আকাশবাণী শিলচর, আজ 7ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 13ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 28শে মে 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার। শুরু হচ্ছে আমাদের প্রথম অধিবেশন। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে।

0: हैदराबाद 196 रन ही बना सकी। राजस्थान के लिए वैभव सूर्यवंशी ने 29 गेंद में 97 रन बनाए। वैभव को प्लेयर ऑफ द मैच चुना गया। कल क्वालिफायर टू मैच में राजस्थान रॉयल्स और गुजरात टाइटंस आमने सामने होंगे। इस मैच की विजेता टीम फाइनल में रॉयल चैलेंजर्स बेंगलुरु से खेलेंगी। फाइनल रविवार को अहमदाबाद के नरेंद्र मोदी स्टेडियम में होगा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দিতে সংবাদ আকাশবাণী শিলচর। অমৃতবাণী অনুষ্ঠানে এখন শুনবেন কুরআন শরীফ থেকে পাঠ।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। আমি অভিশপ্ত শয়তানের কুমন্ত্রণা থেকে খোদার নিকট পানা চাচ্ছি। শুরু করছি আল্লাহর নামে যিনি অশেষ মেহরবান করুণাময়। নিশ্চয়ই হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি কৌশল দান করেছি, সুতরাং আপনার প্রতিপালকের নমাজ পাঠ করুন এবং কুরবানি আদায় করুন। নিশ্চয়ই আপনার শান মহিমা উজ্জীবিত হবে, আপনার উপর অপবাদকারী আপ্তর হবে বা তাদের নাম ও নিশানা পর্যন্ত থাকবে না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুত্র সন্তান লাভের পর একে একে সবাই মারা গেলেন। তখন অপবাদকারীরা বলতে লাগল, যেহেতু হযরত মুহাম্মদের পুত্র সন্তান জীবিত নেই, ফলে তার বংশবৃদ্ধি না হয়ে সমাপ্তি ঘটবে। এরূপ অবস্থাতে ভবিষ্যতের তার নাম স্মরণ করার মতো কোনো লোক থাকবে না। প্রত্যুত্তরে মহান আল্লাহ ফেরেস্তাকে দিয়ে নবীজিকে সান্ত্বনা দানের নিমিত্ত সূরায়ে কৌসর অবতীর্ণ করেন, যার মাধ্যমে নবীজিকে সুমহান মর্যাদা দেওয়া হয়েছে ঈদুল আজহা কুরবানি ও পরজগতে কৌসরের জলবন্টনের মধ্য দিয়ে। হিজরি দ্বিতীয় সনে পবিত্র কোরআনের আয়াতটি ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার অবতীর্ণের পর ইসলামে ঈদুল আজহা বা কোরবানি ঈদের সূচনা হয়। হযরত হাসান বসরি বলেন, উক্ত আয়াতে ঈদুল আজহার নমাজ ও কোরবানির নির্দেশ দেওয়া হয়েছে। কোরবানি আরবি শব্দ কোরবন ধাতু থেকে নির্গত, শাব্দিক অর্থ নৈকট্য। ইসলামী পরিভাষায় স্রষ্টার সন্তুষ্টি ও নৈকট্য লাভে শরীয়তসম্মতভাবে হালাল পশু মহান খোদার নামে জবেহ করার নাম কুরবানি। পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন কুরবানির দৃষ্টান্ত স্থাপন করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিমের স্রষ্টার নামে মহান আত্মত্যাগের ঘটনাটি পবিত্র কোরআন শরীফের মধ্যে উল্লিখিত আছে। আল্লাহ পাকের দরবারে সৎ সন্তান পাওয়ার অশেষ দোয়া করে তিনি 86 বছর পর বিবি হাজেরার গর্ভ থেকে ইসমাইল নামক পুত্র সন্তান লাভ করেন। তখন পিতার আনন্দে আত্মহারা অবস্থা দেখে ফেরেস্তারা খোদার নিকট অভিযোগ তুললেন, স্রষ্টার চেয়েও ইব্রাহিমের পুত্রের প্রতি ভালোবাসা অধিক, স্রষ্টার প্রতি তার প্রেম সন্দেহজনক। প্রকৃতপক্ষে হযরত ইব্রাহিমের স্রষ্টার প্রতি প্রেম ভক্তি ছিল সর্বাধিক, তবুও লৌহ কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন। হযরত ইসমাইলের 13 বৎসর কালে তিনি স্বপ্নযুগে খোদার নামে প্রাণপ্রিয় বস্তুকে কোরবান করতে আদিষ্ট হলেন। প্রথম দিনই তিনি 100 উট কোরবানি করে দ্বিতীয় ও তৃতীয় দিনে একই স্বপ্নাদেশে তদ্রূপ করে বিফল হয়ে চতুর্থ দিনে পুত্রকে সম্বোধন করে বললেন, হে প্রিয় বৎস, তোমাকে আমি স্বহস্তে জবেহ করতে স্বপ্নে দেখেছি, এ সম্পর্কে তোমার মতামত কি? নির্দ্বিধায় পুত্র খঞ্জরের নিচে গলা বাড়িয়ে বলেন, ইয়া আবাতি ফাল মা তু মারুন সাতাজিদুনি ইনশা আল্লাহ লামিনা সোয়াবিরিন। হে আব্বাজান, আপনার উপর যা আদেশ করা হয়েছে তা পালন করুন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীল হিসেবে দেখতে পাবেন। খোদাপ্রেমের কঠিন পরীক্ষায় মাতা পিতা ও পুত্রের ধৈর্য সহনশীলতা ও চারিত্রিক দৃঢ়তায় ফেরেস্তারা ও বিশ্বজগৎ বিমুগ্ধ হলে খোদা সন্তুষ্ট হয়ে ঘোষণা করেন, হে ইব্রাহিম, তোমার প্রতি প্রদত্ত স্বপ্নাদেশকে যথাযথভাবে পালন করেছ, ফলে তোমার প্রাণপ্রিয় পুত্রের পরিবর্তে আমি দম্বাকে কোরবানি রূপে কবুল করে নিয়েছি। এভাবেই আমি আমার প্রিয় বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি, এটি পবিত্র কোরআনের আয়াত। কাজেই প্রতি বৎসর কোরবানি সে মহান আত্মত্যাগের দৃষ্টান্তকে স্মরণ করিয়ে দিতেই বারবার মুসলিম জাহানের সামনে সমাগত হয়।

0: আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির প্রথা জারি রেখেছি যাতে তারা আমার চতুষ্পদ জন্তুর উপর আমার নাম নেক।
1: ঈদুল আজহার কোরবানি নিছক পশু হত্যা কিংবা মাংস খাবার উৎসব নয়। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেন, লা ইয়ানাল্লাহা লুহু মুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানাল্লাহা তাকওয়া মিনকুম। সেগুলোর কোরবানির মাংস ও রক্ত আল্লাহর দরবারে পৌঁছে না, বরং কেবলমাত্র খোদা ভীতি পৌঁছে থাকে। একদা সাহাবিগণ হযরত মুহাম্মদকে কোরবানি সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, সুন্নাত আবিকুম, তোদের পিতা ইব্রাহিমের সুন্নত। তাতে আমাদের কি উপকার হবে বলে আবার জিজ্ঞেস করলে তদুত্তরে নবীজি বলেন, প্রতি লোমে পুণ্য। বিভেদ বিচ্ছিন্নতার মধ্যে খোদা ভীতি, সাম্যের প্রতিষ্ঠা ও ত্যাগের মহিমাই হচ্ছে কোরবানির মূল লক্ষ্য। কোরবানির মধ্য দিয়ে কোরবানিদাতার অন্তরের সকল কুরিপু ও পশু প্রবৃত্তি দূরীকরণই হচ্ছে হযরত ইব্রাহিমের আত্মত্যাগের মহৎ শিক্ষা।
2: এতক্ষণ অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন কুরআন শরীফ থেকে পাঠ, আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। আজ এতে প্রথম শিল্পী মঙ্গলা নাথ।

এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা, আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে খেতে খামারে।

কৃষক বন্ধুরা, মাছ প্রিয় মানুষ মাত্রেই জিওল মাছের ভক্ত। জিওল মাছের চাহিদা অন্যান্য মাছের চেয়ে অনেক বেশি, এর দামও বেশি। এর কারণ জিওল মাছের পুষ্টিগুণ অন্যান্য মাছের থেকে অনেক বেশি। কিন্তু আজকাল বিদেশি মাছের বা নতুন নতুন আমদানিকৃত প্রজাতির ভিড়ে হারিয়ে যাচ্ছে সব জিওল মাছ। এই জিওল মাছের মধ্যে শিং মাগুর অন্যতম। এসব মাছ চাষ করে উৎপাদন বাড়ানো সম্ভব এবং কৃষক বন্ধুদের লাভের মাত্রাও তা অনেকাংশে বাড়িয়ে দিতে পারে। এই মাছ পুকুরেই চাষ করা যায়। প্রথমে পুকুরের জল সেচ দিয়ে শুকিয়ে পুকুরের তলদেশ রোদ লাগাতে পারলে ভালো হয়। এ সময় পাড় মেরামত এবং ঝোপঝাড় পরিষ্কার করা আবশ্যক। তবে নতুন কাটা পুকুরের ক্ষেত্রে নিজেদের মনের মতো করে পুকুর প্রস্তুত করা যায়। কিন্তু যদি পুকুর আগে থেকে জলপূর্ণ থাকে তাহলে রোটেনন্টিসিড কেক প্রয়োগ করে রাক্ষসী মাছ সরিয়ে ফেলতে হবে। প্রতি শতাংশে প্রথমে 1 কেজি চুন প্রয়োগের মাধ্যমে পুকুর প্রস্তুতির মূল কাজ শুরু করতে হয়। তবে চুন ছাড়াও জিওলাইট পুকুর প্রস্তুতির সময় প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। এরপর প্রতি শতাংশে 5 থেকে 7 কেজি গোবর, 100 গ্রাম ইউরিয়া ও 50 গ্রাম TSP প্রয়োগ করা আবশ্যক। এর 5-6 দিন পর পুকুরে 2 থেকে 3 ইঞ্চি সাইজের শিং মাছের পোনা ছাড়া হয়। কৃষক বন্ধুরা, শিং ও মাগুর দুটি মাছই একক বা মিশ্র চাষ করা যায়। একক চাষে মাগুর প্রতি শতাংশে 250টি এবং শিং 400টি দেওয়া যায়। তবে মিশ্র চাষে মাগুর 150টি এবং শিং 200টি ছাড়তে হবে। অবশ্যই ছাড়ার সময় পোনা 2 থেকে 3 ইঞ্চি হওয়া আবশ্যক। উপযুক্ত খাবার দিলে এই মাছের সঠিক বৃদ্ধি ঘটে। শিং মাছ প্রোটিন সমৃদ্ধ খাবার পছন্দ করে। যদিও পুকুরের তলদেশের জলজ কীট এবং বর্জ্য খেয়ে থাকে, তথাপি লাভজনক চাষে মানসম্মত খাবার প্রয়োগ করা আবশ্যক। প্রথম দিকে 35% প্রোটিন এবং শেষ দিকে 28 থেকে 30% প্রোটিনযুক্ত খাবার প্রয়োগ করা উচিত। শিং মাছের জন্য কারখানায় প্রস্তুত রেডি ফিড অধিক কার্যকর। মানসম্মত পোনা, মানসম্মত প্রয়োজনীয় সুষম খাবার ও আদর্শ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে 6 থেকে 7 মাসে প্রতিটি শিং মাছ 60 থেকে 70 গ্রাম হয়ে থাকে। এপ্রিল মে মাস থেকে এ মাছের চাষ শুরু করা যায়। যারা শিং মাগুর উভয়ে চাষে আগ্রহী তারা জুন জুলাই মাসেও চাষ শুরু করতে পারেন। সঠিক ওজনের পোনা সঠিক মাত্রায় খাবার দিলেই শুধু হবে না, কৃষক বন্ধুরা, এই মাছ চাষে লাগবে সঠিক পরিচর্যাও। এই মাছ চাষে বেশি জল দরকার হয় না। পোনা নার্সিংয়ের সময় 2 ফুট জলই যথেষ্ট। পরবর্তী সময়ে 3 থেকে 3.5 ফুট জলেতেই চাষ করা সম্ভব। পোনা ছাড়ার পর নিয়মিত পরিমিত খাবার দিতে হবে। প্রয়োজনীয় খাবার দিনে 2 থেকে 3 বারে ভাগ করে দেওয়া আবশ্যক। কৃষক বন্ধুরা, পুকুরের জলের গুণাগুণের সঙ্গেও কিন্তু মাছের বৃদ্ধির সম্পর্ক রয়েছে। এ কারণে জলের গুণাগুণ রক্ষা করা আবশ্যক।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান খেতে খামারে, আকাশবাণী শিলচর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে।

এতক্ষণ লোকগীতি শুনলেন তাহেরা বেগম লস্করের কণ্ঠে। আকাশবাণী শিলচর অনুষ্ঠান পরিচিতি। আজ আমাদের কেন্দ্র থেকে যে সমস্ত অনুষ্ঠান প্রচারিত হবে তার সময়সূচি। সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশবন্দনা। বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে সকাল 7:40 ও দুপুর 1টায়। নজরুলগীতি শুনবেন ধীরেন বসুর কণ্ঠে সকাল 8:40 এবং দুপুর 2:45। হিন্দি ছবির গান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12টায় ও রাত 7:15। সকাল 9:15 কথিকার অনুষ্ঠান, এতে ঐতিহাসিক প্রেক্ষাপটে ঈদুল জোহা, এ নিয়ে বলবেন মৌলানা নাসিরুদ্দিন লস্কর। সঙ্গীতালেখ্য শুনবেন সকাল 9:30 বিশ্ব জেগেছে মুখর আনন্দে এবং রাত 10টায় ঈদের আনন্দধারায়। বেলা 10টায় বাংলা ছবির গান। ঈদ উপলক্ষে কাওয়ালি গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বেলা 11টায়। আমার কথা অনুষ্ঠান বেলা 11:30, এতে নিজের কথা বলবেন দেবলীনা রায়। এর অব্যবহিত পরেই লোকগীতির অনুষ্ঠানে ঈদের গান শুনবেন সমবেত কণ্ঠে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান শোনা যাবে বেলা 12:30 বাংলা গানের অনুষ্ঠানে। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী শান্তিনাথ গঙ্গোপাধ্যায়। লোকযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2টায় শুনবেন স্বপন শীলের দোতারা বাদন। ভজনের শিল্পী লতা মঙ্গেশকর দুপুর 2:30। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:15 অনুষ্ঠান যুববাণী, চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45, এতে বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান মাসিক স্বাস্থ্যবিধি, এ নিয়ে বলবেন কাছাড় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিরিষা রাও চক্রবর্তী। অনুষ্ঠানটি শুনবেন স্টুডিওর বাইরে এবং সাক্ষাৎকার গ্রহণে থাকবেন মিতা শর্মা। রাত 8টায় অনুষ্ঠান খেলার জগৎ। লঘুশাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 টপ্পা শুনবেন মায়া রায়ের কণ্ঠে। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 অনুষ্ঠান সৃজন। শুনলেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী শিলচর। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে।

0: कोई नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: আজ তেরোই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 28 মে 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার শুরু হচ্ছে আমাদের সুপ্রভাত অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে দেখে নিই আজকের দিনটি। 1857 সালে আজকের দিনে রাজস্থানের নাসিরাবাদে সিপাহী বিদ্রোহ ছড়িয়ে পড়ে। ফরাসি বিপ্লবে আজকের দিনে 1871 সালে প্যারিস কমিউনের পতন ঘটে। 1883 সালে আজকের দিনে বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকার জন্মগ্রহণ করেন। এবারে আজকের প্রসঙ্গ। খুব বেশি দিন আগের কথা নয়, আমাদের পার্শ্ববর্তী দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয়েছিল রাজতন্ত্রের। নেপালের মাওবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে নেপালিদের অসামরিক যুদ্ধের পর দেশের মানুষ পেলেন গণপ্রজাতন্ত্রী সরকার। অবসান হল নেপালে রাজতন্ত্র শাহ ডাইনেস্টির। নেপালি রাজার সাম্রাজ্য একেবারে কম দিনের নয়, 1768 থেকে 2008, সব মিলিয়ে 240 বছর। নেপালের রাজাই এতদিন ছিলেন এই সাম্রাজ্যের প্রধান। তাকে সম্বোধন করে বলা হতো হিজ রয়্যাল ম্যাজেস্টি হিসেবে। গোর্খা রাজা পৃথ্বীনারায়ণ শাহ 1768 সালের 25 সেপ্টেম্বর নেপাল সাম্রাজ্যের পতন করেছিলেন। কাঠমান্ডু পতন ও ভক্তপুর রাজ্যকে এক ছাদের নিচে নিয়ে এসে তিনি প্রতিষ্ঠা করেন শাহ ডাইনেস্টি। এরপর বহুদিন রাজকর্ম চলছিল ঠিকঠাক। 1814 থেকে 1816 পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অ্যাংলো নেপালি যুদ্ধে শাহ সাম্রাজ্য বিশাল পরাজয় বরণ করে। 1816 সালে সুগৌলি চুক্তি অনুযায়ী নেপালি রাজ্যের এক বিশাল অংশ ব্রিটিশদের হাতে তুলে দেন নেপালি রাজা। নেপালিদের স্বায়ত্তশাসনের বিনিময়ে শুধুমাত্র দেশের এক তৃতীয়াংশ এলাকা কোম্পানিকে তুলে দিয়ে বশ্যতা স্বীকার করেছিল রাজতন্ত্র। ছেড়ে দেওয়া অংশের মধ্যে ছিল সিকিম ও তরাই অঞ্চল। এরপর অবশ্য 1846 থেকে 1951 সাল পর্যন্ত শাহ সাম্রাজ্যের আইন কানুন কিছুটা ঢিলে ঢালা হয়েছে। রানা ডাইনেস্টি থেকে একজন বংশানুক্রমে প্রধানমন্ত্রী রাখা হয়, যিনি কার্যত ছিলেন ঠুটু জগন্নাথ। এভাবে বহু বছর ধরে নেপালে পুরোপুরি রাজতন্ত্র কায়েম ছিল। এরপরও রাজার শাসনে পেরিয়ে যায় আরও কয়েকটি বছর। 1990 সালের নভেম্বরে জন আন্দোলনের শেষে নতুন সংবিধান গৃহীত হয়। তবে 1996-এর 13 ফেব্রুয়ারি থেকেই পট পরিবর্তন হতে শুরু করে। রাজতন্ত্রকে সরিয়ে গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতে নেপালি সিভিল ওয়ারের সূচনা করে নেপালের কমিউনিস্ট পার্টি মাওবাদী। 2001 সালের 1 জুন এক কলঙ্কজনক অধ্যায়ের সাক্ষী হয় নেপাল। যুবরাজ দীপেন্দ্র মাতাল অবস্থায় গুলি করে হত্যা করেন তার বাবা নেপাল রাজ বীরেন্দ্র, মা রানী ঐশ্বর্য এবং রাজা রাজপরিবারের অন্য কয়েকজন সদস্যকে। এরপর যুবরাজ দীপেন আত্মঘাতী হন। 4 দিন কোমায় থাকার পর তিনি মারা যান, কিন্তু এর আগেই তাঁকে পরবর্তী রাজা হিসেবে

ঘোষণা করা হয়েছিল। দীপেন্দ্রর মৃত্যুর পর নেপালের রাজা হন তার কাকা জ্ঞানেন্দ্র, কিন্তু যুদ্ধের জন্য দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সংবিধান বাতিল করে জরুরি অবস্থা ঘোষণা করেন। তা সত্ত্বেও লোকতন্ত্র আন্দোলন দমে যায়নি। তখনই নেপাল রাজ সরকারের প্রতিনিধিদের হাতে শাসন ক্ষমতা তুলে দিতে রাজি হন। ২০০৬ সর্বাত্মক শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধের ইতি পড়ে। পরের বছরের শুরুর দিকে নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ রাজাকে ক্ষমতাচ্যুত করে। এর পরের বছর এল সেই দিনটি যার অপেক্ষা দীর্ঘদিন ধরে করেছিলেন সাধারণ মানুষ। ২০০৮ সালের ২৮ মে অর্থাৎ আজকের দিন সাংবিধানিক পরিষদ গঠনের মাধ্যমে নেপালের রাজতন্ত্র বিদায় নেয় এবং যুক্তরাষ্ট্রীয় গণপ্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে নেপাল।

0: গানখানি শুনলেন সুবিনয় রায়ের কণ্ঠে। এবারে গল্পপাঠ অনুষ্ঠানে শুনবেন মর্যাদা গল্পের অংশবিশেষ।
1: মহিনী যদি পুরুষ মানুষ হতো, শহরের পথে পথে ঘুরে বেড়াত কাজের সন্ধানে, কাজ পেত ভালো, না পেত রাস্তার ধারে যেখানে হোক পড়ে থাকতো।

0: রকে শুয়ে রাত্রি কাটিয়ে দিত, কেউ একটা কথাও বলতো না। অথচ সে তা পারে না, মোহিনীর গায়ের রং ফর্সা নয়, সুন্দরীও তাকে বলা চলে না, কিন্তু সারা দেহে তার স্বাস্থ্য সৌন্দর্য যৌবনের সুষমা। হাজারে হাজারে মাংসলোভী নেকড়ের দল ঘুরে বেড়াচ্ছে শহরের পথে পথে, মোহিনীকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে তারা, দাসুর দোসর যারা তারা তাকে রেহাই দেবে না। এখন ঘরের দাসুকে সে ঠেকায় কেমন করে, এই হলো মোহিনীর সবচেয়ে বড় ভাবনা। প্রতিদিন দুপুরে খাওয়া দাওয়ার পর মোহিনীর কাজ হলো বাড়ি থেকে বেরিয়ে এ বাড়ি ও বাড়ি ঘুরে ঘুরে একটা কাজের সন্ধান করা। কিন্তু ঠিকই কাজ তো একটা বাড়িতে পাওয়া যেতে পারে, 12 মাস 30 দিন বাড়িতে থাকা খাওয়া কাজ করার কাজ পাওয়া শক্ত। সুতরাং হাতের পাঁচ যেটা আছে সেটাই বা সে ছাড়ে কেমন করে, এ কি দুর্বিষহ জীবন হলো তার, হে ভগবান! গিন্নিমা সেদিন আবার তাকে ডাকলেন, মোহিনী শোনো। বুকটা তার তুর তুর করে উঠল। আবার কি হুকুম হবে কে জানে? গিন্নিমা বললেন, শুনছি নাকি তুমি আমার বাড়ির কাজ ছেড়ে দেবে? মোহিনী বললেন, না মা, ছাড়তে পারছি কই। গিন্নিমা বললেন, ছাড়বে ছাড়বে, আর 2 মাস থাকো। ফাগুন মাসে আমার মেয়ের বিয়ে, চৈত মাসে বছরের শেষ, চৈত মাসে বাড়ি থেকে কুকুর বেড়াল তাড়াতে নেই, বৈশাখ মাসে তোমার যেখানে খুশি তুমি চলে যেও, কাজ তুমি খুঁজে বেড়াচ্ছ সে খবর আমি পেয়েছি। মোহিনী জিজ্ঞাসা করলে, কে বললে মা? গিন্নিমা তার ঠুটির ফাঁকে এক টুকরো বাঁকা হাসি যেন চাপবার চেষ্টা করলেন, বললেন, তোমার সঙ্গে বেশি ভাব ভালোবাসা যার সে বলেছে। মোহিনী বললে, ভাব ভালোবাসা আমার সঙ্গে? গিন্নিমা বললেন, নেকি, যেন কিছু জানে না, দাশু বলেছে দাশু। গিন্নিমা আর দাঁড়ালেন না, ভেতরে চলে গেলেন। মোহিনীর চোখের সম্মুখে সমস্ত পৃথিবীটা যেন ঘুরতে লাগল। দাশুর সঙ্গে ভাব ভালোবাসা, হায় রে দুনিয়া! মোহিনীর মনের ভেতর আগুন চলে উঠল, প্রতিহিংসার আগুন।
1: এতক্ষণ শুনলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা মর্যাদা গল্পের অংশবিশেষ। এবারে দেখে নিচ্ছি এ উপত্যকার বাংলা খবরের কাগজগুলো আজ কি খবর পরিবেশন করেছে। গতকাল হাইহট্টগোলের মধ্য দিয়ে অসম বিধানসভায় পাশ হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউসিসি বিল। এ নিয়ে আজ এখানকার খবরের কাগজে প্রধান শিরোনাম। যুগশঙ্খ আট কলাম শিরোনামে লিখেছে, লিঙ্গ সমতা সামাজিক ন্যায়ের লক্ষ্যে ইউসিসি পাস। বার্তালিপিও আট কলামে এই খবর দিয়ে একে ঐতিহাসিক বলে উল্লেখ করেছে। গতি প্রধান শিরোনামের সঙ্গে লিখেছে, ইউসিসি বিলকে বঞ্চিত শোষিত মহিলাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি বলেছেন মুখ্যমন্ত্রী। সাময়িক প্রথম পৃষ্ঠার মাঝামাঝি স্থানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য নিয়ে মূল শিরোনামে লিখেছে, রাজ্যে মহিলাদের সুরক্ষা দেবে অভিন্ন দেওয়ানি বিধি। মুখ্যমন্ত্রীর মন্তব্য পৃথকভাবে অন্য কাগজে উঠে এসেছে। বার্তালিপি লিখেছে, নারীর সম্মান ও সামাজিক দায়বদ্ধতার আইন। যুবসংঘের শিরোনাম, লক্ষ মহিলার সুরক্ষা কবচ, সমাজ পরিবর্তনের ভিত। গতি হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য নিয়ে লিখেছে, ইউসিসির নিয়ম কানুন আগে থেকে উপজাতিরা মেনে আসছেন। অন্যান্য খবরের মধ্যে আজ রয়েছে, আগামী 3 জুনের পর অসম মন্ত্রিসভার সম্প্রসারণ হবে বলে গতকাল ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। খবরটি সব পত্রিকা গুরুত্ব দিয়ে বসিয়েছে। কেরলের বর্তমান পরিস্থিতিও ছবিসহ রয়েছে কাগজে। বার্তালিপি জানাচ্ছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয়েছেন ইডির তদন্তকারীরা। খবরটির ছবিসহ রয়েছে গতিতেও। এদিকে এসআইআর নিয়েও আজ নানা শিরোনাম রয়েছে কাগজে। বার্তালিপির হেডিং, এসআইআর বৈধ, কমিশনের এক্তিয়ারে সুপ্রিম সিলমোহর। সাময়িক সুপার অ্যাঙ্কারি লিখেছে, ভোটার তালিকা থেকে নাম বাদ নাগরিকত্ব কর্তন নয়, সুপ্রিম পর্যবেক্ষণ। যুগশঙ্খ লিখেছে, শীর্ষ আদালতকে বড় জয় পেল নির্বাচন কমিশন। শীর্ষ আদালতে বড় জয় পেল নির্বাচন কমিশন। অন্যান্য খবরে গতি জানাচ্ছে, হাইকোর্টের বেঞ্চ স্থাপন নিয়ে 16 জুলাই মুখ্য বিচারপতির সঙ্গে সাক্ষাৎ। সাময়িক অ্যাঙ্কারে পাঠকদের জানাচ্ছে, মহাসড়ক মেহেরপুর সহ বিভিন্ন এলাকায় অবৈধ হোটেল ধাবার রমরমা। এছাড়া মণিপুরে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হওয়ার খবর জানিয়েছে সাময়িক। যুবসংঘ অন্য শিরোনামে লিখেছে, সন্ত্রাসে মদতের খেসারত দিতেই হবে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের। সাময়িক জানাচ্ছে, পয়লা জুন ভারত সফরে মার্কিন প্রতিনিধি দল, হতে পারে চুক্তি।

বার্তালিপির খবর অনুযায়ী দাবদাহে সতর্কতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এবারে রয়েছে সম্পাদকীয় শিরোনাম, যুগশঙ্খ লিখেছে আরশোলা রাজনীতি। সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয়তে রয়েছে অনুপ্রবেশ রোধে উদ্বেগ, সংযত আচরণই কাম্য। গতিতে রয়েছে এসআইআর নিয়ে নাটকের যবনিকা। বার্তালিপিতে রয়েছে বন্যপ্রাণী সুরক্ষা। এই ছিল আজকের সম্পাদকীয় শিরোনাম। আপনাদের সকলকে আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে সুপ্রভাত অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আকাশবাণী শিলচর দেশবন্দনা অনুষ্ঠানে এখন শুনবেন ইন্দিরা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় দেশাত্মবোধক গান।

0: দেশবন্দনা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ইন্দিরা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় দেশাত্মবোধক গান। এবারে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ এবং পরে আমাদের কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন এই উদ্যোগকে বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালার সম্মান তুলে দেবেন। রাজ্যের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত তৈরি হওয়া অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঈদ উদ জোহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে জাতীয় কৃষি সম্মেলনের উদ্বোধন করবেন। আইপিএল ক্রিকেটে এলিমিনেটর ম্যাচে গতকাল রাতে রাজস্থান রয়্যালস 47 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে 51তম প্রগতি বৈঠকে তিনি বলেছেন এই উদ্যোগকে শুধু পরিকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত পর্যবেক্ষণ, নাগরিক অংশগ্রহণ এবং বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। বৈঠকে তিনি রাজ্যগুলিকে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত পরিকাঠামোর কাজ দ্রুত শেষ করতে বলেছেন। এদিনের বৈঠকে 9টি রাজ্যের রেল, বিদ্যুৎ এবং সড়ক উন্নয়নের প্রায় 30,000 কোটি টাকার যে সমস্ত প্রকল্প চলছে সেরকম 7টি প্রকল্পের পর্যালোচনা করেছেন তিনি। বৈঠকে বিদ্যুৎ ক্ষেত্রের প্রকল্পগুলির বিষয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী দেশের বড় শহর, আবাসিক এলাকা এবং সরকারি প্রতিষ্ঠানগুলির ছাদে সোলার প্যানেল বসানোর গতি বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন বিদ্যুতের খরচ কমাতে এবং দেশে জ্বালানি নিরাপত্তা বাড়ানোর জন্য সৌরবিদ্যুৎ ব্যবহার গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালার সম্মান তুলে দেবেন। দেশের উত্তর পূর্বের তৃতীয় এবং ভারতের 15তম রাজ্য হিসেবে এই সম্মান পাচ্ছে সিকিম। দেশের পুলিশ বাহিনীর অসাধারণ সেবা, অটল শৃঙ্খলা এবং দেশবাসীর প্রতি তাদের কর্তব্যের স্বীকৃতি স্বরূপ এই সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়। আজকের অনুষ্ঠানে এসএসপি পদমর্যাদার এক পুলিশ আধিকারিকের নেতৃত্বে সিকিম পুলিশের 400 জনের একটি দল রাষ্ট্রপতির সামনে কুচকাওয়াজে অংশ নেবে। দেশের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তরে তৈরি হওয়া অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিগত বছরগুলিতে গড়ে ওঠা এ ধরনের সমস্ত নির্মাণ ভেঙে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। রাজস্থানের বিকানেরে নিরাপত্তা সংক্রান্ত এক পর্যালোচনা সভায় ভারত পাকিস্তান সীমান্তবর্তী জেলাগুলির সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখেছেন তিনি। দেশের সীমান্ত এলাকার ব্যাংকগুলিতে আইন মেনে আর্থিক লেনদেন নিশ্চিত করতে, বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির আর্থিক তহবিলের উৎস খতিয়ে দেখতে ও ভুয়ার সংস্থা শনাক্ত করতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সীমান্তে মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কাজ রোধে স্থায়ী সমাধান তৈরি করতে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দারা যাতে সরকারি প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পান তাও নিশ্চিত করতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাট সফরে যাচ্ছেন। সফরকালে তিনি আহমেদাবাদ এবং গান্ধীনগরে একাধিক জনসেবামূলক এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দেশের বিভিন্ন প্রান্তে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ ঈদ উদ জোহা পালিত হচ্ছে। এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক বার্তায় তিনি বলেছেন এই উৎসব ভক্তি, ত্যাগ ও নিঃস্বার্থতার প্রতীক। এই উৎসব নাগরিকদের মানব সেবায় অনুপ্রাণিত করে বলে তিনি জানান। সমাজে ভালোবাসা ও সম্প্রীতি প্রসারের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থা পিডিএস এর আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডলিং এর জন্য সহায়তা প্রকল্প সার্থক পিডিএস এর দ্বিতীয় পর্যায় চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে গতকাল সংবাদ মাধ্যমের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থা।

0: গুলিকে সাহায্য করবে।
1: সার্থক পিডিএস স্কিম করিব 25,000 কোটি কাজ প্রোগ্রাম হিস প্রোগ্রাম মে তিন বড়ে সুধার অপ্রুভ হুয়ে সবসে পহলা যে রাজ্য সরকার এজেন্সি রাজ্য মে এক এফসিআই কাজ বড়া গোডাউন হতা ডিফারেন্ট ডিস্ট্রিক্ট মে ডিভিজন মে ফেয়ার প্রাইস শপ তক পৌঁছানে কাজ কস্ট হতি হো কস্ট বিয়ার করলে মে দিক্কত আ রই রাজ্য সরকার কি ভারত সরকার ফেসলা লিয়া কি কস্ট কো সপোর্ট করেনে হিস প্রোগ্রাম কে তহত।
0: শ্রী বৈষ্ণব বলেছেন এতে নির্মল আশা এবং সক্ষম নামে তিনটি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত মডিউল থাকবে। তিনি বলেন নির্মলের মাধ্যমে রিয়েল টাইম গণবণ্টন ব্যবস্থার সুবিধাভোগীদের তালিকা তৈরি, আশার মাধ্যমে অভিযোগের নথিভুক্তিকরণ ও সক্ষমের মাধ্যমে যানবাহন ট্র্যাকিং করা হবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডা সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নয়াদিল্লিতে খরিফ অভিযান 2026 লক্ষ্যে আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের উদ্বোধন করবেন। দুদিনব্যাপী এই কর্মসূচিতে কৃষি এবং কৃষিক্ষেত্রের গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা, বিভিন্ন রাজ্যের অংশগ্রহণ, দলগত মতবিনিময় এবং উপস্থাপনা অন্তর্ভুক্ত থাকবে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে এই সম্মেলনের মূল লক্ষ্য হল আসন্ন খরিফ মরশুমের জন্য কৌশল নির্ধারণ করা, যেখানে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, জলবায়ু সহনশীলতা, পরিকাঠামো শক্তিশালীকরণ এবং কৃষকদের সমৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। এই সম্মেলনে কেন্দ্রীয় ও রাজ্য সরকার, আইসিএআর, কৃষি প্রতিষ্ঠান এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলিত হবেন, যাতে খরিফ মরশুমের জন্য মূল অগ্রাধিকার সবকিছু নিয়ে এবং কর্মপন্থা নিয়ে আলোচনা করা যায়। এই সম্মেলন খরিফ মরশুমের প্রস্তুতি, কৃষি উৎপাদন, জলবায়ু সহনশীল কৃষি, প্রাকৃতিক চাষাবাদ, ডাল ও তৈলবীজ উৎপাদন, ডিজিটাল কৃষি, কৃষি অর্থায়ন এবং ঝুঁকি ব্যবস্থাপনার উপর আলোকপাত করে আলোচনার একটি উপযুক্ত মঞ্চ প্রদান করবে। ইউরোপীয় ইউনিয়নের বিদেশ মন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণ করতে সাইপ্রাসে পৌঁছেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তাকে আমন্ত্রণ করার জন্য সমাজ মাধ্যমের এক বার্তায় ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাস এবং সাইপ্রাসের বিদেশমন্ত্রী কনস্টান্টিনোস কম্বোজকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। অন্যদিকে বৈঠকের ফাঁকে গতকাল তিনি বৈঠক করেছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী অ্যান্ডি সিভিহার সঙ্গে। ইউক্রেন রাশিয়ার সংঘাত বন্ধ এবং স্থায়ী শান্তি স্থাপনের বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ গতকাল তাদের রায়ে বলেছে ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। সিবিএসই হায়দ্রাবাদ ভিত্তিক একটি শিক্ষামূলক প্রযুক্তি সংস্থা কোয়েম্ট এডুটেককে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের চুক্তি দেওয়ার বিষয়ে উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি পোস্টে সিবিএসই জানিয়েছে এই অভিযোগ ভ্রান্ত, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। বোর্ড আরও জানিয়েছে যে ওই সংস্থাকে চুক্তিটি প্রদানের ক্ষেত্রে তারা সাধারণ আর্থিক বিধির নিয়মকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অনুসরণ করেছে। আইপিএল ক্রিকেটে নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত এলিমিনেটর ম্যাচে গতকাল রাতে রাজস্থান রয়্যালস 47 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে 244 রানের লক্ষ্যমাত্রা রাখে। জবাবে সানরাইজার্স হায়দ্রাবাদ 19.2 ওভারে 196 রান সংগ্রহ করতে সক্ষম হয়। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 243 রান তোলে। বৈভব সূর্যবংশী প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। আর প্রকানন্দ নরওয়ে দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে গতকাল নরওয়ের বিশ্বসেরা দাবারু ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করে 3 পয়েন্ট অর্জন করেছেন। এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন ডিগুকেশ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্লাসিক্যাল রয়ের পর শেষ গেমে আলিরেজা ফিরুজ্জার কাছে পরাজিত হয়েছেন। খবর শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন এই উদ্যোগকে বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজো স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালার্স সম্মান তুলে দেবেন।

ঈদুজ্জোহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে জাতীয় কৃষি সম্মেলনের উদ্বোধন করবেন। আইপিএল ক্রিকেটে এলিমিনেটর ম্যাচে গতকাল রাতে রাজস্থান রয়্যালস 47 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। খবর এখনকার মতো শেষ হলো, পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। ধর্মনিরপেক্ষ দেশে সংবিধান মেনেই শাসন ব্যবস্থা চলবে এবং বহু বিবাহ সভ্য সমাজের প্রথা হতে পারে না। গতকাল ষষ্ঠদশ আসাম বিধানসভার শেষ দিন বহু চর্চিত অভিন্ন দেওয়ানি বিধি সম্পর্কিত বিলের আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা একথা বলেন। অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ নিয়ে বিজেপি বা আরএসএস এর কোন নিজস্ব স্বার্থ নেই, জনজাতি লোকেদের নিজস্ব নিয়ম রয়েছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন যে জনজাতি সমাজে বহু বিবাহকে কখনো স্বীকৃতি দেওয়া হয়নি, সেজন্য তাদেরকে অভিন্ন দেওয়ানি বিধির আওতার বাইরে রাখা হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধির মাধ্যমে সংখ্যালঘুদের তোষণ বন্ধ হবে বলে মুখ্যমন্ত্রী দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী ড. শর্মা জনপ্রতিনিধিদের ধর্মনিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে আহ্বান জানান। তিনি বলেন, অভিন্ন দেওয়ানি বিধি বিবাহ ও বিচ্ছেদের মতো বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করবে। মুখ্যমন্ত্রী ড. শর্মা এ সম্পর্কে আরও বলেন,
1: সমান নাগরিক সংহিতা অসম 2026ৰ বিষয়ে আলোচনা কৰিব খুজিছো। অধ্যক্ষ মহোদয়, এই ইউনিফৰ্ম চিভিল কোডখনে কেইটামান দিশ ৰেগুলেট কৰিব। প্ৰথম, এই ইউনিফৰ্ম চিভিল কোডখনে বিবাহ আৰু বিবাহ বিচ্ছেদ এই দিশটোক নিয়ন্ত্ৰণ কৰিব। এই কমন চিভিল কোডখনে আমাৰ উত্তৰাধিকাৰী সূত্ৰে সম্পত্তি লাভ কৰাৰ যিটো আইনী পৰম্পৰা তাক ৰেগুলেট কৰিব। লিভ ইন ৰিলেশ্যনশ্বিপক ইয়াত আমি ৰেগুলেশ্যন কৰাৰ বাবে চেষ্টা কৰিম, চ' ডেট সকলোৱে সমান অধিকাৰ পায়। আৰু বিবাহ আৰু বিবাহ বিচ্ছেদ উত্তৰাধিকাৰী লিভ ইন ৰিলেশ্যনশ্বিপৰ লগত জড়িত এই গোটেইবিলাক দিশ এই সমান নাগৰিক সংহিতাত আমি সন্নিৱিষ্ট কৰি লৈছোঁ।
0: ক্ষমতাসীন বিজেপি দলের বিধায়ক পীযূষ হাজারিকা বিতর্কে অংশগ্রহণ করে জাতীয় সংহতি ও সমতার জন্য অভিন্ন দেওয়ানি বিধি বিলটি জরুরি বলে মন্তব্য করেন। একইভাবে শাসক পক্ষের হয়ে বিশ্বজিৎ দৈমারি বিলটির সপক্ষে যুক্তি তুলে ধরেন। বিধানসভায় বিরোধী দলনেতা ওয়াজেদ আলী চৌধুরী আলোচনায় অংশ নিয়ে আসামে অভিন্ন দেওয়ানি বিধির প্রয়োজন নেই বলে মন্তব্য করেন। দেশে প্রযুক্তির উত্তরণ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতার এই যুগে শিক্ষার উৎকর্ষ সাধনের পাশাপাশি দক্ষতা, উদ্ভাবনী ক্ষমতা, নৈতিক মূল্যবোধের উপর সবসময় গুরুত্ব আরোপ করা উচিত। রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য কটন বিশ্ববিদ্যালয়ের 126তম প্রতিষ্ঠা দিবসে গতকাল অংশ নিয়ে এবং রাজ্যপালের উৎকর্ষ পুরস্কার প্রদান করে একথা বলেন। 2047 সালের মধ্যে ভারতকে একটি বিকশিত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দৃষ্টিভঙ্গির বিষয়ে উল্লেখ করে রাজ্যপাল উন্নত এবং আত্মনির্ভর রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় আসামের যুবক যুবতীগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন। রাজ্যপাল শ্রী আচার্য বলেন যে কোনো একটি দেশের শক্তি তার যুব প্রজন্মের মধ্যেই নিহিত থাকে এবং তাদের দৃঢ়তা ও দূরদর্শিতা রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করে। রাজ্যপাল শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে এবং প্রত্যাহ্বানের সম্মুখীন হলে নির্ভীকভাবে সমাজ তথা রাষ্ট্রের সেবায় নিজেকে উৎসর্গ করার আহ্বান জানান। আজ পবিত্র ঈদুল আজহা। সমগ্র দেশের সঙ্গে আসাম তথা বরাক উপত্যকার তিন জেলায়ও আজ পবিত্র ঈদুল আজহা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হচ্ছে। শিলচরে ইটখোলা ঈদগাহে আজ সকাল 8টায় ঈদের নামাজ পরিচালনা করবেন শিলচর বড় মসজিদের শাহী ইমাম মৌলানা সাব্বির আহমেদ। এদিকে টিকরবস্তি ঈদগাহ ময়দানে আজ সকাল 8টায় নামাজ পড়াবেন শিলচর আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মৌলানা মকবুল হোসেন। কাছাড় জেলার সব মসজিদ ও ঈদগাহগুলিকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। শ্রীভূমি জেলায় আজ সকাল 7টায় করিমগঞ্জ টাউন ঈদগাহে ঈদুল আজহার পবিত্র নামাজ পাঠ করেন মৌলানা হাফিজ মুফতি ইমরান হোসেন কাশিমি। অন্যদিকে শ্রীগুড়ি উমরপুর ঈদগাহে ময়দানে সকাল 6টায়

ঈদের নামাজ পরিচালনা করেন উত্তর পূর্ব ভারত আমিরে শরীয়ত ও শাখুল হাদিস হজরত মৌলানা ইউসুফ আলী। এদিকে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে জেলায় ঈদ উল আজহা উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে জেলার পাঁচটি রাজস্ব চক্রে পাঁচজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। জেলা আয়ুক্তের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে বদরপুর রাজস্ব চক্রে মংভে এঙ্গি, নীলামবাজের চক্র আধিকারিক অনুরাগ গোয়েল, পাথারকান্দিতে অদিতি নুনিসা, রামকৃষ্ণনগরে অন্তরা পাল এবং শ্রীভূমি সদর রাজস্ব চক্রে বিকাশ ছেত্রীকে নিয়োগ করা হয়েছে। হাইলাকান্দি জেলায়ও আজ পবিত্র ঈদ উল আজহা পালন করা হচ্ছে। এই উপলক্ষে জেলার প্রতিটি ঈদগাহকে ঈদের নামাজের জন্য সাজিয়ে তোলা হয়। হাইলাকান্দি জেলা কাটলিছড়া বাসস্ট্যান্ড ঈদগাহে সকাল সাড়ে আটটায় ঈদের নামাজ পরিচালনা করবেন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত সারিমুল হক। এদিকে হাইলাকান্দি টাউন ঈদগাহে ঈদের নামাজ পরিচালনা করবেন মৌলানা তৈবুর রহমান লস্কর। জেলার কাটলিছড়া, আলগাপুর সহ অন্যান্য স্থানে শান্তিপূর্ণভাবে ঈদ পালনের জন্য প্রস্তুতিও সম্পন্ন করা হয়। হাইলাকান্দি জেলা প্রশাসন এই উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য ঈদ উল আজহা উপলক্ষে ইসলাম ধর্মাবলম্বী লোকেদের শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্যপাল এক বার্তায় বলেন যে ঈদ উল আজহা ত্যাগ, করুণা, দয়া, আস্থা এবং ভ্রাতৃত্ববোধের শাশ্বত মূল্যবোধকে প্রতিফলিত করে। তিনি একই সঙ্গে সমাজের সকল শ্রেণীর লোকেদের মধ্যে ঐক্যের বন্ধন সুদৃঢ় করে শান্তি, সম্প্রীতি এবং পারস্পরিক সম্মানের মনোভাব নিয়ে এই উৎসব পালন করতে জনসাধারণের প্রতি আহ্বান জানান। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী তার বার্তায় ত্যাগ, বিশ্বাস এবং ভ্রাতৃত্ববোধের মহান আদর্শ সকলের অন্তরাত্মা উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল এট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত ৭:৪৫ মিনিটে।

0: भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन-जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের আরো একবার জানিয়ে দিচ্ছি। নজরুল গীতি শুনবেন ধীরেন বসুর কণ্ঠে সকাল 8:40 এবং দুপুর 2:45। হিন্দি ছবির গান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। সকাল 9:15 কথিকার অনুষ্ঠান, এতে ঐতিহাসিক প্রেক্ষাপটে ঈদুল জুহা, এ নিয়ে বলবেন মৌলানা নাসিরুদ্দিন লস্কর। সঙ্গীতালিক্ষ্য শুনবেন সকাল 9:30, বিশ্ব জেগেছে মুখর আনন্দে এবং রাত 10:00 ঈদের আনন্দ ধারায়। বেলা 10:00 বাংলা ছবির গান, ঈদ উপলক্ষে কাওয়ালি গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বেলা 11:00। আমার কথা অনুষ্ঠান শুনবেন বেলা 11:30। এতে নিজের কথা বলবেন দেবলীনা রায়। এর অব্যবহিত পরেই লোকগীতির অনুষ্ঠান, অনুষ্ঠানে ঈদের গান শুনবেন সমবেত কণ্ঠে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান শোনা যাবে বেলা 12:30 বাংলা গানের অনুষ্ঠানে। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী শান্তিনাথ গঙ্গোপাধ্যায়। লোকযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:00 শুনবেন স্বপন শীলের দোতারা বাদন। ভজনের শিল্পী লতা মঙ্গেশকর দুপুর 2:30। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:15 অনুষ্ঠান যুববাণী। চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45। এতে বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান মাসিক স্বাস্থ্যবিধি, এ নিয়ে বলবেন কাছাড় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিরিষা রাও চক্রবর্তী। স্টুডিওর বাইরে গৃহীত সাক্ষাৎকার গ্রহণে থাকবেন মিতা শর্মা। রাত 8:00 অনুষ্ঠান খেলার জগৎ। লোকশাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 টপ্পা শুনবেন মায়া রায়ের কণ্ঠে। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত 9:15। রাত 9:30 অনুষ্ঠান সৃজন। শুনলেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আরো একবার আকাশবাণী শিলচর। আমাদের পরবর্তী অনুষ্ঠান এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে।

আকাশবাণী শিলচর। এখন নজরুল গীতি শুনবেন ধীরেন বসুর কণ্ঠে।

এতক্ষণ নজরুলগীতি শুনলেন ধীরেন বসুর কণ্ঠে, আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গান। প্রথম গানখানি শুনবেন 1920 ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

এবারের গানখানি শুনবেন 1947 আর্থ ছবি থেকে। গেয়েছেন শ্রীনিবাস, সুজাতা ত্রিবেদী ও সহশিল্পীবৃন্দ।

আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে ছবির নাম থ্রি ইডিয়টস। এতে গিয়েছেন সোনু নিগম, সোয়ানন্দ কিরকিরে ও শান।

অনুষ্ঠানের শেষ গান শুনবেন উদিত নারায়ণ ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে 42 কিলোমিটার্স ছবি থেকে।

0: এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নাহি বদলি স্টাইল গয়া হ্যা বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব ওহি ভেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
0: এখন শুনবেন কথিকার অনুষ্ঠানে ঐতিহাসিক প্রেক্ষাপটে ঈদুল আজহা। এ নিয়ে বলবেন মৌলানা নাসিরউদ্দিন লস্কর।
3: এ মহাবিশ্বে যুগ যুগ ধরে অসংখ্য মানুষের জন্মলাভ এবং মৃত্যুবরণ হচ্ছে। কতিপয় মানুষের বিশেষ ও অতুলনীয় অবদানের জন্য ইহলৌকিক জীবন ত্যাগের পরও চিরস্মরণীয় হয়ে আছে। তাদের নাম পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রামে, ভাষার সুরক্ষার সংগ্রামে যারা নিজেদের শেষ প্রাণটুকু বিসর্জন দিতে বা আত্মবলিদানের নজির সৃষ্টি করেছেন, কিংবা যারা জ্ঞানবিজ্ঞানের গবেষণায় অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করে মৃত্যুবরণ করেছেন বা করবেন, তারা চিরদিনের জন্য অমর হয়ে থাকবেন। এ খেতাব, এ বিশ্বজনীন সুনাম সম্মান সকলের ভাগ্যে জুটে না। আবার যে সকল নবী রসুল মহাপুরুষরা বারবার স্রষ্টার নিকট আত্মবলিদানের অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়ে পৃথিবীর ইতিহাসে আলোক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছেন, তাদের সেই আদর্শকে সমুন্নত রাখতে স্রষ্টা যুগে যুগে নবী রসুল মহাপুরুষতা তাদের অনুগামীদের ইহলৌকিক ও পরলৌকিক জীবনের মঙ্গল সাধনে যথাযথভাবে পালনের আদেশ জারি করে দেন। হিজরি দ্বিতীয় সনে আজ থেকে 1400 বছর পূর্বে ইহুদি, খ্রিস্টান এবং মুসলমানদের আদি নবী, আদি পিতা, আদি ধর্মীয় গুরু হজরত ইব্রাহিম আলাইহিসসালামের গোটা পরিবারের অগ্নি পরীক্ষায় নিজেদের বিজয়ের আদর্শকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উনার উম্মত বা অনুগামীদের জন্য বিশ্ব ধর্মীয় সম্মেলন বা হজব্রত পালন করে নিষ্পাপ রূপে প্রত্যাবর্তন তথা বিশ্বের বসবাসকারী সকল দেশের মুসলিমদের জন্য আনন্দের জোয়ার বা ঈদুল আজহা বা ঈদুজ্জোহা উৎসবের আদর্শ চিরতরে জারি করে দেন, যা আজ থেকে 3500 বৎসর পূর্বের ঘটনা ছিল। বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ মানবজাতিকে তার 18,000 সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়ে ইহকাল এবং পরকালের মঙ্গল লাভে দান করেছেন দুটি জিনিস। প্রথমত, উভয়কালের কল্যাণে মানবজাতিকে স্রষ্টার নির্দেশিত পথে চলে কর্মমুখী এবং পরিশ্রমী হতে হবে। বারবার পরিশ্রম মানুষের মনকে নিরানন্দ করে ফেলে, তাই মানুষের মনকে স্রষ্টা আনন্দে ভরপুর করে তুলে আনন্দটা যাতে স্রষ্টার মহৎ উপাসনার রূপ ধারণ করে তার জন্য উৎসব নামক বিশেষ উপহার দিলেন। উৎসব যাতে স্রষ্টার আদেশের সীমা লঙ্ঘনের নিদর্শন হয়ে না দাঁড়ায় তার জন্য জড়িয়ে দিলেন উৎসবের বিধিবিধানও। দ্বিতীয়ত, সর্বশেষ লক্ষ্য যা পরকালের অগণিত নিয়ামত লাভে কিয়ামতে যেন বাধা প্রাপ্তির শিকার না হন তার জন্য জুড়ে দিলেন সারাটি জীবনের উপাসনা সঠিকভাবে

ত্যাগী রূপে গড়ে তুলতে সক্ষম হয় তার জন্য রয়েছে মৃত্যুর পর বেহেস্তের নজিরবিহীন সুখ শান্তি। প্রতিটি ক্ষেত্রেই স্রষ্টার নির্দেশিত পথে পার্থিব জগতের পরিশ্রমের উপর নির্ভর করছে আখেরাত বা পরকালের সুফল লাভ। আত্মত্যাগী মহিমা এবং সেই মহিমাই হল আখেরাতের বা বেহেস্ত লাভের পুরস্কার। ঈদ আউদুন ধাতু থেকে নির্গত, যার অর্থ আনন্দ, খুশি, প্রত্যাবর্তন, বারবার ফিরে আস। প্রসিদ্ধ আরবি অভিধান আল মঞ্জিদ মতে কোনো ঐতিহাসিক দিনকে স্মরণ করে স্মরণীয় দিন রূপে গণ্য করে আনন্দ উপভোগের নাম ঈদ। ঈদুল আজহা হচ্ছে মহান সৃষ্টিকর্তার নিমিত্তে সর্বস্ব তথা নিজের সর্বোত্তম ও প্রিয়তম বস্তুকে খোদার নামে উৎসর্গ বা কুরবান করে তারই ইচ্ছাকে নিজের বাস্তব জীবনে পরিপূর্ণ করে আত্মত্যাগী রূপে গড়ে তোলা। তাই কুরবানি যে নিছক পশু হত্যা নয় তা কবি নজরুল ইসলাম সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের নিকট সাহাবায়ে কেরামগণ কুরবানির ব্যাপারে জিজ্ঞেস করলে নবীজি উত্তর দিলেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, তোদের পিতা ইব্রাহিমের সুন্নত। সাহাবায়ে কেরামগণ আবার জিজ্ঞেস করলেন, এতে আমাদের কি হবে? উত্তরে নবীজি বললেন, প্রতি লুমে পুণ্য। কাজী কুরবানি হচ্ছে মহান আল্লাহর নৈকট্য লাভে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের গোটা পরিবারের মহৎ আদর্শকে সমুন্নত রাখতে শ্রেষ্ঠ নবীর উম্মতদের অধিক পুণ্যলাভের সুযোগ, যা স্রষ্টার প্রতি আত্মত্যাগের নিদর্শনস্বরূপ জন্তু কুরবানির দ্বারা লাভ করা যায়। কাজেই নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট জন্তু পুণ্যলাভের উদ্দেশ্যে আল্লাহর নামে জবেহ করার নাম কুরবানি। আগহা শব্দের অর্থ কুরবানি, আত্মবলিদান, খোদার রাহে হালাল জন্তু জবেহ, খোদার নৈকট্য লাভ, সূর্যোদয় থেকে দ্বিপ্রহরের মধ্যবর্তী সময়। উদুহিয়া, নুসুক, নাহার কুরবানির প্রতিশব্দ রূপে ব্যবহৃত হয়। হিজরি দ্বিতীয় সনে তথা ইংরাজি 624 খ্রিস্টাব্দে পবিত্র কোরআনের আয়াত ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার অবতীর্ণের পর থেকে পবিত্র ঈদুল আজহার নমাজ ও কুরবানি জিলহজ মাসের 10 তারিখ সর্বপ্রথম মদিনা শরীফে অনুষ্ঠিত হয়। হজরত হাসান বসরি রাহমতুল্লাহ তাআলা আলাইহির মতে উক্ত আয়াত দ্বারা মহান আল্লাহ তাআলা পবিত্র ঈদুল আজহার নামাজ ও কুরবানির আদেশের নির্দেশ দিয়েছেন, যেহেতু এ আয়াতের অর্থ হল সুতরাং আপনার প্রতিপালকের নামাজ আদায় করুন এবং কুরবানি আদায় করুন। এ মহৎ উৎসবটির সঙ্গে জড়িত রয়েছে আজ থেকে প্রায় 3,500 বছর পূর্বে বেবিলন বা ইরাক দেশের জন্মগ্রহণকারী যুগপৎভাবে ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মের আদিগুরু আদিপিতা হজরত ইব্রাহিম নবী আলাইসাল্লাম, পুত্র ইসমাইল আলাইসাল্লাম এবং নজিরবিহীন দৈর্য ধারণকারিণী মাতা হাজিরা আলাইহা সালামের আল্লাহর চরম অগ্নি পরীক্ষা এবং নির্দেশের প্রতি কঠিন সংকল্প, আনুগত্য এবং আত্মত্যাগের বিজয় কাহিনী। তাদের আত্মত্যাগের সম্মিলিত মহাদর্শের শিক্ষা স্রষ্টা শুধু ঈদুল জোহা নামক উৎসবের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং সন্তুষ্ট হয়ে তাদের চরম আত্মত্যাগের মহিমাকে চিরস্মরণীয় করে রাখতে প্রতি বছর হজব্রত পালনের আদেশ জারি করে মক্কা শরীফকে বিশ্ব মানবের মিলন ক্ষেত্র রূপে উপস্থাপন করেছে। মানব ইতিহাসে সর্বপ্রথম ধর্মের নামে জন্তু জবেহ করার উদ্দেশ্যে কুরবান গাহ স্থাপন করেছিলেন হজরত নূহ আলাইহি সালাতু আসসালাম। পরবর্তী যুগে নজিরবিহীন কুরবান গাহ ও কুরবানি পেশ করেন হজরত ইব্রাহিম আলাইহি সালাতু আসসালাম। তিনি জীবনে সর্বপ্রথম এক আল্লাহর উপাসনাকে সুপ্রতিষ্ঠিত করতে মূর্তি নির্মাতা নিজ পরিবারবর্গ, পিতা তথা চাচা আজর ও মূর্তি পূজক বেবিলনবাসীর রোষানলে পড়েন। এক স্রষ্টার উপাসনার উপর পূর্ণ বিশ্বাস ও আস্থায় অটল থেকে পরিশেষে নরাদম বাদশাহ নমরুদের তৈরি পাহাড় সম কাঠ স্তূপের ধাউ ধাউ করে জ্বলা অগ্নিতে নিক্ষিপ্ত হলেন। অগ্নি আল্লাহর নির্দেশে কাননে পরিণত হয়ে যায়। তখন অক্ষত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে জন্মভূমি হিজরত করে ফিলিস্তিন গমন করেন।
স্রষ্টার প্রতি অকৃত্রিম ভালোবাসা ও একনিষ্ঠ নিবদ্ধ।

দিত প্রাণে সন্তুষ্ট হয়ে মহান আল্লাহ 86 বছর বয়সে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে এক ধৈর্যশীল সুসন্তান লাভের সুসংবাদ দান করে গর্ভবতী শ্রী হাজিরাকে নিয়ে জনমানবহীন শৈশ্যবিহীন মক্কার কাবাঘরের পাশে রেখে আসতে নির্দেশ দেন। হজরত ইসমাইল আলাইসাল্লাম মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলে জলের সন্ধানে কখনো সাফা আবার কখনো মারওয়া পাহাড়ে মাতা হাজিরা উঠেছিলেন বলেই তা হজের বিধানের অন্তর্ভুক্ত করে দেন মহান স্রষ্টা। এসে দেখেন ছেলের পায়ের খুঁচা থেকে জল উঠতে শুরু করেছে, উহা জমজমের কুয়ার জল নামে সুপ্রসিদ্ধ। জলের বিনিময়ে খাদ্য সামগ্রী পেয়ে খোদার শুক্রিয়া আদায় করতে লাগলেন হাজিরা এবং ক্রমান্বয়ে এই অঞ্চলটিতে বসতি গড়ে উঠতে লাগল। দীর্ঘদিন পর পিতা পুত্র ইসমাইলকে বালক অবস্থায় পেয়ে আনন্দে আত্মহরা। ফলস্বরূপ ফেরেস্তারা আল্লাহর প্রতি তার প্রেমের ব্যাপারে সন্দিহান হয়ে পড়েন। তাই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আবার অগ্নি পরীক্ষার সম্মুখীন হলেন। মহান আল্লাহ হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে স্বপ্নাদেশে বললেন, তুমি আমার নামে সবচেয়ে প্রিয়তম বস্তুকে কুরবানি করো। তিনি ক্রমান্বয়ে একই স্বপ্ন 3 দিন দেখে প্রতিদিন 100টি উট কুরবানি করেও সফল হলেন না। চতুর্থ দিন দেখে পুত্র ইসমাইলকে তা ব্যক্ত করলেন এবং পুত্র হাসি মুখে বললেন, আপনার উপর যা আদেশ করা হয়েছে তা পালন করুন, যথাশীঘ্র আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে দেখতে পাবেন। 13 বৎসরের শিশুর মুখে এরূপ বাণী শুনে বিস্মিত হয়ে পিতা মন খুশিতে ভরে গেল। পুত্র ইসমাইলকে খোদার নামে জবে করতে ঐতিহাসিক মিনা প্রান্তরে রওনা দিলেন। পথিমধ্যে শয়তান মাতা ও পুত্রকে দুখা দিয়ে বারণের চেষ্টা শুরু করল। এতে তাকে লক্ষ্য করে কঙ্কন নিক্ষেপ করায় তা মহান আল্লাহ হাজিদের হজের বিধানের অন্তর্ভুক্ত করে দেন। সেখানে পৌঁছে ইসমাইলের পরামর্শে হাত পা ভেদে শায়িত অবস্থায় পিতা পুত্রের গোলদেশে ধারালো ছুরি চালিয়েও ক্রিয়াশীল নয় দেখে পুত্রের মুখ পর্দা দিয়ে আবার ছুরি ছালিয়ে দেখলেন বেহেস্তি দুম্বা জবে হয়ে গেছে পুত্র জবেহের স্থলে। এই অগ্নি পরীক্ষায় পিতা মাতা ও পুত্র সকলেই বিজয়ী হলেন। সেদিন থেকেই তার সুন্নত হিসাবে জারি হল পবিত্র কুরবানি এবং স্রষ্টার নামে নরবলি প্রথাকে চিরোত্তরে ধর্মীয় অপরাধ রূপে ঘোষিত হল। যেহেতু ইসলাম ধর্মের নামে কোনো ধরনের কুসংস্কারের স্থান নেই, নরবলি ইসলাম ধর্মে ও মার্জনীয় চরম শাস্তিযোগ্য অপরাধ। মহান খোদা কুরবানির বিধান জারি করে বা কিছু পশুকে খাদ্যের বৈধতার মধ্যে বিধান জারি করে পৃথিবীতে জন্তুর ভারসাম্য রক্ষা করেছেন, নতুবা জন্তুর উপদ্রবে মানুষ চলাচল সম্ভব হতো না। মহান আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, আমি প্রত্যেক জাতির জন্য কুরবানি প্রথা জারি রেখেছি যাতে তারা আমার চতুষ্পদ জন্তুর উপরে আমার নাম নেয়। জবেহকৃত পশুর রক্তমাংস আল্লাহর উদ্দেশ্যে নয় তা সুরায়ে হজের আয়াতে সুস্পষ্ট রূপে ঘোষণা দিলেন, সেগুলো কুরবানির মাংস রক্ত আল্লাহর দরবারে পৌঁছে না, বরং কেবলমাত্র খোদার বিধি পৌঁছে থাকে। তাই মহান আল্লাহর প্রেমের সঠিক নিদর্শন রূপে খোদার ভয় মনে জাগ্রত করে স্রষ্টার সৃষ্টির সেবায় ও তার আদেশে নিজেকে নিয়োজিত করে নিজের শেষ প্রাণটুকু খোদার নামে উৎসর্গ করে মহৎ ত্যাগী হওয়ার সুমহান শিক্ষা দেয় পবিত্র ঈদুল দুহা বা ঈদুল আজহা। আসুন আমরা পবিত্র ঈদুল আজহার মহান আল্লাহর প্রেমে আত্মত্যাগী হওয়ার মহৎ শিক্ষাকে বাস্তব জীবনে সুপ্রতিষ্ঠিত করি।

এতক্ষণ কথিকার অনুষ্ঠানে শুনলেন ঐতিহাসিক প্রেক্ষাপটে ঈদুল আজহা, এ নিয়ে বললেন মৌলানা নাসিরউদ্দিন লস্কর, আকাশবাণী শিলচর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্জে। এখন ঈদুল আজহা উপলক্ষে শুনবেন বিশেষ অনুষ্ঠান বিশ্ব জেগেছে মুখর আনন্দে।

মহাকালের রথের চাকায় ভর করে মুসলিম জাহানের দুনিয়ায় আবারও ফিরে এসেছে কল্যাণের উৎসব ঈদ উল আজহা। কত বন উপবন, কত গিরি নদী, কত মরুসাগর পাড়ি দিয়ে ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য, সংযম, প্রেম, উৎসর্গের চিরন্তন শাশ্বত সত্যের বাণী বহন করে নিয়ে এসেছে ত্যাগের উৎসব ঈদ উল আজহা। শত যোজনের কত মরুভূমি পাড়ায় এগো, কত বালুচরে কত আঁখি ধারা ছড়ায় এগো, বরষের শেষে এলে তুমি ঈদ, পরম স্রষ্টা মহান আল্লাহর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ, তার সান্নিধ্য এবং সন্তুষ্টির জন্যে পিতাপুত্রের চরম আত্মোৎসর্গের তুলনাবিহীন এক মহিমাময় পুণ্য স্মৃতিকে স্মরণ করিয়ে দিতে ফিরে এসেছে কোরবানির উৎসব ঈদ উল আজহা। মুবারক হো ঈদ মুবারক। ঈদ উজ্জোহার চাঁদ হাসে ওই এলো আবার দোসরা ঈদ, কোরবানি দে কোরবানি দে, শুন খোদার ফরমান তাগিদ। মনের মাঝে পশু যে তোর আজকে তারে কর যাবে, পুল ছেড়া তেরে পুল হতে পার, নিয়ে রাখ আগাম রশিদ। সৃষ্টিকর্তার চরম আদেশকে অবলীলায় মেনে নিয়ে জীবন মরণের মালিক এক প্রভুর সান্নিধ্য এবং সন্তুষ্টির মোহনায় পৌঁছুতে ঐশী প্রেমের মহান সাধক ইব্রাহিমের আত্মত্যাগের আদর্শে আজ বিশ্ব মুসলিমের ভক্ত হৃদয় উদ্বেলিত। দীন দুনিয়ার একচ্ছত্র অধিপতি আল্লাহর জয়গানে তাঁরই প্রেমে আজ সবাই মশগুল।

বাৎসল্য প্রেমকে আল্লাহর প্রেমের সাথে মনের দাঁড়িপাল্লায় নিরিখ করার জন্য ইব্রাহিমের কাছে এলো সুকঠোর নির্দেশ, তোমার প্রাণপ্রিয় বস্তুটিকে আমার নামে উৎসর্গ কর। চিরন্তন পিতৃ হৃদয় ক্ষণিকের তরে উদ্বেলিত হয়ে উঠল, কিন্তু খোদার প্রেমে যে মাতোয়ারা তার আদেশ পালনে কোন দুর্বলতা প্রশ্রয় পায়। নির্মম হয়ে বৃদ্ধ বয়সে প্রাপ্ত নয়নের মণি একমাত্র সন্তান নয় বছরের শিশুপুত্র ইসমাইলকে আল্লাহর পথে উৎসর্গ করে দিলেন। আল্লাহর সন্তুষ্টির পথে কোনো দুর্বলতা কোনো দরকষাকষির স্থান তো নেই। যা আদেশ তার একটুও ব্যতিক্রমের উপায় নেই। মিনার বালু প্রান্তরে ইব্রাহিম কোরবানি দিয়ে মহান স্রষ্টার আদেশ পালন করলেন। আল্লাহর আদেশে তাই তো ধর্মভীরু বিশ্ব মুসলিম আজকেও কাবাকে সামনে রেখে তারই প্রিয় বান্ধব হযরত মুহাম্মদ মুস্তাফার আদর্শকে অনুসরণ করে মন প্রাণ নিয়ে পাড়ি জমায় মক্কা মদিনার পথে।

ঈদ উল আজহার এই ধর্মীয় উৎসব মুসলমানদের কাছে নিছক পশুবধের উৎসব নয়। এই পশু কোরবানির মূল উদ্দেশ্য হল এর মধ্য দিয়ে মানব হৃদয়ের যাবতীয় পশু সত্তাকে বলি দেওয়া। প্রাণীর জাতর প্রিয়তম আজকে সে সবান, খোদার রাহে আজ তাহাদের কর্জে কোরবান। কি হবে ওই বনের পশু খোদারে দিয়ে, তোর কাম ক্রোধাদি মনের পশু জবেহ কর নিয়ে। আল্লাহ তাই তো বলেছেন, কোরবানির মাংস বা রক্ত আমার কাছে পৌঁছয় না, আমার কাছে যা পৌঁছয় তা হল তোমাদের ধর্ম ভয়। প্রাণীর মায়া মমতা পরিহার করে সর্বত্যাগী হযরত ইব্রাহিম বিশ্ব মানবের কল্যাণের জন্য জীবনভর যে ত্যাগ তিতিক্ষা ধৈর্য সংযমের চরম পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন, ঠিক তেমনি তাঁরই উত্তরসূরি শেষ নবী দুই জাহানের বাদশাহ আল্লাহর প্রিয়তম বান্ধব হযরত মুহাম্মদ মানব কল্যাণী করেছিলেন জীবন উৎসর্গ। আজকের এই ঈদের দিনে তাকেও জানাই লাখ সালাম। আর শেষ বিচার দিনের মালিক আল্লাহর কাছে আরজি রাখতে গিয়ে

ত্যাগের উৎসব কোরবানির এই ঈদ রক্ত মাংস দিয়ে গড়া একটা প্রাণীকে হত্যা নিছক প্রতীকী মাত্র। প্রাণী কোরবানির সাথে আমাদের মনের মাঝে আমরা প্রতিনিয়ত লোভ লালসা কামনা বাসনা মদ মাৎসর্যের পশু সত্তাকে প্রতিপালন করে চলেছি। আজকে হোক তারই কোরবানি, আজকের এই পবিত্র দিনে শপথ হোক মনের শানিত কৃপাণ দিয়ে হৃদয়ের মিনা প্রান্তরে আমাদের ইন্দ্রিয় সেই পশু সত্তাকে হত্যা করার। শপথ হোক পরম স্রষ্টার কাছে আত্মসমর্পণের পূর্ণ আলোকে আমাদের কলুষিত হৃদয়কে উদ্ভাসিত এবং কলুষমুক্ত করার। আত্মত্যাগ প্রেম আর কল্যাণের সিঁড়ি বেয়ে বারে বারেই ফিরে আসুক। ত্যাগের উৎসব মহামিলনের উৎসব, নিজেকে পরের তরে বিলিয়ে দেবার উৎসব ঈদ। আজ তাই তো দেখতে পাই সবার সাথে ঈদ।

এতক্ষণ ঈদুল আজহা উপলক্ষে শুনলেন বিশেষ অনুষ্ঠান বিশ্ব জেগেছে মুখর আনন্দে। আকাশবাণী শিলচর।

আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ এতে শুনবেন প্রথম ছবি ভালোবাসার ছোঁয়া। এতে গিয়েছেন কুমার শানু ও অনুরাধা পারওয়াল।

এখনো মোদের শরীরে রক্ত রয়েছে গরম মেটেনি শক্ত আছে যত হাড় সবই তো শক্ত এখনো ধকল সয় এখনো মোদের শরীরে রক্ত রয়েছে গরম মেটেনি শক্ত আছে যত হাড় সবই তো শক্ত।

0: দুনিয়ায় কত আছে দেখবার, কত কি জানার কত কি শেখার,
1: সবই তো বাকি কিছুই দেখা হয় নাই।
0: দুনিয়ায় কত আছে দেখবার, কত কি জানার কত কি শেখার, ঘরে কেন বসে রয়েছি বেকার, ঘরে কেন বসে রয়েছি বেকার, আর কি সহ্য হয়, আর কি সহ্য হয়,
2: অসহ্য
0: এখনো আছে।

আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের ছবির নাম বরবাদ। এতে গিয়েছেন অরিজিৎ সিং ও প্রস্মিতা পাল।

এবারের গানখানি শুনবেন মিমি চক্রবর্তীর কণ্ঠে মন জানে না ছবি থেকে।

এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

আকাশবাণী শিলচর শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন দিল না ফির ইয়াদ কিয়া ছবি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে।

0: चलो नमक वाली।
1: পরের গানটি শুনবেন সানাম বেবাফা ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

গুরু ছবি থেকে গানখানি শুনলেন এআর রহমান এবং সহশিল্পীদের কণ্ঠে। এবারে গানটি শুনবেন মুকদ্দর কা সিকন্দর ছবি থেকে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

বাতু বাতুমি ছবি থেকে গান গানে শুনলেন অমিত কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে। হিন্দি ছবির গানের অনুষ্ঠানে সবশেষ গানটি শুনবেন অমর আকবর অ্যান্থনি ছবি থেকে, মোহাম্মদ রফি এবং সহশিল্পীদের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন কাওয়ালি শুনবেন বাচ্চু রফিক কাওয়ালের কণ্ঠে।

হোকনা আমার ভাঙা নৌকা, হোকনা চেড়া পাল, আর আসুক না রে যা তুই তুফান আছে মোর ইমানের বল। হোক না যা তুই পাপের তোরি লাগবে রে ওই কিনারে, আমার যাই যদি জান যাক না।

আর যে হয় তোমার তুমি যে তার আশুকে মিলাও খোদা। তাই রোজ দুবেলা দুশ্মনেরই মাঝেতে গুম হইয়া, আর চোখের পানি দুই হাতে তে থাকি সদাই।

ওগো আমার দয়াল খাজা, তুমি হয়েছো আল্লাহর ওলি। আজ তাই

তোমার দুজাহানের লাগিয়া, আমি শুনেছি তোমার গুণগান আপন ঘরে বসিয়া। তাই যখন তোমায় জাগে মনে, আমার বুক ভেঙে হয় খান খান, আর অসহায়।

এ তোমায় ডাকি যে কাতরে ও গো খাজা পিয়া, তোমায় ডাকি যে কাতরে

কোদার দোস্ত মুর্শিদ আমার, আজ তো সাকি হয়েছে আর খোদার কাছে

0: এখন কাওয়ালি শুনলেন বাচ্চু রফিক কাওয়ালের কণ্ঠে। আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন। কাহানি নহি বদলি, স্টাইল গয়া হ্যা বদল। জো কাহানিয়া হম সুনতে আয়ে, দেখতে আয়ে, আব বহি ভেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
0: আমার কথা অনুষ্ঠানে এখন নিজের কথা বলবেন দেবলীনা রায়।
3: নমস্কার, আমি দেবলীনা রায়। জগতের প্রতিটি মানুষের, এমনকি আমারও চলার পথটা বড় ও বিস্তৃত। শৈশব থেকে যৌবন, বর্তমান সময় অবধি নিজস্ব বহু কথা বলার আছে, কিন্তু স্বল্প পরিসরে পর্যাপ্তভাবে ব্যাখ্যা করা সম্ভবপর নয়। যা ছোট্ট বিশেষ গুরুত্বপূর্ণ দিক আমার জীবনের, সেটি হলো সাহিত্য সংস্কৃতির জগৎ। সেই নান্দনিক জগৎটাই আমাকে বেষ্টন করে আছে। জীবনের ভাঙা গড়া যাপন কথা, যা মাঝে মাঝে অবুজ কলমের মাধ্যমে প্রকাশ করে থাকি।

0: একটা সময় পরিবারের প্রিয়জনদের হারিয়ে বিষাদগ্রস্ত হয়ে যায়। সে সময় যার নীতিকথা, নীতিবাক্য, উপদেশ, চিন্তন, দর্শন আমার মনের নেতিবাচক মনোভাবকে ইতিবাচক ভাবনায় পরিণত করে ভাবতে শেখায়। তার মূল্যবান বাণী অক্ষম চিন্তনকে সক্ষমভাবে বিচার করতে, ভাবতে শিখিয়েছিল। তিনি হলেন স্বামী বিবেকানন্দ। তার বাণী আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে, সাহস যোগায়। তার কথায় বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস। নিজের উপর বিশ্বাস করো, ঈশ্বরে বিশ্বাস করো, নিজের উপর বিশ্বাস রাখো। প্রবল বিশ্বাসই বড় বড় কাজের জনক। স্বামীজির এই বাণীগুলো আমার মনোবল বাড়িয়েছে প্রচুর। তাছাড়া মাতা পিতা গুরু, শিক্ষাগুরু, তাঁদের থেকে পেয়েছি নীতিপরায়ণ শিক্ষা, নিয়মাবর্তিতা, অনুশাসনে চলা, প্রয়োজনে সহমর্মী হয়ে কারো পাশে দাঁড়ানো, সেসব যথাসাধ্য পালন করার চেষ্টা করি। কারণ আমার মতে যাপনের নীতি শাস্ত্রগুলো ডায়েরিতে পুষে রাখার জন্য নয়, সেগুলো যথাসম্ভব কার্যে রূপান্তরিত করতে হয় সৃজনশীল মনোভাব নিয়ে। শুধু তো নিতে আসিনি, দিয়ে যেতে চাই। কবি নবনীতা দেবসেনের কথায়, কি পায়নি দেখতে গেলে দুঃখ, কি দেয়নি সেটা দেখতে হয়, সেইখানেই সুখ। পাওয়াটা তোমার নিজের হাতের মধ্যে নয়, দেওয়াটা নিজের ক্ষমতার মধ্যে। তাই তো জীবনের চড়াই উতরাই থাকুক, মনোবল ও বিশ্বাস প্রগাঢ় করে বাঁচতে হবে, আনন্দে থাকতে হবে, সবাইকে আনন্দ দিতে হবে। সমাপ্তিতে কবিগুরুর কথায় বলি, যাবার আগে আমিও তাই বলে যেতে চাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। ধন্যবাদ।
1: আবার কথা অনুষ্ঠানে নিজের কথা বললেন দেবলীনা রায়, আকাশবাণী শিলচর। এখন ঈদের গান শুনবেন সমবেত কণ্ঠে।

0: এতক্ষণ ঈদের গান শুনলেন সমবেত কণ্ঠে আকাশবাণী শিলচর।
1: কি রে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
2: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
1: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
2: হঠাৎ এই কথা কেন বলছিস?
1: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
2: তাই নাকি? কি হবে সেখানে?
1: এখানে অভিজ্ঞ সব ডাক্তার বাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
2: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
3: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান, ডাক্তারের দরবারে।
0: আকাশবাণী শিলচর, এখন শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন আল্লাহ রাখা ছবি থেকে মাহমুদ আজিজ ও সহশিল্পীদের কণ্ঠে।

তিসমার খান ছবি থেকে গান গানে শুনলেন শেখর রবজিয়ানি, কমল খান এবং রাজা হাসানের কণ্ঠে। পরে গানটি শুনবেন পছন্দ আপনি আপনি ছবি থেকে আশা ভোসলে এবং সুরেশ ওয়াডেকরের দ্বৈত কণ্ঠে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন বাংলা গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানটি শুনবেন সমবেত কণ্ঠে।

গানখানি শুনলেন পান্নালাল ভট্টাচার্যের পরিবেশনায়। আপনারা বাংলা গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। পরের গানটি শুনবেন বেগম আখতারের কণ্ঠে, মাফ করবেন উজ্জ্বল গুহর কণ্ঠে।

তখন বাংলা গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানখানি শুনলেন মধুশ্রী, মধুরিতা এবং অমৃতার কণ্ঠে। পরের গানটি শুনবেন সুবিনয় রায়ের কণ্ঠে।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর, এখন শুনবেন আধুনিক গান শান্তিনাথ গাঙ্গুলির কণ্ঠে।

আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওগুলিতে এখন সময় 1:29:55। কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলায় জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সিকিম পুলিশকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস পুলিশ কালার সম্মানে ভূষিত করেছেন। দেশের পঞ্চদশ রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় রাজ্য হিসেবে সিকিম এই স্বীকৃতি অর্জন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। ভারত ও চীন সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালাবার পর ইরান দেশের দক্ষিণ পশ্চিমে বন্দর আব্বাসের কাছে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে আজ ভোরে আঘাত হেনেছে। এর প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ঈদ উজ জোহা পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতের লক্ষ্য সেন, পিভি সিন্ধু, চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডির পুরুষদের ডাবলস জুটি এবং ধ্রুব কাপিলা ও তানিশা ক্রস্টোর মিক্সড ডাবলস জুটি কোয়ার্টার ফাইনালে উঠেছে। বিস্তারিত খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সিকিম পুলিশকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস পুলিশ কালার সম্মানে ভূষিত করেছেন। গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে আজ এই উপলক্ষে বিশেষ কুচকাওয়াজের আয়োজন হয়। পুরস্কারপ্রাপ্ত হিসেবে দেশের পঞ্চদশ রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় রাজ্য হিসেবে সিকিম এই স্বীকৃতি অর্জন করেছে। অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুলিশ বাহিনীকে আরও বেশি নাগরিক কেন্দ্রিক হওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, মানুষের বিশেষ করে মহিলা, দরিদ্র এবং শিশুদের সঙ্গে আচরণ করার সময় পুলিশকে অবশ্যই আরও বেশি সংবেদনশীল হতে হবে। শ্রীমতী মুর্মু বলেন, সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, ডিপফেক ইত্যাদি মোকাবিলায় পুলিশকে সবসময় প্রস্তুত থাকতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সিকিম পুলিশ সমস্ত রকম আধুনিক প্রযুক্তি ও মাধ্যম ব্যবহার করে এই চ্যালেঞ্জগুলির সফল মোকাবিলা করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলায় সিকিম পুলিশের ভূমিকার তিনি ভূয়সী প্রশংসা করেন।
1: পুলিশ ব্যবস্থা কো অধিক সিটিজেন ফ্রেন্ডলি বানায় জানা চাহিয়ে, তাকি সামান্য লোক বিনা ভয়কে আপনি সমস্যা দর্জ করা সাকে। মহিলাও, বাচ্চোঁ ওর কমজোর বর্গকে প্রতি সংবেদনশীল ব্যবহার কো ভি প্রাথমিকতা দেনি চাহিয়ে। সাইবার ক্রাইম, অনলাইন ফ্রড, হ্যাকিং ওর ডিপ ফেক জেসি নেই চুনতিয়া সামনে আ রহি। ইন নেই চুনতিয় সে নিপটনে কে লিয়ে পুলিশ কো লেটেস্ট টেকনোলজি, সাইবার সিকিউরিটি ও ডিজিটাল ইনভেস্টিগেশন মে বানানা হোগা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে 51তম প্রগতি বৈঠকে তিনি বলেছেন, এই উদ্যোগকে শুধু পরিকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত পর্যবেক্ষণ, নাগরিক অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়িত করে তুলতে হবে। বৈঠকে তিনি বর্জ্য ব্যবস্থা

ব্যবস্থাপনা সম্পর্কিত পরিকাঠামোর কাজ দ্রুত শেষ করতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি বিজেপি আজ তিনটি রাজ্য এবং জাতীয় রাজধানী দিল্লির জন্য নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করেছে। দলের সভাপতি নীতিন নবীন, পূর্ব দিল্লির সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রাকে দলের দিল্লি শাখার সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। ডক্টর অর্চনা গুপ্তাকে হরিয়ানা বিজেপির প্রধান হিসেবে এবং কেবল সিং ধিলোকে পাঞ্জাব বিজেপির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। ত্রিপুরা বিজেপির সভাপতি হচ্ছেন অভিষেক দেবরায়। এই নিয়োগগুলির মধ্য দিয়ে শ্রী নবীন রাজ্যস্তরের পাশাপাশি জাতীয় স্তরেও নতুন পদাধিকারীদের দল নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছেন। ভারত ও চীন সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। গতকাল বেজিংয়ে ভারত চীন সীমান্ত বিষয়ক ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কোঅর্ডিনেশন বা WMCC-র 35তম বৈঠকে এই পর্যালোচনা করা হয়। বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পূর্ব এশিয়া বিষয়ক যুগ্ম সচিব সুজিত ঘোষ এবং চীনা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সেদেশের বিদেশ মন্ত্রকের সীমান্ত ও মহাসাগর বিষয়ক বিভাগের মহানির্দেশক হু ইয়াংকে। বিদেশ মন্ত্রক জানিয়েছে বৈঠকটি গঠনমূলক ও ভবিষ্যৎমুখী হয়েছে। দুপক্ষই সীমান্ত নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, কর্মপদ্ধতি রূপায়ণ এবং আন্তঃসীমান্ত সহযোগিতার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করেছে। মন্ত্রক আরও জানিয়েছে আন্তঃসীমান্ত নদী সংক্রান্ত পরবর্তী বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকটি যাতে দ্রুত আয়োজন করা যায় তার উপর জোর দিয়েছে ভারতীয় পক্ষ। বৈঠকে উভয় পক্ষই 24তম বিশেষ প্রতিনিধি বা এসআর পর্যায়ের আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী কূটনৈতিক ও সামরিক স্তরে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় বজায় রাখতে সম্মত হয়েছে। পাশাপাশি চীনে অনুষ্ঠিত হতে চলা পরবর্তী বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকের চূড়ান্ত প্রস্তুতির জন্য একসঙ্গে কাজ করার বিষয়েও সহমত প্রকাশ করেছে দুটি দেশ। সফরকালে ভারতীয় প্রতিনিধি দলের প্রধান চীনা বিদেশ মন্ত্রকের এশীয় বিভাগের মহানির্দেশক লিউ জিনসাংয়ের সঙ্গে বৈঠক করেন এবং চীনা সহকারী বিদেশমন্ত্রী হং লেইয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত তৈরি হওয়া অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন। বিগত বছরগুলিতে গড়ে ওঠা এই ধরনের সমস্ত নির্মাণ ভেঙে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলিকে নির্দেশ দিয়েছেন তিনি। রাজস্থানের বিকানেরে নিরাপত্তা সংক্রান্ত এক পর্যালোচনা সভায় ভারত পাক সীমান্তবর্তী জেলাগুলির সুরক্ষা বিষয়টি তিনি খতিয়ে দেখেন। দেশের সীমান্ত এলাকার ব্যাংকগুলিতে আইন মেনে আর্থিক লেনদেন নিশ্চিত করার পাশাপাশি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির আর্থিক তহবিলের উৎস খতিয়ে দেখতে ও ভুয়ো সংস্থা শনাক্ত করতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সীমান্তে মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কাজ রোধে স্থায়ী সমাধান তৈরি করার উপর জোর দেওয়া হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দারা যাতে সরকারি প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পান তাও নিশ্চিত করতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142.79 একর জমি সীমান্তরক্ষী বাহিনী BSFকে হস্তান্তর করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদে 38 একরের বেশি। এরপরেই রয়েছে জলপাইগুড়ি, সেখানে হস্তান্তর করা জমির পরিমাণ 35.16 একর। গত 11 মে রাজ্যের নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে 45 দিনের মধ্যে 600 একর জমি BSF-এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে সরকার আরও নিবিড় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে। তিনি রাজ্যের 9টি জেলায় কত পরিমাণ জমি BSF-কে দেওয়া হয়েছে তার জেলাভিত্তিক বিস্তারিত তথ্য সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। প্রথম দফায় গত 20 মে 5 জেলার 43 একর জমি অধিগ্রহণ করা হয়েছে এবং প্রায় 32 একর জমির অনুমোদন পত্র BSF হাতে তুলে দেওয়া হয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে যে দেশের দক্ষিণাঞ্চলে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার জবাবে তারা আজ খুব ভোরে একটি মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে। বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলাগুলির উৎস ছিল এই মার্কিন বিমান ঘাঁটি। IRGC আরও জানিয়েছে যে তেহরানের এই সাম্প্রতিক পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি একটি কঠোর হুঁশিয়ারি। উল্লেখ্য, বুধবার রাতে ইরানকে লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালানোর পরপরই এই ঘটনা ঘটল। ইরানের কৌশলগত বন্দর শহর বন্দর আব্বাসের একটি সামরিক ঘাঁটিতে আমেরিকার নতুন করে হামলা চালানোর জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেছে। বিশ্ববাজারে ব্র্যান্ড ক্রুডের দাম 3.75% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $97.83 পৌঁছেছে। অন্যদিকে মার্কিন বাজারে অপরিশোধিত তেলের দাম 4% বেড়ে হয়েছে ব্যারেল প্রতি $92.22। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব।
খবর।

0: শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ঈদ উজ জোহা পালিত হচ্ছে। এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক বার্তায় তিনি বলেছেন, এই উৎসব ভক্তি, ত্যাগ ও নিঃস্বার্থতার প্রতীক। এই উৎসব নাগরিকদের মানব সেবায় অনুপ্রাণিত করে বলে তিনি জানান। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন সামাজিক মাধ্যমে এক বার্তায় এই পবিত্র উৎসব সকলের জন্য শান্তি, সুখ এবং সদ্ভাব বয়ে আনবে বলে আশা ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদ উল আজহা উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বাধীনতা সংগ্রামের বীর বিপ্লবী বিনায়ক দামোদর সাবরকরের জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করেছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, বীর সাবরকরের সাহস ও দেশপ্রেম সর্বদা মানুষকে অনুপ্রাণিত করবে। আন্তর্জাতিক যোগ দিবসে এবারের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। এবারের ভাবনা যোগা ফর হেলদি এজিং। আগামী 21 জুন মধ্য কলকাতার রেড রোড বা সংলগ্ন এলাকায় রাজ্য সহ দেশের বিভিন্ন যোগ বিশারদ ও সাধারণ মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য ইতিমধ্যেই সেনাবাহিনীর ছাড়পত্র পাওয়া গিয়েছে বলে নবান্ন সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের এক উল্লেখযোগ্য দিন। লক্ষ্যসেন, পিভি সিন্ধু, চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি পুরুষদের ডাবলস জুটি এবং ধ্রুব কাপিলা ও তানিশা ক্রাস্টর মিক্স ডাবলস জুটি সবাই নিজ নিজ বিভাগে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আর একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সেকেন্ড পুলিশকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্স পুলিশ কালার সম্মানে ভূষিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। খবর শেষ হল, এখন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী শিলচর, এখন লোকগীতি শুনবেন তপন রায়ের পরিবেশনায়।
2: কিরে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন?
3: শরীর গতিক ঠিক আছে তো?
4: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
3: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
4: হঠাৎ এই কথা কেন বলছিস?
3: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
4: তাই নাকি? কি হবে সেখানে?
3: এখানে অভিজ্ঞ সব ডাক্তার বাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
4: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
5: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান, ডাক্তারের দরবারে।

আপনি শুনলেন তপন রায়ের পরিবেশনায়। আকাশবাণী শিলচর লোকযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন স্বপন শীলের দোতারা বাদন।

প্রথম বচন শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। আকাশবাণী শিলচর। এখন নজরুল গীতি শুনবেন ধীরেন বসুর কণ্ঠে।

নজরুল গীতি শুনলেন ধীরেন বসুর কণ্ঠে। আকাশবাণী শিলচর, আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘরেতে এখন সময় বেলা 3টে।

ライスラム মেমগি খনথকতা সংলাকপম আচৌ শর্মানা সৈরেংব মতমি সেই মতাবিখ্রে খাঙ্গম জবামা থৌরম সন্দক চেরিংগৈদা টেকনিক্যাল গি খুদং চাদব লৈবনা ইদু জোহা মরিফত মপু ফানা তাহান বঙ্গম খিদবগি দমক তাবিরি বসিংনা ngakti gani মথংদা মুকলানথক চেরি লাইস্রম মেমনা বীরমনি হেসনামবগি মাইয়েকতা মতমি সেই আমগম তাবিরাসী

লাইশ্রম মেমগি খন্থকতা সংলাকপম আচৌ শর্মা আমাদি বীরমণি হৈসনাম্বন সাইরেংবা মতম সেয়ানিক মতং মতং ওইন তাবিখ্রে থরম সন্দোপন তাহানজারিবসি আগস্ট বাণী শিলচর কেন্দ্রদগিনী।

ইলাংবম নৈত্রজিৎ কি খন্থকতা বীরমণি হৈসনামন সৈরেংব মতম ইসৈ মতা বিখ্রে খুদল কি অরোবদ আমুক লাইজরে আরামবম জমুনা কি খন্থকতা সনসম ইবুম চান সৈরেংব মতম ইসৈ আমগমুক তাবিরসি

জাউখৎপ খুনাই আসিগি চটনাবি ওয়না লোবদি লানগনি হাইনা ঙরাং 36 শুবা আসাম বিধান সভাগে আরোইবা নুমিতকি মিফাম লেনদা চয়েতনানা লাইরিবা দেওয়ানি বিধিগা মারি লাইনাবা বিলগি মতাংদা খানাবা মতমদা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মানা ফংদোখ্রে তোমান তোমান দেওয়ানি বিধিগি মতাংদা সেমদক সেমজিন তওবা আসিদা বিজেপি নত্রগ আর এস এস কি কানাবা আমতা লাইতে হাইনসু মুখ্যমন্ত্রী নামা খাতাকে নরাঙ্গি মিফাম লেনদা বিজেপি গি এম এল এ বিজু হাজারিকা আমাদের বিশ্বজিৎ দৈমারি না বিল আসিবু সৌগতুনা ওয়াঙ্গাঙ্কি আমরমদা অপোজিশন গি লুচিংবা ওয়াজেদ আলী চৌধুরী নদী বিল আসিগি মায়োক্তা ইয়ানিংদাবা ফুংদোকি হাইরে লাইবাগ সিদা টেকনোলজি গি চাউখৎপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আমাসুং হিরম কয়াদা মালেম গি থাকতে হেন্দানারাকপ মতম আসিদা মহিরোই সিংনা ইসা ইসা গি তাওবঙ্গামবগি পাঙ্গলবু হেনা কনখৎহনব তঙাই ফদে ওয়াফম আসি গরাং রাজ্যপাল লক্ষ্মণন প্রসাদ আচার্যনা কটন ইউনিভার্সিটি গি চামগ কুন্তরুক সুব কুমন থৌরমদ সরুক ইয়ারদুনা ফুংদোকিবনি লাকলিব ইং লিসিং আনিগ নিফুতরেট কি মনুংদা ভারতপু মরমদম ভারতপু মালেমগি চাউখৎপ লাইবাক আমা ওয়না পুখৎনব হটনবদা লাইবাক আসিবু মরমদম লেপজব গমহনবগি তঙাই ফদব লাই হিরামসিগি ওয়ব খোংজং আসিদা আসামগি নৌন হৌরকলিব নাহারোল সিংনা সৈদনা আচৌব থৌদাং লৌরকনি হাইবগি থাজবসু রাজ্যপালনা ফুংদোখে রাজ্যপালনা মহিরোই খুদিংমকি মফমদা আচৌব পান্দামসিংগ লয়ননা খুনাই আমাদি লাইবাক আসিগি থৌগল তৌরকনব গাসিদগি সেম সাবা হাউনবগি ওয়াফামসু মহিরোইসিংদা পৌতাক ওয়না পেখে ংসি আসি ইসলাম লাইনিং চটপ ইসিল ইনাউসিংগি সেংলব ইদুল আজহাগি নুমিতনি লাইবাকি মফম খুদিংমকত পাংথোকনবগুম আসাম হাইবদি বরাক তামপাকতসু ংসি সেংলব নুমিত আসিবু পাক সন্না পাংথোকনারি ংসি আয়ুক পুং নিপান তাব মতমদ সিলচর ইটখোলাগি ঈদগাহ লম্পাকতা সিলচর বড় মসজিদ কি সাহি ইমাম মৌলানা সাবির আহমেদ কি লুচিং মখাদা ঈদ কি নামাজ পাংথোখ্রে আসোমদ তিকোল বস্তি ঈদগাহ লম্পাকতসু ংসি আয়ুক পুং নিপান তাব মতমদ নামাজ পাংথোখনাকি মসিদা সিলচর আলিয়া মাদ্রাসাগি মুহাদ্দিস মৌলানা মকবুল হুসেন লুচিং কি হাইরে সেলব ঈদুল আজহাগি নুমিত আসিনা লাকপদা রাজ্যপাল লক্ষ্মণন প্রসাদ আচার্য আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মানা রাজ্যগি মিয়ামদ ইয়াইফা পাউজেল পিখ্রে লাইবাক আসিদা থরকলিব ডেমোগ্রাফিগি আহোংব ইয়ংসিননানব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিনা আখন্নব আওয়াংব থাকি কমিটি আমা সেমখ্রে প্রধানমন্ত্রীগি খোংথাং আসিবু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মানা তারামনা ওকপগ লয়ননা থাকপ ফোংদোকি কেন্দ্র লৈঙ্গাকনা লৌখৎপ আখন্নব থৌরাং আমাগি মখাদ সেমগদৌরিব হাই লেভেল কমিটি আসিনা মাপান লাইবাকসিংগ ইয়ুমথাংনানা লাইব বর্ডার স্টেটসিংদ মাসিং হেনগলপগি আওয়াব মায়োকনারিব আদুগি মতাংদ কুপনে ইয়ংসিনগনি কমিটি আসিনা থিজিনবদগি ফংব রিপোর্টসিং চাহি আমাগি মানুংদ পিখলকত্তবনি তঙাই ফদব মরম লৈরগদি থা তরুকি মতম চোনথব ইয়াবগি আয়াবসু লৈগনি হাইরে ডিস্ট্রিক এডমিনিস্ট্রেশন থোকপ চেরোল আমগি মতুং ইন্না সিলচর শহরগি আকয়বদ লৈরিব মফমসিংদ লম্বিগি নাকন্দ গাড়ি পার্ক তৌব পোচাই থামজিনব নত্রগ দোকান ফামজিনবনা চিংব থৌংসিং খুদক্ত লেপনব খংহনখ্রে থৌরাংসিং আসি লম্বিদ চথোক চছিন তৌরিব গাড়ি আমদি মিয়ামগি ইয়াইফনবগিদমক পাইখৎপনি হাইরে পাও লৈজরে আকাশবাণী শিলচর ঙাসিগি ওয়নাদি মণিপুরী থৌরমবু তাবিরিব সিংগি মফমদগি কাইনা ইয়াথং নিজরি পিনবিরসি।

0: মিডিয়াম ওয়েবনি মিটার রেজা আঠাম বিশাঠাম মাগনি পয়েন্ট মাকঠাম মাগনি গ্রাউডে রেজা যায় মাখন যায় কিলো হার্টসা ওডে এফ এম নি রেজা সি মাগনি পয়েন্ট মাকঠাম মেগা হার্টসা তিনি সমটি বিশাইন মেবটাইনি সাইখন যায় ইংরেজি মাইথাইনি রিজিংনি মাইথাই খন্ড জিনি ডিমাসা প্রোগ্রামা দিনী সিকাংঠোয়া খনারিনাং গ্রাউজু গেজেরহার জাফাগং ওডে ইয়াখনঠোয়ালা নালেলাইনিং সাইসিনি গ্রাউজমা দু সিকাংঠোয়া গেডেমা উত্তম চান বর্মনি খুরাংহা মাথং পূজা মাইফাই গ্রাউজু খনালেনাং
1: মাইথাইসিনি মা মা মাতং মা গালিনি এবো বসাইন হাম্বা গধার বসাইনা কেবজাং বাউসি জিন ডিমা সারাবো খাজা শ্রিং খাজা লাইটু উৎসব মানি লাইটু জিনি এবো ধারা গাদা সাউনি সিং নুম মানি ভবিয়া বসে এবো গ্রাউটুকে নুম রিখিমা মিঠিসো মানে জিং মাতং পূজা নি এবো গধার বুবলিয়া জিনি ডিমা সমাজ নি ভুম গনাং খারাও কারমিন জারমিন রেপক্রিং ডিমাসা হিস্টোরিক্যাল হেরিটেজ ফাউন্ডেশন নি প্রেসিডেন্ট ডিমাসা সংস্কৃতি পরিষদ নি থাংজেন নেবা প্রেসিডেন্ট সমাজ নি হাম্মারিং বানি কুশিদাং ইয়াসা আনচাক্রাও ক্রিপচাং মিঠিজাইয়াবা কুশিদাং স্মাইয়াবা খ্রাও সৌসুকে যিনি আকাশবাণী শিলচর কেন্দ্রনি স্টুডিও হা খাজাং মুজাং লামদেউলাটু খনায়ারও লুগুরাও দুশোসেনিং মিঠিবলাইনাইকা আ দিনীনি ডিমাসা প্রোগ্রামা যিনি নারোহাই গেডেমা উত্তম চাঁদ বর্মন গেডেমা বর্মনকে আং আইনজেনজাং বোমা মুগলাইরে ওডেবানী জুটাই মামু
2: জুটাই
1: টিকালা মামু মাতং পূজা মাইপেই জিনানে থাইসি থাইনি থিনে থাইনসুলাটু
2: মাইটাইসিনি মাতুমা পূজা সবাই বোবা মলাই নি জাদি ঠুরাও মাতুমাকে দুর্গা থিরে ডিমাসার উলা থিরে মাতুমা এবো দুর্গা থিয়াবাদে ইয়াওনা বাইগুয়াবা গরাও বঠাই বনোলাইসে জাদু সিগাংটা হাদে মাতুমা থিনু দংলাই নাইবাসে সুমুনি ঠিকালা বৈদিক বা মলাই নি জাদি ঠুরাও দেবী দুর্গাকে মাতুন দেবী থিহি থিলাইডু পূজা খাইলাইডু মলাইনি এবো মাতুন দেবী দে ডিমাসারু নি মাতুং বা মাতুন মা উদে নু জামাসে
1: ঠুলামা এবো মাতুং মা বা দুর্গালা সুমু ব্রাহা আর বাকালি ভাই জানবা বকে খাইছে আঠিপ্রাই খালি খেলা হামনাম
2: এবো মাতুং মা বা দুর্গা সুমু ব্রাহা আর বাকালি ভাই গোবা এবো গ্রাউ খে লাহি কন্ট্রোভার্সি ডংলাপুরে ঠিক আবো এবো গ্রাউডে গিবি নুং যে মাতুমা চণ্ডী বা দুর্গা এবো মাদাই বুটু দে শক্তি দেবী সে এবো শক্তি দেবী খে রিকিমা থিগা দে গাদা সাউনি আন্ডার বিলিং হাফসিং হি স্মাইমা নংমা গুবরুম্মা নংমা মাইটাই জাং রিজিং রিজিং সিকাং হা হরপ্পা থিয়াবা হাটানি হা ডিমাসারাও শক্তি দেবী কে সোয়ালাই বালে জাদু ওরা মহেন্দ্র দারো থিহি হাটানি মাসি দং বৌঠানি হা মাসি মিশিনি বুকু নিপ্রাং মডাই গ্রাউডে মশাইঞ্জু সৌসি বাইগো বুডু ইবনু শক্তি দেবী মাতুমা চণ্ডী বা দুর্গা ঠিপাজারে ইবু মিশি জলানিয়া জিকসে বনি বুকু নিপ্রাং মাসি মশাইঞ্জু শক্তি দেবী
1: বাইগো
2: বাইগো
1: গেটে মানে গ্রাম আপিলা হরপ্পা শক্তি দেবী বাইগো জান বাতিটু ঠিকালা গাদা আদিমা সারাও হরপ্পা দংলাই বাতিলা প্রমাণ দংব বহাটকে খাইছে টিকা খালা যেন
2: খানা হরপ্পা রাজিলা ডিমাসারৌনি হাবলিং সে হাবলিং মানে ডিমাসারা ফটাই ডাঙলাই রে ফটাইয়া মাইটাই মাইটাই বোমা ডাঙলাই রে উদেহে বউ ফটাইলা মাইটাই মাইটাই বউ গাটাইছা ডাঙ্গাটলা বটাই বুকু হাবনা যাদু উদিবানি বউকে ডাঙ্কলাই মাকলাই দু ঠিক আছে বউ যে ডাঙ্কলাইয়াবা ফটাই গজাম বউকে ঠিরে হাবলিং উলি নু হরপ্পা রাজ্যা ডিমাসারু দংলাইবা উলি নু ববো জিনি হাবলিং সে ওরা গাদাহা দংয়াবা দিখং বুথুনি বুমু নু বনি প্রমাণ বো বুমু বুথু জাখা সরস্বতী বনু সরস্বতী রাউবাটি নায়ুং টি নারে টি খাইয়াউটি মাংয়াউটি জং টি হুড়হা টি টি ডং এব বুথু টি টি বা ডি ছে নারে টি নায়ুং টি খাইওয়া মাংওয়া বউ লগরাও ডিমাসে এনু উরা ইবো বুটুকে মাইডু আর ইবো বুটুকে গাড়িব আর দঙ্ক বাংবি রাউ ডিমাজাং দংয়াবা দেউ বুটুন বুমু বিশাসি দামসি থাউয়া জাদু আর হরপ্পা থিয়াবা রাউ থাইব গ্রাউ ডিমাসে হা রাউফাবা গ্রাউডে মরুভূমি যাবা বো নিবরাং যে হা রৌপা যাবা উদেয়াও না হরপ্পা যাই থা ডিমাসারও নি গ্রাউ খান্ডিয়ান দং হাজিং মাইলাঙ্গি হাজিং বুথুমি দাইয়া দো রিজিং জাং দাউহি ফাইরা দা দিলোব্রা সাংগিব্রাহা থবৈলাইবানে হাজিং মাইলাঙ্গি মানে মরুভূমি

0: আর হাজিং মুঠুমি মানে মরুভূমি হা ইবজারে হাজিং গুজু গুজু কালি লুকুই লুকুই দম ববেটি হাজিং মুঠুমি কৌডে চিলাইটু ইব দানি খালিয়া বাগরাও খান্ডিয়া জিলিমাই হাজিং মাইলাঙ্গি হাজিং মুঠুমি গ্রাউডে ডিমাসারুনি দংঠানি হাকলা মরুভূমি খ্লাফি ওয়ার্ডাও ওয়ার্ডাও ওয়ার ফাইবানি ইউনা ওরা দংজায়া হি ডিমাসারাও বো হাটানকে হাইগার মাগলাইবা ডাঙ্গলি মাগলাইবা উরে বনসি দিলব্রা সাঙ্গিব্রা হা থাইবা বো দিলব্রা সাঙ্গিব্রা জাকা বো বনি হাটানি বুকে আং দোয়াটিদু বো ব্রা হা বুকে আং দোয়াটিদু বো দিলব্রা সাঙ্গিব্রা জাকা গঙ্গা জাং সাঙ্গি বা সাংপো সাংপো নদী হো তিব্বন ফোন ভাগিবা বগো গঙ্গা আর সাংপো গঙ্গাকে ডিমাসার উঠিলে দিলাও আর ডিমাসারাও জিনিস চিলেদু যে ব্রহ্মপুত্র দিলাও কিন্তু ব্রহ্মপুত্র দিলাও নিয়া দিলব্রা সাঙ্গিব্রা ঠিদু সাঙ্গিলা সাংপো লা ব্রহ্মপুত্র তিয়লা সাঙ্গিব্রা তিয়লা বলে দিলাও লাই বলে নিয়া হুম দিলব্রা সাঙ্গিব্রা তিয়লা গঙ্গা আর ব্রহ্মপুত্র বা সাংপো ব্রহ্মপুত্র লাই যাও না সেগুবা বউ গ্রাউ ডিমাসে আগলা ঠিয়া হা ঠিয়াও দিলব্রা সাঙ্গিব্রা লাগো গঙ্গানি আর সাংপো বা সাঙ্গিনি হাউরা থাউ থাউ ইয়া বা হাটানি বরদালা সাগরা সাগরা সুসং বা বনু পশ্চিমবঙ্গ হা উরাহা গদাহা ডিমাসারুনি রাজিমাসি দমাখো বকে দিবখো বা ডবখো তিরে বকে রেখো দামাইদু দিবখো মানে সাগর হ্যাঁ বনি অর্থ সাগর সাগর রাজ্য দমা উরাহা ইয়াও না বো হাটানি কেব জাদিনি মেলমা বা ন্যাশনাল অ্যাসেম্বলি ন্যাশনাল অ্যাসেম্বলি মানে মানে পার্লামেন্ট লাই ওরা মেম্বারও এমপি নুটিমা শ্যাম্পংনি প্রত্যেক শ্যাম্পংব শ্যাম্পংনি হেড মাসি প্রতিনিধি গৌরা থাংমা মেলমা খামা সৌসি সৌসি প্রত্যেক ইভমপ্রাং শ্যাম্পংপ্রাং থাকো বো মেলমা বা ন্যাশনাল অ্যাসেম্বলি ওরা বুকে ফর্ম জানে গৌরাহা লাস্ট খামহি বা খামদৌহি বিচার খালি হি বকে বহাটানি গো হাইগাটকা হাইগাটা ব্রা সবাইকা হাটানি গাদাই মাসিয়া সবাইকা বনু প্রাগ জ্যোতিষপুর যিনি সৌমিনি হাটানি আর বো হাটানি কে এবার রাউখান দিহা বেরেটি ডিমাসরনি রাউখান দিহা গেজামা বেরে মাইডু বো হাটানি কে ইহে বনি বর্ণনা বা ডেসক্রিপশন দিদু বো হাটানি প্রাদেশারি প্রাজুসারি প্রাবাং সুন্দরী ইয়াদের খরমাইডু বসো দামাইডু ইয়াদেরা মিরিজিং মিলিরে বসোহা দাউ রাজিং মলাউরে হায়ুং হাকাবো ব্লাই লাইসি গালাউয়া মারিউং ফাইকাবো বেডেব দেবসি গড়াইয়া মেলমা খামরাউটাও মেলসা খামরাউটাও ওরা ফাইদা দা জু বলা প্রাগজ্যোতিষপুর রাজুং থাই দাদা গৌরা রাজি খাকা এবো গ্রাউখান দিনিপ্রাং ডিমাসারো বিদেহে প্রাগজ্যোতিষপুরা থবৈবা ও খামনকে খালাইগা ডিমাসারাও শক্তি দেবী বা মাধুমাকে হাইগার বুয়া লাবু ফাঁকা প্রাগজ্যোতিষপুরা আবো লাবু ফাঁকা
1: সিঙ্গাপুরাং ডিমাসারোলা সুমুযুকা প্রাগজ্যোতিষপুরা সফাইবা কাইসা ঠিক নারি খালামনা
0: ডিমাসারাও সুমু যুগা প্রাগ জ্যোতিষপুরা সবাইবা বকে ঠিক ঠিক ঠিকুনা নিয়া ঠিক আবো ত্রেতা যুগা ডিমাসারাও কামরূপ রাজ্য হা দংবা প্রাগ জ্যোতিষপুর লা কামরূপ রাজ্য নি রাজধানী গৌরা মাঝি তো মালাই যে ইন্ডিয়া যে ঠিক রাজধানী বোধে বোধে ঠিক ফর্ম নিয়া ঠিক ঠিক নিয়া রাজধানী সে রাজানী হাটানি রাজধানী ওরা সে রাজধানী বাইগোবা রামায়ণ হালা রামায়ণ লা ত্রেতা যুগনি কিন্তু রামায়ুঙা প্রাগ জ্যোতিষপুরনি গ্রাউটাই দং ও ওয়ার্ডকে জং রামায়ুঙা মাইডু
1: বগরাম মামু রামায়ণনি সুমু চ্যাপ্টারা বা খণ্ডহা প্রাগ জ্যোতিষপুরনি গ্রাউলা দংবা
0: রামায়ণনি কিষ্কিন্দা কাণ্ড হা প্রাগ জ্যোতিষপুরনি রেফারেন্স কে জং মাইডু ওরাহা ইদেহে দং যুজনানি চতুষ্ষষ্ঠীর বরাহী নাম পর্বত সুবর্ণ শৃঙ্গ মা নগাধে বরুণালয়ে তত্র প্রাগ জ্যোতিষং নাম জাতরূপ ময়ংপুরম গৌরা প্রাগ জ্যোতিষপুরটি রাবুম ডং হ্যাঁ ওরা টিকা দং যে ডিমাসর যে জারকে যে ঠিদু মহাভারত প্রাং ডং বা ভীমনি বংশ নিয়া বনিস কানুং রামায়ণ লা বনিস কানি হ্যাঁ মহাভারত লা দাভর যুগনি বনিস কানি ত্রেতা যুগ আনুং রামায়ণ আনুং প্রাগ জ্যোতিষপুরনি বুমকে জুমাই দু বহু সময় আবো নং জং প্রাগ জ্যোতিষপুর সবাই এই দং ওরা রাজি খালেগা রাজা জিলে হি দং দুবা নাই রামায়ণী যুগা প্রাগ জ্যোতিষপুর দংবা ডিমাসারও বহু দংবা
1: বো রামায়ণী যুগালা দুর্গা পূজালা দংবা খালা

আকাশবাণী শিলচর গ্রাউজ মাফরিডু রাজদীপ বর্মন সিবিআই গ্রাউডে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন নিট ইউজি এন্ট্রেন্স পরীক্ষা নিলাইশি বুবলি নিষ্কাঙা বাইগথারবাণী হাবাহা আরও গিনিসবংখে রুমখা দুশোশি সিংরি কিশোয়াবা এজেন্সি ক্রিপজাং জিঠাম সুবংখে দিল্লি জয়পুর গুরুগ্রাম নাসিক পুনে লাথুর উডেহে আহিলিয়ানগরনিপ্রাং রুমখা ইবো ব্লামহা সিবিআই দেশনি বিশাগিন মাসকু হাঠানিকে স্মাইফলুঙ্গা ওডে বাংসা সা লাইসি ল্যাপটপ ওডে মোবাইল ফোন সিসখলাইকা ইবো নিট ইউজিনি এন্ট্রেন্স পরীক্ষা মে বডাইনি সাইনথাম খালি যাবা ওডে বুবলি নিষ্কাংহা লাইসি বাইগোথরবা নিখলাই পরীক্ষা রিবাকে যাজৌয়াহি জাসলাম মানে গ্রাউ মঠাউহি ডেংলাইবা গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য ঈদ উদ জোহা জাবানি রাজি নিশবুং তুষাজারিখে হামজমকশাও মাই আফাখা বুনি গ্রাউমানি দারা জাং ঈদ উদ জোহা নি বসাইন গডানিফ্রাং খ্লাইফা বুয়াবা দারা জারনি বিশিংা হামজমা লনমা ওডেহে আশানি বলমা বাংডরি দুটি সাইনথিবা গেদেমা আচার্য ইলি রাজি নিশবুংখে ইবো গথার মেলখে শান্তি ওডেহে খ্রিবনি মান ডেঙি মডাইখে বিলাইমা সানিবা গেদেমা আশা জালাডু ইলে গথার উৎসব রাজি রাউখে ফাইগিনিয়াবা বসাইন বুঠো হাবো খাসি মুসি জাহি লুগুসি খ্রিপ নিহাম্বা

0: বাউলহি সমাজা হামজমা বাংদাউরিনাং গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য দোহানি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উডে মুলুক বাদাইলাইবানি যুগাবো গদাইন গদাইন বাউথাই হাদাইয়ার দাংহি ক্লাহি ফুনুমানি উডে লাইশিকে গারহিব জাথাই দংথাই হামিয়ার খুনে সাইখুবা বল সেংদাও মানে থি সাইনথিবা গেদেমা আচার্য ইব গ্রাউখে মিয়াহা কটন ইউনিভার্সিটি নি রাশি খন্ডবা খুরুবা মাইথাইকে রমাউলাই বাহা মাসি প্রোগ্রাম জায়াবা নিউসান দিরন বাহা সাইনটিবা ভারত দেশকে ফাইগিনিয়াবা রিজিং গিন বিশা গিন মাসনি মাইথাইনি বিশিংহা ডেভেলপ নেশনস লাম্মানি বাউথাইহা আসাম রাজিনি জালাইরাও দেশকে মাসি থাংদাউয়াবা হাঠানিহা সহিরি বাহা হামজিরুমারি নাংটি গভর্নর সাইনটিবা সাইনটিবাবাকো দেশনি বলদে জালাইরাওসে উডে বুঞ্চিনি বাউথাই খুশি দারা নু দেশনি ফাগিনিয়াবা বুবলিকে দাউমাসে গেদেমা আচার্য ফরিরিয়ার রৌখে গেদে গেদে বাউথাই ডেংমাসানিবা উডেহে দেশহা হামিয়া বুবলি ফাইবাহা দেশ সমাজনি খুশিহা খিনিয়াহি গবানে আখাইনে সানিবা রাজিনি সরকার সমগ্র শিক্ষা আসাম নিখ্রিপ কন্ট্রাকচুয়াল ফরিরিয়া রৌখে মন্ত্রী হোজানি লোকসেবা আরোগ্য যোজনানি বিসিংহা লাবুমানি গ্রাউ বনমাথাউখা সমগ্র শিক্ষানি মিশন ডাইরেক্টর ওম প্রকাশ মিয়াহা খ্রিপ জেলানি মিশনকে নাইশোয়া কোঅর্ডিনেটর রাউনে রং নাংয়াহি কন্ট্রাকচুয়াল ফরিরিয়ারবো সাউ স্বাস্থ্য নাইজবা মাইমানি ব্লামহা লাইজ মাহাইকা ইব লাইজ মাহা রেব্বালাই ঠিকালা ইব যোজনাকে মাইমা নাংজাউয়াবা ফরিরিয়ারনিফ্রাং ইব যোজনাকে নাংজাউ দুটি লাইশিয়া রেবি বুজাউ লামা নাং দুটি গেদেমা প্রকাশ খানারিবা হাইলাকান্দি জেলাহা দিনী থুসারাও ঈদ উজ জুহা মানিলাইখা জেলানি খ্রিপ ঈদগা বুথুকে মজাংসি সাজাইলিবা নুখা জেলানি কাতলিচেরা বাস স্ট্যান্ডনি ঈদগাহা প্রং মাজাই গেজেরনিফ্রাং সারিফুল হকনি নাইসমাহা মডাইকে বিলাইবা নুখা উডে হাইলাকান্দি টাউনহা মৌলানা তয়াবুর রহমাননি নাইসমাহা মডাই বিলাইবা নুখা শিলচর পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গিরেনিফ্রাং সুবং বুথুকে গুরু দাউরিমানে উডেহে লামাহা গারি হামসি থাংফুনে ফাইফুনে ইব লাইজমা বাইবা ইব হাবাইথাইহা লামা বিজিং বিজিং উডেহে ড্রেন বসাওহা নোসলাম্মা নিখলাহি লংথাই হাজিং ডাঙিয়ারাওকে স্রাব নুগ নেরি লামা সানিদু ইলে লামাহা লংথাই হাজিং ডেংবানি দারাজাং লামাহা থাঙিয়ারাও ফায়ারাও হাম দুখুমাইদু সানি বালাই ঠিকালা খুশি সানি বালাই লাই খুশি জায়া ঠিকা দে আইন বাইগ্লেয়ারনি সভা স্ট্রিক একশন লানাংটি খনারিবা গ্রাউজমা ফুরিবা দিনদে ইরানিং জামকা আকাশবাণী শিলচর ডাকনা শুক্রি বিশাইনি জিনি ডিমাসা প্রোগ্রামা দৌনাং রিজাবিয়া সাউসিনী খুরংহা রিজাবথাইনি প্রোগ্রাম থাইসান্দি উডেহে ইয়াখন ধওয়ালা নালাইলাইনি সাইসিনী গ্রাউজমা প্রোগ্রাম খনায়রাও সিনে হামজমা খসামা খনারিপিনি জিনি ডিমাসা প্রোগ্রাম ইরানিং জামলা জুথাই
1: শিত কুমার Karnataka Chief Minister Siddaramaiah has formally submitted his resignation as the Governor's Secretary at Lok Bhavan today. Addressing media, he confirmed that the resignation letter was officially handed over to the Secretary. Mr. Siddaramaiah said he requested the Governor to invite the Chief Minister-designate D.K. Shivakumar to assume office as his government enjoys an absolute majority in the Assembly with the support of over 136 MLAs. He informed that the High Command had offered him a Rajya Sabha seat, which he added he had humbly refused. Saying that he is not interested in national politics, the outgoing chief minister said that he will continue to work for the people of the state. Siddaramaiah became the chief minister of Karnataka for the second time in May 2023 after the Congress secured victory in the assembly elections. He previously served as the chief minister from 2013 to 2018. He has the distinction of being the longest serving chief minister of the state, completing 8 years in two tenures. With his resignation, the long drawn power tussle in the state has come to an end. Union Home and Cooperation Minister Amit Shah has reiterated the government's firm commitment to identify and deport every illegal immigrant from the country. He was addressing a public rally after inaugurating and laying the foundation stone for various developmental projects worth 340 crore rupees in the Gandhinagar Lok Sabha constituency today.
2: Desh bhar se ek

রাত ১০টায় শুনবেন সঙ্গীতালেখ্য ঈদের আনন্দধারায়। শুনলেন আজকের বাকি অনুষ্ঠানগুলির সময়সূচি। এবারে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল ২৯ মে ২০২৬ ইংরেজি শুক্রবার, অমৃত বাণী সকাল ৬:০৫। ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা শুনতে পাবেন সকাল ৬:১০। সকাল ৬:৩০টায় খেতে খামারে, সকাল ৬:৩৫ শুনবেন।

গান্ধীচর্চা সুপ্রভাত। সকাল 7:05 সকাল 7:20 দেশবন্দনা রবীন্দ্রসঙ্গীতের শিল্পী বিবেক বন্দ্যোপাধ্যায় সকাল 7:40 ও দুপুর 1টায়। আধুনিক গান শুনবেন হৈমন্তী শুক্লার কণ্ঠে সকাল 8:40 ও দুপুর 1:15। লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 8:50 ও দুপুর 2টায় শুনবেন দেবরাজ দাসের বাঁশিবাদন। এছাড়া রাত 8:30 পণ্ডিত শিবকুমার শর্মার সন্তুর বাদন শুনতে পাবেন। সকাল 9:30 ও রাত 10টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন সুনন্দা পট্টনায়কের কণ্ঠে। সকাল 9টায় খেলার জগৎ, বাংলা ছবির গান শুনতে পাবেন বেলা 10টায়। হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12টা ও রাত 7:15। এছাড়া রাত 9:30 শুনবেন একক শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। গজলের শিল্পী নীলম সাহানি ও কল্যাণ রায় বেলা 11টায়। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন দেবলীনা মৌলিক। এর অব্যবহিত পরে লোকগীতি শুনবেন মমতা চৌধুরী ও সাবিত্রী পালের পরিবেশনায়। এছাড়া দুপুর 1:40 লোকগীতি শুনবেন অজিত পাণ্ডের কণ্ঠে এবং রাত 8:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি শুনতে পাবেন মাটির গান অনুষ্ঠানে। দুপুর 2:30 শুনবেন গীত শিল্পী রাজশ্রী দত্ত। ভজন শুনতে পাবেন দুপুর 2:45। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:15 শুনবেন যুবা বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45। রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। প্রথমে আজকের বাকি অনুষ্ঠান ও এরপর আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। আকাশবাণী শিলচর, এবার শুনবেন যুবা বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী।

নমস্কার বন্ধুরা, যুববাণীর অনুষ্ঠানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। বন্ধুরা, আবারও আমরা হাজির হয়েছি নতুন কিছু গল্পকথা নিয়ে। মানব সভ্যতার সূচনা থেকে সঙ্গীতের ঐতিহ্য এক অবিচ্ছেদ্য অংশ। এটি কেবল বিনোদনই নয়, বরং মানুষের আবেগ প্রকাশ, ধর্মীয় আচার অনুষ্ঠান এবং সাংস্কৃতিক ঐতিহ্যের বাহন। কালের পরিক্রমায় এটি লোকসঙ্গীতের মৌখিক রূপ থেকে শুরু করে বিভিন্ন ধারার শাস্ত্রীয় ও আধুনিক সঙ্গীতে রূপান্তরিত হয়েছে। সঙ্গীতের ঐতিহ্যের বিভিন্ন দিক তো রয়েছে, যেমন বৈচিত্র্যময় ধারা। বিশ্বের প্রতিটি অঞ্চলের নিজস্ব সাংগীতিক ঐতিহ্য রয়েছে। ভারতীয় উপমহাদেশ যেমন রয়েছে হিন্দুস্তানি ও কর্ণাটিক শাস্ত্রীয় সঙ্গীতের সুদীর্ঘ ঐতিহ্য, তেমনি আমাদের রয়েছে লোকসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এবং বাউল গানের মতো নিজস্ব সাংস্কৃতিক সম্পদ। অর্থাৎ বুঝতেই পারছ আজ আমরা কি নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, সঙ্গীতের ঐতিহ্য। তো

0: সঙ্গীতের ঐতিহ্য নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন যুবা বন্ধু মধুলিকা সোম। চলো শুনে নি কি বলল সে। নমস্কার, আকাশবাণীর 90 বছর উপলক্ষে আজ আমাদের সঙ্গে যুববাণীর অনুষ্ঠানে আমন্ত্রিত যুবা বন্ধু রয়েছে মধুলিকা সোম।
1: নমস্কার, আমি মধুলিকা, আর আমি এখন আপাতত একটা এনজিওতে কাজ করছি, আর তার সাথে গানটাও যতটুকু সম্ভব চালিয়ে যাওয়ার চেষ্টা করছি।
0: বাহ, আচ্ছা, তো আজকে আমরা তোমার সাথে কথা বলবো সঙ্গীতের ঐতিহ্য নিয়ে। হ্যাঁ,
1: আচ্ছা,
0: তো তার আগে একটু বলছি, সঙ্গীত হলো ছন্দ, সুর ও স্বর সঙ্গতির এক অপূর্ব শিল্পরূপ। আমরা সবাই জানি এই সঙ্গীত গান পৃথিবীর শুরুতে আদি কাল থেকেই মানব সভ্যতার শুরু লগ্নের থেকেই একদম ছিল, তো আজ পর্যন্ত চলছে, গানের সেই ঐতিহ্য ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। তো আমি তোমাকে সেখান থেকেই প্রথম প্রশ্নটি করছি, সঙ্গীত ঐতিহ্য তোমার কাছে কী মনে হয়?
1: আমার কাছে সঙ্গীতের ঐতিহ্য ধরুন কোনো সমাজ বা সংস্কৃতির নিজস্ব বাদ্যযন্ত্র, সুর এবং গায়কী শৈলীর কালানুক্রমিক চর্চা ও বিশ্বাসের ধারা। প্রাচীনকাল থেকেই সঙ্গীতের ঐতিহ্য মানুষের আবেগ, ধর্মীয় আচার, অনুষ্ঠান এবং সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে কাজ করে আসছে। সঙ্গীতের এই সমৃদ্ধ ঐতিহ্যের প্রধান কিছু দিক আছে, যেমন উৎপত্তি ও তার বিকাশ। সঙ্গীতের মূল শিকড় নিহিত রয়েছে মানুষের দৈনন্দিন জীবনে, আবেগ এবং প্রাচীন ধর্মীয় রীতিনীতির মধ্যে। মানব সভ্যতার শুরু থেকেই বিভিন্ন উপজাতি ও সম্প্রদায়ের মধ্যে মৌখিক ঐতিহ্য ও সুরের চর্চা হয়ে আসছে। তার সাথে আরেকটা দিক আছে, যেমন বৈচিত্র্যময় ধারা। বিশ্বজুড়ে সঙ্গীতের অসংখ্য ঐতিহ্য রয়েছে, এর মধ্যে আফ্রিকান ড্রামিং, পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীত এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রতিটি ঐতিহ্যের নিজস্ব বাদ্যযন্ত্র, সুরের বিন্যাস ও পরিবেশনা রীতি রয়েছে।
0: আচ্ছা, তোমাকে একটি সেখান থেকে প্রশ্ন করছি, তোমার জীবনে রেডিওতে সঙ্গীত ঐতিহ্যের ভূমিকা কী?
1: আমার জীবনে ঘুম থেকে উঠেই রেডিওতে প্রভাত সঙ্গীত শোনা, ভোরের স্নিগ্ধ পরিবেশে মনে অনেকটাই আনন্দ নিয়ে আসতো। তারপর দেশাত্মবোধক সঙ্গীত শোনার পর দেশের প্রতি আনুগত্যের অনেকটাই দিক নির্ণয় করে, এবং চরিত্র গঠনেও তার অনেকটাই ভূমিকা ছিল।
0: আচ্ছা, রেডিও আসার আগে এবং পরে গান শোনার যে ঐতিহ্য, এতে কি পরিবর্তন এসছে তুমি কি মনে করো?
1: হ্যাঁ, অবশ্যই পরিবর্তন এসেছে। রেডিও আসার আগে আমাদের দেশটা অনেকটাই গ্রামকেন্দ্রিক ছিল, এবং তাই আমাদের মধ্যে গান রচনা ও সুর দেওয়ার জন্য অনেক মহান মনীষীরা ছিলেন। ওনাদের রচিত লোকগান বা বাউল সঙ্গীত মানব জীবনে বিরাট প্রভাব বিস্তারিত করত। তারপর রেডিওতে শোনা গানগুলো অনেকটাই যুগের পরিবর্তন নিয়ে আসে। সকাল থেকে রাত পর্যন্ত গান শুনতে পারার যে সুবিধাটা তৈরি করে দিয়েছিল আকাশবাণী রেডিও, এবং তার সাথে সাথে শুধুই গান নয়, স্বাস্থ্য সম্পর্কিত অনেক আলোচনা, ছোটদের জন্য শিশু মেলা, দুপুরে মহিলাদের জন্য মহিলা মজলিশ, রান্নার অনেক রকমের অনুষ্ঠান, কৃষক ভাইদের জন্য কৃষি বিষয়ক আলোচনা, শিক্ষানবিশদের নিয়ে ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান, সবাইকে অনেকটাই জ্ঞান সঞ্চারে সুবিধা করে দিয়েছে এবং আনন্দ উপভোগ করারও একটা পথ তৈরি করে দিয়েছে আমার মনে হয়।
0: হ্যাঁ, একদমই তাই, রেডিও সঙ্গীতের ক্ষেত্রে এক বিরাট ভূমিকা পালন করে চলেছে। আচ্ছা, রেডিও কিভাবে ভারতীয় বাংলা গান প্রচার ও সংরক্ষণে ভূমিকা রেখেছে?
1: এখনকার যুগের নাকি?
0: হ্যাঁ, এখনকার যুগেরও হতে পারে, আর পুরনো বাংলা গান তো রয়েইছে আমাদের।
1: আচ্ছা আচ্ছা, বর্তমানের এখন এখনকার যে গানগুলো আসছে বা তার সাথে যেগুলো আমরা অনেক আগে হয়তো শুন

0: পাইনি আমাদের প্রজন্ম
1: হ্যাঁ,
0: সম্ভব।
1: যেমন আরতি মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় এনারা ছিলেন, আরো অনেকেই ছিলেন
0: হ্যাঁ,
1: পুরনো।
0: ওদের তো অনেকটাই ক্যারিয়ারের শুরুটা রেডিও দিয়েই শুরু হতো তখন,
1: হ্যাঁ হ্যাঁ
0: তো সেগুলো বা প্রচার এবং সংরক্ষণে রেডিওর ভূমিকা মানে
1: অপরিসীম
0: হ্যাঁ
1: সত্যি।
0: কখনোই সেটা মানে মোছা যাবে না, এবং সেটা আমাদের প্রাত্যহিক জীবনে মূলস্রোতে বিচরণ করার অভ্যাসকেও অনেকটা প্রভাবিত করেছে। আর আমার মনে হয় ওই ওইখান থেকে শুরু করে আজকে অবধি এখনো আমরা যখন অ্যাপ বেসড গানগুলো শুনছি, তখনও ওইটার মধ্যে ওটার কিছুটা ছাপ থেকে যাচ্ছে।
1: একদমই তাই। আচ্ছা, রেডিওতে সরাসরি সম্প্রচার যেমন অনুরোধের আসর তুমি বললে হয়, সেটা এই ধরনের অনুষ্ঠানগুলো তোমার বা শিল্পীদের গানে কি কোনো বিশেষ প্রভাব ফেলেছে বলে মনে করো তুমি?
0: হ্যাঁ, অনেকটাই ফেলেছে। যখন মানে ওই সুবিধাটা তৈরি করে দেওয়া, যখন ইচ্ছে আপনি রেডিওটা ঘোরাতে পারছেন, যে কোনো একটা গান হয়তো বাজছে সেটার মজা নিতে পারছেন, তো সেটা রেডিওর মারফতে আমরা অনেকটাই পেয়ে থাকি। এবং আজকাল যেটা হয়, শুধুমাত্র আমরা রেডিও অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট না পেয়েও আমরা অনেক জায়গায় মানে গাড়িতে ওই FM হিসাবেও পেয়ে থাকি,
1: হ্যাঁ
0: তো সেইটায় অনেক কনভারসেশনস অনেক, আমার মনে হয় আজকাল যেটা অনেক লোকই আজকের যুগে অনেকটাই একা হয়ে যাচ্ছে, যখন তখন রেডিওর ওই FM-গুলো স্টোরিজগুলো যখন ওরা কথা বলছে আরেকজনকে না দেখে কথা বলতে পারাটা, তখন এটা একটা কানেকশন তৈরি করে, আমার মনে হয় এটা অনেকটাই আমাদের জীবনে চলার পথে সাহায্য করে।
1: আচ্ছা, তুমি কি মনে করো যুব সমাজ কি সঙ্গীত ঐতিহ্য বা সাংস্কৃতিক ঐতিহ্যকে কতটুকু ধরে রাখতে পারবে?
0: যুব সমাজই পারবে।
1: আজকের সময়টা তো একটু কঠিন, কারণ আমরা সবাই আধুনিকতায় মেতে গেছি, তো ধরে রাখতে গেলে তো কিছুটা তো কি বলবো, কিছু আনুগত্যতা থেকেই যায়।
0: হ্যাঁ মানে হ্যাঁ, অনেকটাই আধুনিকতা এসছে, কিন্তু সেটার মাঝে কোথাও আমার মনে হয় পুরোনোটা সরে যায়নি বা মুছে যায়নি, ওটার ওপর বেস করেই অনেক কিছু নতুন আসছে। এবং আমাদের আজকের যেটা এখনকার যেগুলো সংস্কৃতির বা কথা হচ্ছে, সেটা অনেকটাই এগিয়ে নেওয়ার জন্য আমার মনে হয় যুব সমাজই দায়িত্ব নিয়েছে এবং নিয়ে যাবে, এগিয়ে যাবে।
1: আচ্ছা, আমাদের বাংলার লোকসঙ্গীতের ঐতিহ্য যেমন বাউল গান, ভাওয়াইয়া গান, ভাটিয়ালি গান, অনেক কিছুই রয়েছে, সেগুলো কিভাবে গ্রামীণ জীবন ও দর্শনকে তুলে ধরে?
0: আমাদের যেগুলো বাউল গান ভাটিয়ালি আছে, সেগুলো আমার মনে হয় এগুলোর মাধ্যমেই আজকাল আমরা গ্রামীণ জীবনকে দেখতে পাই, ওটার ওটার চোখ ধরেই আমরা অনেকটা কিছু দেখতে পাচ্ছি এবং দেখা শিখছি। আর বাংলার লোকসঙ্গীতে বাংলার সমৃদ্ধ সংস্কৃতি ও গ্রামীণ জনজীবনের প্রতিচ্ছবি আমার মনে হয়। এই সঙ্গীতে মানুষের সুখ দুঃখ, প্রেম, বিরহ এবং প্রকৃতির সুর ফুটে ওঠে। এটি প্রধানত বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, গম্ভীরা, ঝুমুর ও জারিগানের মতো বিভিন্ন ধারায় বিভক্ত আছে। একতারা, দোতারা ও মাদলের মতো বাদ্যযন্ত্র ব্যবহার করে এই গানগুলো আমরা পরিবেশিত হয় দেখতে পাই অনেক জায়গায়। লোকে গাছের নিচে বসে কেউ গান করছে, অনেকজন মিলে একসাথে গান করছে, তো আমার মনে হয় এই জিনিসগুলো একদম মানে মাটি থেকে উঠে আসা কিছু সংস্কৃতির অংশ আমাদের, আর সেটা কখনোই আমার মনে হয় ওই আধুনিকতার ছাপগুলো যাতে এগুলো থেকে সরে থাকে আমার মনে হয়, আদারওয়াইজ অনেকটাই আমরা আমাদের নিজস্ব জিনিসগুলো হারিয়ে ফেলবো। বাংলার লোকসঙ্গীতের প্রধান কিছু ধারা আছে, যেমন বাউল গান। বাউল গান অনেকটাই আধ্যাত্মিকতা ও মানব ধর্মের গান। লালন সাঁই, হাসন রাজা ও পাঞ্জু শাহের মতো সাধকরা এই ধারায় অসামান্য অবদান রেখে গেছেন। ভাটিয়ালি, যেমন ভাটির টানে নৌকা চালানোর সময় মাঝিদের কণ্ঠে উদিত সুর, এটি মূলত পূর্ববঙ্গ ও নদীমাতৃক অঞ্চলের সুর। ভাওয়াইয়া আছে আবার উত্তরবঙ্গ, বিশেষত রংপুর ও কোচবিহার অঞ্চলের জনপ্রিয় লোকসঙ্গীত, যা গরুর গাড়োয়ানদের বিরহ ও প্রেমের সুর।

0: কে কেন্দ্র করে গড়ে উঠেছে। গম্ভীরা আবার আছে তার মূলত উত্তরবঙ্গ মালদা উৎসব কেন্দ্রিক গান, যা সামাজিক ও রাজনৈতিক চিত্র হাস্যরসের মাধ্যমে তুলে ধরে। তারপর আছে আমাদের ঝুমুর, যেটা আমাদের এই অঞ্চলেও অনেকটাই,
1: হ্যাঁ, আমাদের বরাক উপত্যকায় অনেক বাগান রয়েছে, সেখানে ঝুমুর উৎসব পালিত হয়, ঝুমুর নাচ হয়।
0: হ্যাঁ, আমরা আমার মনে আছে আমি যখন কলেজে পড়তাম তখন আমরা ঝুমুর নাচের প্রতিযোগিতা করতাম, আমরাও
1: বাহ,
0: অনেকটা দল বানিয়ে সবাই শিখে ওদের তালগুলো, শিখতেও অনেকটা টাইম লাগতো।
1: আচ্ছা, তুমি তোমার কি পড়াশুনো কোথায় কোথা থেকে করলে তুমি?
0: পড়াশুনো আমার কিছুটা শিলচরে, কিছুটা বাইরে।
1: বাইরে বলতে কোন জায়গায়?
0: বাইরে আমি মাস্টার্স করেছি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
1: আচ্ছা,
0: থেকে।
1: না, তুমি বললে যে অনেকটা সময় এই ঝুমুর নাচে তোমরা
0: হ্যাঁ
1: করতে
0: হ্যাঁ
1: সবাই মিলে, তো সেখানে তো নিশ্চয়ই একটা আলাদা ধরনের সাংস্কৃতিক পরিবেশ রয়েছে, বাইরে সবাই মিলে নাচ গান হতো, গান সেখানে গানের একটা পরিবেশ রয়েছে, বাউল গান সব কিছু, তোমার সেই ব্যক্তিগত অনুভূতি কি রকম?
0: ব্যক্তিগত অনুভূতিটা খুবই এতটাই ব্যক্তিগত, যেটা কখনোই মানে হয়তো শব্দে প্রকাশ করা যাবে না, অনেক কিছুই আছে। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, তার মধ্যে আছে যে আমি ওখানে মানে ওই গানগুলোর মাধ্যমে, বাউল গান বা ঝুমুর, তো ওগুলোর মাধ্যমে আমি দেখতে পেরেছি যে জীবনটাকে অনেকটাই সহজভাবে দেখলে অনেক কিছু সহজ করা যায়। আমাদের আজকালকার যুগের কিছু যন্ত্রপাতি, এগুলো এসে অনেকটাই আমরা আমাদের জীবনকে কমপ্লেক্স করে ফেলি, যেটার হয়তো অনেক
1: কেটে যাচ্ছে আমাদের জীবনটা, তাই তো?
0: অনেকটাই। আর তার সাথে অনেক আরো কিছু জিনিস যেটা চোখে পড়ার মতো ছিল, সেটা হচ্ছে যে ওই এক এবং অনেক, ওই দুটোর মধ্যে যে তফাতটা, সেই তফাতটা আমি মানে আমি এক্সপিরিয়েন্স করতে পেরেছি বিশ্বভারতীর ওই পরিবেশে। মানে কখনোই ওখানে শিল্পটা কখনোই এক হয় না, শিল্প সবাই মিলে কোনো জিনিস, কোনো গান হোক, কোনো নাচ হোক, কোনো কবিতা হোক, যে কোনো ধরনের কোনো প্রেজেন্টেশন কখনোই একা করি না, আমরা সব সময় অনেকজন মিলে, অনেকটা সুর একসাথে যখন মিলে তখনই একটা কিছু পরিবেশনা হচ্ছে। তো এক এবং অনেক, ওই এক একের কনসেপ্টটা অনেকটাই আমার সরে যায় বা ক্লিয়ার হতে থাকে ওই পরিবেশগুলোর মধ্যে থাকার মধ্যে দিয়ে।
1: আচ্ছা, যেহেতু আমরা সঙ্গীতের ঐতিহ্য নিয়ে কথা বলছি, আমরা বরাবরই শুনে এসেছি যে গান এমন একটি জিনিস যা গুরু শিষ্য পরম্পরা থেকেই হয়। এখানে ঘরানা বলতে কী বোঝায় এবং ভারতীয় সঙ্গীতে এর গুরুত্ব কতটুকু?
0: আমার মনে হয় শাস্ত্রীয় সঙ্গীতে গায়কী বা বাদনের বিশেষ যে শৈলী থাকে ও শিক্ষা প্রণালী থাকে, সেগুলোকেই ঘরানা বলা হয়, এবং এটি গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে বংশ পরম্পরায় সংরক্ষিত হয়ে আসছে। সেগুলো ওই ঘরানা আমাদের গানের অনেকটা মানে ওই ধরনগুলো আমাদের ডিফাইন করে দেয় যে
1: বুঝিয়ে দেয়
0: হ্যাঁ
1: সেটাই তো।
0: কোন গানটা কোন ঘরানায় আছে এবং সেটা কিভাবে গাইলে এটার সৌন্দর্যটা আরও বেশি ফুটে উঠবে।
1: আচ্ছা, আমরা আমাদের বরাক উপত্যকায় লোকমুখে শুনে এসেছি এবং আমরা এখনো দেখতে পাচ্ছি যে ধামাইল গানের প্রচলন, তো আমাদের বরাক উপত্যকায় এই তার একটি ইতিহাসও রয়েছে, সে সম্বন্ধে তুমি কি জানো, কি বলবে ধামাইল গানের ইতিহাস নিয়ে?
0: ধামাইল তো আমাদের বেঁচে থাকার উৎসর মতো একটা, মানে কোনো অনুষ্ঠান ধামাইল ছাড়া আমাদের হয়ই না বরাক উপত্যকায়। আর যে কোনো মানে যখন ওই মানুষ আনন্দে মেতে উঠতে চায় তখন কোথাও না কোথাও একটা ধামাইল গান হতেই হবে।
1: একদমই,
0: তো ধামাইল মূলত আমাদের ভারতের এই বরাক উপত্যকায় উদ্ভূত নারীদের আচার কেন্দ্রিক লোকনৃত্য ও সঙ্গীত। রাধাকৃষ্ণের প্রেমলীলা ও ভক্তিভাব এই গানের প্রধান উপজীব্য বলে আমার মনে হয়। আঞ্চলিকভাবে ধামা বা বড় উঠানে দলবদ্ধভাবে গীত ও পরিবেশিত হয় বলে এটি ধামাইল নামে পরিচিতি লাভ করে। তাছাড়া এই গানের, এটা শুধু গান নয়, বরং বৃত্তাকারে ঘুরে ঘুরে তালি দিয়েও পায়ের

0: নির্দিষ্ট ছন্দে তালে তালে পরিবেশিত একটি লোকনৃত্য। সাধারণত 15 থেকে 20 জন নারী থাকে যারা বাড়ির বড় উঠানে বা আঙ্গিনায় একত্রিত হয়ে নাচে অংশগ্রহণ করেন। এটির উৎপত্তি আবার এখনকার সুনামগঞ্জ জেলা, হবিগঞ্জ জেলা, মৌলভীবাজার, ময়মনসিংহ এইসব হাওড় অঞ্চলের এই গানের চর্চা বহু শতাব্দী ধরে চলে আসছে। 19 শতকের শেষ ভাগে মরমী কবি ও বৈষ্ণব সাধক রাধারমণ দত্তকে আমরা ধামাইল গানের জনক বা প্রবর্তক হিসাবে বিবেচনা করে থাকি। রাধারমণ ছাড়াও অনেক আছেন, যেমন মহেন্দ্র ঘোষাই, দীন শরৎ এবং শাহউদ্দিন মতো সাধকদের রচিত ধামাইল গান আজও সমান জনপ্রিয় হয়ে আছে। এটা আজকাল আমরা দেখতে পাই বিয়েতেও ধামাইল গান আমরা করি, সন্তান জন্মদান, ব্রত, বিভিন্ন পালা পার্বণে এই মাঙ্গলিক গান ও নাচ পরিবেশন করা হয়ে থাকে।
1: আচ্ছা, আমাদের বরাক উপত্যকায় সঙ্গীতের ঐতিহ্য নিয়ে যখন কথা হচ্ছে, একটি প্রশ্ন করছি তোমাকে। বরাক উপত্যকার সঙ্গীত ধারায় রাধারমণ, হাসান রাজা ও সুফি সংস্কৃতির প্রভাবটি কেমন?
0: আমাদের এই অঞ্চলে এগুলো গানের প্রভাব তো প্রচুর, মানে সব গানের মধ্যেই এগুলো শ্যুট আমরা পেয়ে থাকি কিছু না কিছুভাবে। সিলেট সংলগ্ন যেহেতু বরাক উপত্যকা, লোকসঙ্গীতে মরমী কবিদের প্রভাব অপরিসীম। রাধারমণ দত্ত আছেন, হাসন রাজা, সীতালং শাহ প্রমুখ মরমী সাধকদের গান এই অঞ্চলের মানুষের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে সুফি ধারার গানগুলো উপত্যকার লোকসংস্কৃতিতে এক বিশেষ আধ্যাত্মিক আবহ তৈরি করে বলে আমার মনে হয়। তাছাড়াও আমাদের আরও কিছু, যেমন মনসা মঙ্গল আছে,
1: হ্যাঁ,
0: পদ্মপুরাণ আমাদের পাঠ হয়, এগুলো খুব আঞ্চলিকভাবে এবং খুব যত্ন সহকারে মন দিয়ে আমরা এগুলো করে থাকি।
1: সত্যি এইগুলো আমাদের বাঙালির, বলবো, বাঙালির সঙ্গীতের এক শক্তিশালী ঐতিহ্য, যা আমি বলবো এখনের যুব সমাজের জানাটা খুব দরকার। আচ্ছা, আমি পরবর্তী প্রশ্নটি করছি, আধুনিক সঙ্গীতে বরাক উপত্যকার অবদান কি?
0: আধুনিক সঙ্গীতে, হ্যাঁ, এখনো আমরা লোকসঙ্গীতে শুধু আটকে থাকিনি, তাছাড়াও অনেকটা অনেক ধরনের গান আমাদের এখানের, যেমন শিল্পীরা বেরোচ্ছেন, ওরা এখানেও গান করছেন, আবার বাইরে গিয়েও অনেক মঞ্চে অনেক অনুষ্ঠানে ওরা অংশগ্রহণ করছেন এবং অনেক জায়গায় অনেক সুনাম বৃদ্ধিও হচ্ছে ওদের। তো লোকসঙ্গীতের পাশাপাশি আধুনিক ও শাস্ত্রীয় সঙ্গীতেও আমি বলবো আমাদের এই উপত্যকা একদমই পিছিয়ে নেই। যেমন আমাদের শহরে প্রধান কেন্দ্রগুলিতে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের নিয়মিত চর্চা হয়েই থাকে। উপত্যকার সঙ্গীত শিল্পীরা অনেক জাতীয় স্তরেও সুনাম অর্জন করেছেন। তাছাড়াও আমাদের একটা, যেটা উল্লেখ না করলেই না হয়, সেটা হচ্ছে প্রয়াত লোকসঙ্গীত গবেষক কালিকাপ্রসাদ ভট্টাচার্য আমাদের এই উপত্যকারই একজন সম্পদ বলা যায়। তার দোহার দলের মাধ্যমে বরাক ও সুরমা উপত্যকার লুপ্তপ্রায় লোকগানকে তিনি একটা বিশ্ব মঞ্চে নিয়ে আসতে পেরেছেন এবং এটা আমাদের এই উপত্যকার জন্য একটা
1: বিরাট বড় গর্ব,
0: হ্যাঁ, এবং একটা পরিচয়ের দিক হয়ে গেছে, যে কখনো আমরা বাইরে গেলে যদি কেউ জিজ্ঞেস করে কোথা থেকে এসছো, তখন আমরা বলতে পারি আমরা শিলচর থেকে এসেছি এবং আমরা ওই গানগুলোর মাধ্যমে এখনো বেঁচে আছি। তো সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিক।
1: আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে চৈত্র মাসে চড়ক পার্বণ বলে একটি বিশেষ পার্বণ থাকে। তো সেখানেও আমরা দেখে থাকি আমাদের চড়কের সময় বাংলা অনেক গাজন গান গাওয়া হয়। তো সে সম্পর্কে তোমার কী ধারণা, কী বলবে তুমি?
0: চড়ক আমাদের এই উপত্যকার একটি বিশেষ অঙ্গ। এটা বাংলার অন্যতম একটা প্রাচীন ঐতিহ্যবাহী লোক উৎসব। তবে আজকাল যেটা দেখা যাচ্ছে, এটা এখনও ওই কিছু মাঝি মাল্লাদের ওই কমিউনিটির মধ্যেই এখনও আছে, তবে অনেক জায়গায় এটার এখন মানে কম হচ্ছে, এতটা চোখে পড়ে না আজকাল। যদিও আমাদের শিলচর বা এই বরাক উপত্যকায় যেখানে মাঝি মাল্লারা আছেন, তারা এখনো এই পুজোটা করে থাকেন। এটি এটা মূলত একটি হিন্দু ধর্মের শৈব সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত একটি

0: পুজো, আর বাংলা সনের চৈত্র মাসের শেষ দিন, যেটা আমরা চৈত্র সংক্রান্তি বলে থাকি, তখন থেকে শুরু হয়ে বৈশাখের প্রথম কয়েকদিন পর্যন্ত এই উৎসব চলে। এটি মূলত শিবের গাজন বা চৈত্র গাজনের একটি প্রধান অঙ্গ বলে আমি মনে করি। কিছু ইতিহাসবিদদের মতে যদি আমরা দেখতে চাই, তাহলে দেখা যায় যে এই উৎসবের শিকড় বৌদ্ধ ধর্মের সময়কালে প্রথিত। বাংলায় বৌদ্ধ ধর্মের প্রভাব হ্রাসের পর বৌদ্ধ সন্ন্যাসীরা হিন্দু ধর্মে দীক্ষিত হন এবং তাদের বেশ কিছু তান্ত্রিক আচার অনুষ্ঠান এই উৎসবের সঙ্গে মিশে যায়। পরবর্তীতে 1485 সালে সুন্দরানন্দ ঠাকুর নামে একজন রাজা এই পূজার প্রচলন করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে। তবে চড়ক পূজার মূল বৈশিষ্ট্য হল সন্ন্যাসীদের শারীরিক আত্মত্যাগ ও কষ্ট সহিষ্ণুতার মাধ্যমে ঈশ্বরের কৃপা প্রার্থনা। এটা খুবই একটা অন্যরকম একটা পুজো বলে আমি মনে করি। যেটা
1: হ্যাঁ, আমাদের বাঙালিদের শিল্প সংস্কৃতি সবকিছুর ঐতিহ্য খুবই অসাধারণ, দেখলে সেটাই দেখা যায়।
0: হ্যাঁ, ভক্তরা আগুনে হাঁটা, কাটা বা ছুরির ওপর চলা এবং চড়ক গাছের উঁচু ডাল থেকে পিঠে লোহার হুক বা বড়শি বেঁধে শূন্যে ঝুলে ঘোরার মতো চরম রোমাঞ্চকর আচার পালন
1: হ্যাঁ,
0: করেন।
1: এই এইগুলো করার সময় কিন্তু ওরা মানে এক একটা তাদের গান করতে থাকেন
0: হ্যাঁ
1: চড়কের সময়। তো এই সঙ্গীতগুলো কিন্তু আমাদের ঐতিহ্যের মধ্যে পড়ে, আমাদের
0: হ্যাঁ,
1: সেইগুলো ঐতিহ্যবাহী
0: ওইটার
1: কিন্তু।
0: সাথে প্রচুর গান জড়িয়ে আছে যেগুলো মুখে মুখে চলে
1: হ্যাঁ
0: আসছে
1: হ্যাঁ,
0: অনেক বছর
1: একদম
0: থেকে।
1: তাই।
0: আমি এটার কিছু, যেটা গানগুলো কোথা থেকে আসছে সেটা নিয়ে হয়তো একটু কিছু বলতে পারি। যেমন হিন্দু পৌরাণিক কাহিনী আছে যেগুলোতে শিবের পরম ভক্ত বাণ রাজা শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে অমরত্ব লাভের আশায় নিজের শরীরের রক্ত নৃত্যগীতের মাধ্যমে মহাদেবকে তুষ্ট করেছিলেন, আর সেই স্মৃতি থেকেই শৈব ভক্তরা নিজেদের আত্মত্যাগের মাধ্যমে শিবের আরাধনা করে থাকেন। তো এটাও একটা, আমার মনে হয়, এই উপত্যকার একটা স্পেশাল,
1: বিশেষ একটি
0: হ্যাঁ, মানে ঐতিহ্যর
1: সংস্কৃতি, ঐতিহ্য,
0: ঐতিহ্যের মধ্যে এটাকে আমরা কখনোই ছেড়ে কথা বলতে পারি না।
1: একদম একদম একদম।
0: যদিও হ্যাঁ, অনেকটাই পরে আমরা দেখেছি যে এই শারীরিক যন্ত্রণা, এই আচারগুলোর ওপর আইনি নিষেধাজ্ঞা জারির চেষ্টা করা হয়েছিল একটা সময় ব্রিটিশ কালে, তবুও গ্রামীণ বাংলার লোকসংস্কৃতিতে চড়ক পূজা আজও তার নিজস্ব ঐতিহ্য স্বকীয়তা বজায় রেখে স্বমহিমায় টিকে আছে। আমার মনে হয় এটা নিয়েও অনেক, আমি শুনেছি অনেকেই যারা কালচারাল স্টাডিজ নিয়ে পড়াশোনা করে, তারা এই চড়ক পূজা নিয়ে অনেক গবেষণা করে আসছে
1: একদম
0: এখন।
1: একদম। আচ্ছা, আমাদের বাঙালিদের এই পার্বণের মধ্যে আরো একটি বিশেষ পার্বণ রয়েছে, যেটি আমরা শ্রাবণ মাসে পালন করে থাকি, মনসা পুজো, এবং সেখানে পদ্মাপুরাণ। পদ্মাপুরাণ বিখ্যাত, সেই সেখানে অনেক পৌরাণিক কাহিনী রয়েছে এবং সেখানে অনেক প্রচলিত গান রয়েছে, সে ব্যাপারেও তুমি তো নিশ্চয়ই শুনেছো, তোমার কী মতামত?
0: হ্যাঁ, মানে আমরা ছোট থেকেই পদ্মাপুরাণের গান তো শুনে আসছি, পড়ে আসছি, এবং আমি অনেক ছোট থাকতেই মায়েদের সাথে বসে পদ্মপুরাণ পড়তাম, যদিও তখন কিছুই বুঝতাম না, তাও ওই একটা ছন্দ আছে ওই
1: হ্যাঁ,
0: গানগুলোর মধ্যে,
1: গানের
0: ওই তালে তালে একটা ছন্দে ওইটাকেই ফলো করে করে সবার সাথে সুর মেলাতাম। তবে হ্যাঁ, এখন যেটা মনে হয়, হিন্দু যেটা পৌরাণিক সাহিত্যে আছে সেখানে পদ্মাপুরাণ অন্যতম একটি অংশ। এতে মূলত সৃষ্টি তত্ত্ব, তীর্থ মাহাত্ম্য, বিষ্ণু ও শিবের উপাখ্যান এবং রামায়ণের বিকল্প সংস্করণ বর্ণিত হয়েছে। তবে বাংলা সাহিত্যে পদ্মপুরাণ বলতে সাধারণত মধ্যযুগের লৌকিক মঙ্গলকাব্য মনসামঙ্গলকেই বোঝায়, যা সর্পদেবী মনসা ও চাঁদ সদাগরের কাহিনী। তা অনেকটাই আমরা অনেকেই হয়তো জানি ওই চাঁদ সদাগরের গল্প, আর মনসা যখানে সাপে কামড়ে দেয়, তারপর বেহুলা ও অনেক
1: কষ্ট করেছিল।
0: হ্যাঁ কষ্ট করে ওদের ওর স্বামীকে বাঁচায়, এবং সেই গল্পটা অনেকটাই আমাদের আমাদের এই উপত্যকার মানুষের মনে এখনো গেঁথে আছে এবং আমাদের জীবন সংস্কৃতিকে অনেকটাই পরিচালিত

0: করে।
1: সেখানে আমরা অনেক রকমের গান দেখতে পাই, বেহুলা অনেক জায়গাতেই
0: হ্যাঁ
1: গান গেছে। সঙ্গীতের ঐতিহ্য আমাদেরকে ধরে রাখতেই হবে। সঙ্গীত এমন একটা জিনিস যা কি বলবো, আমাদের সকলের মনে যথেষ্ট প্রশান্তি দিয়ে থাকে, তো সেই ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব আমাদেরই,
0: হ্যাঁ
1: কি বলো তুমি?
0: হ্যাঁ, আর ওই গানগুলোর মাধ্যমে অনেকটা আমরা আমরা নিজেদের মানে আমরা কোথা থেকে আসলে আসছি, কোন জায়গা থেকে আমাদের আজকে অবধি আসা, এই পথ চলাটা অনেকটা ওই গানগুলোর মাধ্যমে আমরা জানতে পারি। তো এখন যদিও আমরা অনেকটাই ওই, আবার আমি আসবো যে আমরা অনেক মডার্ন টেকনোলজিতে চলে এসেছি, কিন্তু যতই আসছে তার মধ্যেও আমাদের ওই পুরনো কথাগুলো থেকে যাচ্ছে কোথাও না কোথাও।
1: একদম,
0: যতই আমার মনে হচ্ছে যত দূরে যাচ্ছি, অনেকটা দূরে সরে যাচ্ছি হয়তো টেকনোলজির থ্রুতে, কিন্তু তাও ওইগুলো জিনিস কখনোই ছাড়া যাবে না বা বাদ দেওয়া
1: একদম,
0: যাবে না।
1: সত্যি সত্যি সত্যি। তুমি এত সুন্দর করে বললে সঙ্গীতের ঐতিহ্য নিয়ে, অনেক কিছু বিষয় ছিল, তোমাকে ধন্যবাদ।
0: আপনাদেরকেও ধন্যবাদ, আকাশবাণী রেডিওকেও আমার অনেক অনেক ধন্যবাদ এই সুযোগটা আমাকে করে দেওয়ার জন্য।
1: সত্যি যুববন্ধু এত সুন্দর করে বলল সঙ্গীতের ঐতিহ্য নিয়ে। সঙ্গীত শুধু বিনোদনের মাধ্যমে নয়, এতে নিরাময়কারী গুণও রয়েছে। এটি মানুষের মানসিক চাপও কমাতে এবং শারীরিক ও আত্মিক প্রশান্তি লাভের সাহায্য করে। সঙ্গীত কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখায় আবদ্ধ থাকে না, এটি ভাষা ও সংস্কৃতির গণ্ডি পেরিয়ে মানুষের আত্মিক যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। যাই হোক, তোমাদের ভালো লাগলো বিষয়টি, তোমরা অনেক কিছু জানতে পারলে, আশা করি ভালো লাগলো অনুষ্ঠানটি। এখন পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে শুনবেন একখানি নজরুল গীতি।

এতক্ষণ শুনলেন যুব বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী। উপস্থাপনায় ছিলেন পৌলমী শীল। আকাশবাণী শিলচর।

0: আমার সকল কৃষক ভাই বোনদের ঈদ উল আজহার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের চাষাবাদের কথা অনুষ্ঠান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের সবার আজকের দিনটি খুব খুব আনন্দে এবং ভালোভাবে কাটছে। তো বন্ধুরা, আজ বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস, আর এই উপলক্ষে এখন শুনবেন বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে মাসিক স্বাস্থ্যবিধি। এই বিষয়ে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার শিরিষা রাও চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন মিতা শর্মা। সাক্ষাৎকারটি আমাদের স্টুডিওর বাইরে গৃহীত।
1: বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে মাসিক স্বাস্থ্যবিধি, এই বিষয়ে আজ আমাদের আলোচনা। আলোচনায় রয়েছেন শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর শিরিষা রাও চক্রবর্তী। নমস্কার।
2: নমস্কার।
1: আজ আমরা যেহেতু বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস নিয়ে আলোচনা করছি, তো প্রথমে আমি জানতে চাইব যে মাসিক স্বাস্থ্য দিবসের মূল উদ্দেশ্য কি?
2: মাসিক স্বাস্থ্য দিবস পালন করা হয় 28 মেতে। এটা WHO দ্বারা এই করা হয়েছে, কেন 28 দিনের ঋতুকালে থাকে আর 5 দিনের ব্লিডিংটা থাকে, ওই জন্য 28 মেতে এটা এই করা হয়েছে।
1: এটা
2: 28/5, তো এটার উদ্দেশ্যটা হয়েছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, যে মাসিকের সময় যেটা কি করা উচিত আর কি করা উচিত নয়। তো এটা আমাদের থিম হলো পিরিয়ড ফ্রেন্ডলি ওয়ার্ল্ড, মানে সবাইকে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। এটা নিয়ে অনেক কিছু ট্যাবু আছে, এগুলোকে দূরে সরিয়ে সবার সাথে যেটা এটার ব্যাপারে কথা বলা যেতে পারে আর কি প্রবলেমস আছে এটা ডিসকাস করা যেতে পারে। আর নর্মালি এটাকে অন্য কিছু এই না করে এটা নর্মাল যেটা ফিজিওলজি যেটা আছে নর্মাল যেরকম থাকে, এই সময় যেটা অন্যরকম ব্যবহার যেটা না হয়, আর সবাই যেটা বুঝে যে এই সময় বেশি কেয়ার করার উচিত নাকি ওষুধের হিসাবে ব্যবহার করা।
1: তো সব মেয়েদের জন্য এই মাসিক স্বাস্থ্যবিধি কেন গুরুত্বপূর্ণ?
2: এটা গুরুত্বপূর্ণ কেন

এটা সবার মেয়েদের জন্য একটা পিরিয়ড, যেটা 13 বছর 12-13 বছর থেকে আরম্ভ হয় 45 বছর পর্যন্ত অ্যাভারেজ। তো এই সময়ে অনেকগুলো চেঞ্জেস থাকে, আর অ্যাকচুয়াল কী হয়, এটা ইউট্রাসটা প্রিপেয়ার হয় গর্ভের জন্য, আর যদি না হয় তখন এটা মাসে মাসে এটা ঋতুস্রাবটা যায়। তো এটার জন্য আমাদের প্রিপেয়ার করতে লাগে যে এই সময় বেশি কেয়ার লাগে, ক্লিনলিনেস, হাইজিন আর

0: মাসে মাসে এটা ঋতুস্রাবটা যায়। তো এটার জন্য আমাদের প্রিপেয়ার করতে লাগে যে এই সময় বেশি কেয়ার লাগে, ক্লিনলিনেস, হাইজিন আর নিউট্রিশনটা মেনটেন করতে লাগে, আর কি প্রবলেমস আছে অনেকবার একটু এদিক ওদিক থাকে, পিরিয়ডটা লং থাকে, বেশি থাকে, তো এগুলো যেটা কি প্রবলেমস আছে এটাকে ক্লিয়ার করা হয়। সবাই যে নিজের এটার কথা বলতে পারে, এটার উপরে কথা বলতে পারে যে আমাদের প্রবলেম কি আছে আর আমার এটা কি করা উচিত। আর পরিচ্ছন্নতা যেটা এই সময়ে মেনটেন করা হয় তা অন্য কোনো ইনফেকশন না হওয়ার জন্য।
1: সঠিক একটা মেয়ের প্রথম ঋতুস্রাব হওয়ার সঠিক সময় কত, মানে সঠিক বয়সটা কত?
0: সঠিক বলে এক্স্যাক্টলি নাই, মানে এটা একটু কম বেশি হয়, অ্যাভারেজ এটা 12 to 13 ইয়ার্স অ্যারাউন্ড হয়, কারো কারো 10 ইয়ার্স অ্যারাউন্ডও হয় আর কারো একটু লেটও হয়। এটা অন্য কোনো কারণ থাকতে পারে, এই জন্য এটাকে ইনভেস্টিগেট করতে হবে। কিন্তু 12-13 ইয়ার্স অন্য গ্রোথ বা সব কিছু দেখে যদি বাকি ফিচার্স সব ঠিক থাকে তাহলে আমরা ওয়েট করতে পারি। এটা একটু এক্সাক্ট এই টাইমেই হতে লাগে এরকম কথা নয়,
1: মানে একটু 1 বছর 2 বছর আগে পিছিয়ে হলে কোনো অসুবিধা নেই?
0: না, কোনো অসুবিধা নেই। আর প্রথম 4-5 বছর একটু 4-5 মাস পরপরও হতে পারে, বা একবার হয় 2-3 বারও হতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। তো এটা 4-5 বছর এটা বডি অ্যাডজাস্টমেন্টের জন্য লাগে, হরমোন চেঞ্জেস থাকে ওটাকে অ্যাডজাস্ট হওয়ার জন্য 4-5 বছর লেগে যায়। তো আমরা বেশি ইনভেস্টিগেটও করি না এই 4-5 বছর, শুধু প্যারেন্টসকে একটু গাইডেন্স দিই যে এরকম হতে পারে, চিন্তা করার কোনো ব্যাপার নাই। যদি বেশি যায় বা বেশি পেইন হয় বা কোনো প্রবলেম থাকে তাহলে আমরা ওটাকে ট্রিটমেন্ট করি।
1: মানে মা বাবার এটা চিন্তা করার কোনো কারণ নেই এরকম কিছু হলে অন্তত 4-5 বছর?
0: তো এটা 4-5 বছর একটু ইরেগুলার হতে পারে।
1: মাসিকের সঠিক যত্ন না নেওয়ার জন্য কি কি শারীরিক সমস্যা হতে পারে, মানে স্বাস্থ্যগত?
0: মাসিকের অ্যাকচুয়ালি এটা 28 দিন বলা হয়, তো 28 এই জন্য 28 দিন, আর অ্যাভারেজ 4-5 দিন থাকতে লাগে। কারো কারো কম বেশি থাকতে পারে, একদিনই থাকতে পারে বা 6-7 দিন 10 দিনও যেতে পারে, আর কোনো সময় খুব বেশি পেইনও হয়। তো এগুলোর জন্য অনেকবার স্কুল মিস করা হয় বা রুটিন অ্যাক্টিভিটিস করতে পারে না, তো এটার জন্য আপনার কনসাল্ট করতে হবে, ডক্টরকে কনসাল্ট করে ওটা ট্রিটমেন্ট নিতে লাগে। আর এটাকে নর্মাল একটা, এটা কোনো ডিজিজ বা কিছু এই না, এটা নর্মাল একটাই, কোনো প্রবলেম থাকলে বেশি পেইন হয়, বেশি ব্লিডিং হয়, এটা ট্রিটমেন্ট নেওয়া যায়, আর ট্রিটমেন্ট করলে মোটামুটি নিজের অ্যাক্টিভিটি সব করতে পারবে।
1: এই সময়ে কি করা উচিত বা কি করা উচিত না, ধরুন মানে শারীরিক ব্যায়াম আছে, অনেকে খেলাধুলা করে, এরকম কোনো বিধিনিষেধ আছে?
0: যদি অ্যাভারেজ হিসাবে আছে বা পেইন আর ব্লিডিং কন্ট্রোল থাকে তাইলে নর্মাল অ্যাক্টিভিটি সব করা উচিত। এটা নয় যে ঘরে বসে থাকবে, কোনোখানে যাবে না, ওষুধ হিসাবে এটা ট্রিটমেন্ট করা হয়, এটা করা উচিত না। আর নর্মাল অ্যাক্টিভিটিস, খেলাধুলা অ্যাথলিটসগুলো ওরা করতে পারে, নর্মাল অ্যাক্টিভিটিস আর নর্মাল ডান্সিং যা আছে এগুলো সব করতে পারবে। আর এটা নিউট্রিশনটা বেশি খেয়াল করার দরকার এই সময়, কেননা ব্লিডিং বেশি হয় তখন, আমাদের দেশে অনেক অ্যানিমিয়া আছে মানে ব্লাড কম থাকে, তো ব্লিডিংয়ের সময় আরও বেশি ভালো নিউট্রিশন আর কেয়ারের দরকার। আর এই সময় পিরিয়ডের সময় প্ল্যান করে যেটা মানে যেটাই ইউজ করা হয়, যেরকম কাপড় ইউজ করা হয়, প্যাড ইউজ করা হয়, অনেকবার ট্যাম্পন ইউজ করা হয়, অনেকবার মেনস্ট্রুয়াল কাপ ইউজ করা হয়, যেটাই ইউজ করে এটা মানে 4-6 ঘন্টা এটা বারবার পাল্টানোর খুবই দরকার, কেননা এটা যদি অনেক সময় রাখা হয় তখন ইনফেকশনের চান্স থাকে। আর যেটাই হোক যখনই মানে পরিচ্ছন্নতাটা ব্যবহার করাটা খুবই দরকার, হ্যান্ড ওয়াশ করা বা ক্লিনলিনেস মেনটেন করা, আর বারবার এটাকে যদি কাপ আর এইগুলো ইউজ করা হয় এটাকে ভালো করে যেটা ক্লিন থাকে। আর
1: মানে অনেক অনেকেই ধরুন শহরাঞ্চলে বেশিরভাগ যেগুলো স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে, কিন্তু গ্রামাঞ্চলে হয়তো অনেকেই কাপড়ের ব্যবহার করে, কিন্তু এই কাপড়ের ব্যবহারগুলো কি

0: ঠিক না, কাপড়ের এটা সঠিক মানে কমফোর্টেবলও থাকতে লাগে, কমফোর্টেবল থাকতে লাগে, এটা মানে ভেন্টিলেশনও থাকতে লাগে, এরকম না যে একদম টাইট ক্লোদিংস আর টাইট এই রাখলে এটা আরও ইনফেকশন চান্স থাকে। তো আজকাল কি হয়, আজকাল কাপড়ের ন্যাপকিনও বেশি আসছে, মানে কমফোর্ট জোনটা আরও দরকার এখন। তো কাপড় ইউজ করতে পারে, কিন্তু এটা সব কিছু ক্লিন থাকতে লাগে, বারবার পাল্টাতে লাগে, আর বেশি সময় একটাকেই সারাদিন একটা ইউজ করে রাখতে লাগে না। আর ডিসপোজ করার সময় এটাকে মানে যখনই এটা ইউজ করা হয় এটা ভালোভাবে এটা ক্লিন করে র্যাপ করে তারপরে ডাস্টবিনে ফেলতে হবে। এটা যে কোনো সময় যেখানে বা ফ্ল্যাশে যেখানে যেখানে ফেলা হলে এটা ইনফেকশনের চান্স থাকে, কেন না ব্লাড যেটা হয় এটা একটা কালচার মিডিয়ামের মতন বলা হয়, একটু অনেক সময় থাকলেই এটা ইনফেকশন গ্রো করে, তারপরে জায়গাটা ইনফেকশন থাকে, ইচিং থাকে, ডিসচার্জ হয়, অনেক এগুলো প্রবলেমস আরম্ভ হতে পারে।
1: মানে এই যে অনেকে হয়তো যে কোনো জায়গায় ফেলে দেন, বা অনেকে আবার যে ধরুন ডাস্টবিনে না ফেলে যে কোনো যেখানে সেখানে ফেলেন, এগুলো ঠিক নয়,
0: এগুলো ঠিক নয়, এই জন্য ডিসপোজালটা খুবই দরকার। এটা ভালো করে র্যাপ করে ডাস্টবিনে ফেলতে হয়, বা এক জায়গা কালেক্ট করে এটা সেপারেটলি মিউনিসিপ্যালিটির এখানে বলে ফেলা যেতে লাগে।
1: এই সময়ে একজন কিশোরীর জীবনে তো অনেক ধরনের পরিবর্তন আসতে পারে, তো ঠিক সেই সময় কি ধরনের খেয়াল রাখা উচিত?
0: এটা একটা একটু হরমোনাল চেঞ্জেসের জন্য মুড চেঞ্জেস হয়, একটু ইরিটেবিলিটি হয়, পড়াশোনাতে একটু কনসেন্ট্রেশন ফোকাস করতে পারে না, পেইনের জন্য একটু অশান্তি হয়, খাওয়ার ইচ্ছা করে না, অনেকে মানে বেশি ব্লিডিং হয়, এনিমিক মানে ব্লাড বেশি যাওয়ার জন্য শরীরটা খুব খারাপ লাগে, খেতে ইচ্ছা করে না, অ্যানিমিয়ার জন্য সিমটমসগুলো থাকে। তো এই সময় ভালো করে নিউট্রিশন দিতে লাগে, সাপোর্ট দিতে লাগে ফ্যামিলির থেকে, আর স্ট্রেস যেটা না থাকে, আর কোনোভাবে ওকে যেটা আইসোলেট না করা হয়, আলাদা করে যেটা রাখবে, রান্নাঘরে যাবে না, এই যাবে না, ওইগুলো যেটা না হয়, তাহলে নর্মাল রুটিনের মতন যদি করতে থাকে তাহলে ওদেরও মুড এলিভেশন থাকে, সব নিজের কাজগুলো করতে পারবে।
1: এই সময় স্কুল বন্ধ করা বা কোনো বিশেষ কিছু বন্ধ করার কোনো প্রয়োজন পড়ে না?
0: না, প্রভিশন পড়ে না। অনেকবার খুব বেশি ব্লিডিং থাকে বা খুব বেশি পেইন থাকে, যখন একদমই কিছু করতে পারবে না, ওই সময় হতে পারে যে স্কুল মিস হয় বা এই, তো ওটা ট্রিটমেন্ট নিলে অনেকবার আরাম পাওয়া যায়। তো এই জন্য যদি কিছু বেশি প্রবলেম থাকে কনসাল্ট করতে হবে ডক্টরকে।
1: আচ্ছা, আপনি যে সংক্রমণের কথা বলেছিলেন, মানে কি কি সংক্রমণ হতে পারে?
0: ইনফেকশন হতে পারে, কেননা অনেকবার অনেক সময় যেটা প্যাড চেঞ্জ না করলে বা ভালো করে হ্যান্ড ওয়াশ না করলে, এমনি যেটা কাপড় যদি ইউজ করা হয় এটা যদি ভালো করে ড্রাই না থাকে, ভালো করে পরিষ্কার না থাকে, একটু গন্ধ আসবে, তো জিনিসটা মানে একদম ভালো করে সান ড্রাই করে ক্লিন করে হ্যান্ড ওয়াশ করে, আর এক্সট্রা কোনো অন্য রকমের বেশি ক্রিম বা টেলকাম পাউডার বা এক্সট্রা কোনো সাবান এগুলো বেশি ব্যবহার করা উচিত না। তো ক্লিনলিনেস আর প্যাডটা বারবার চেঞ্জ করাটা খুব দরকার,
1: মানে সময় মতো প্যাড পরিবর্তন করতে হবে, সুরক্ষিত স্থানে ফেলতে হবে, মানে অনেকে আবার টয়লেটে ফেলে দেয়, মানে এগুলো না করা।
0: মানে আর কি হয়, মানে আমাদের স্কুলসের টয়লেট ফেসিলিটিসও খুব একটা ভালো না, ওটার জন্য অনেকেই অ্যাভয়েড করে যে এগুলো ইউজ করতে, তখন এটা অনেক সময় মানে রাখা হয়, সারা দিন ইউজ করতে বাধ্য হয়ে যায়। তো এটা মানে কমিউনিটি দ্বারাও একটা মানে এই করতে হয় যে স্কুলগুলো যেটা টয়লেট ফেসিলিটিস প্রপার থাকে, ওয়াটার ফেসিলিটিস ভালো থাকে, হ্যান্ড ওয়াশের জিনিস যেটা থাকে, আর ওই সময় যেটা কিছু প্রবলেম থাকলে যেটা ইমিডিয়েট কেয়ার যেটা পাওয়া যায়, বা এক্সট্রা আমাদের লাস্ট টাইম মানে কলেজে বা স্কুলে এগুলো মেনস্ট্রুয়াল ট্যাম্পুন ডিসপোজিং কিট যেটা, এগুলো মানে থাকে, যেটা মানে বাই চান্স প্যাড কারো লাগলে ইমার্জেন্সি এগুলো যেটা পাওয়া যায়, এগুলো একটু কমিউনিটি হিসাবেও স্কুলের দিকেও এগুলো খেয়াল রাখতে লাগে। মানে

0: আজকাল সরকারিভাবে এগুলো দেওয়া হচ্ছে স্কুলে স্কুলে,
1: সরকারিভাবে দেওয়া হচ্ছে অনেক জায়গা, মানে এটা এই দেওয়া মানে এটা মেনস্ট্রুয়াল যেটা ট্যাম্পুন যেটা পাওয়া যায় যে কোনো সময় রেডিমেড, কারোর যদি দরকার হয় যেটা থাকে, তো ওইটা যেটা টেনশন না থাকে, মানে মেয়েদের যেটা সবসময় যে বাই চান্স কিছু হলে আমার কোথায় পাওয়া যাবে, কি কাকে বলবো, এগুলো যেটা এই না থাকে, ওরা ফ্রি হতে লাগে যে আমার বলার জন্য, যে খুলে বলতে হয় যে এটা আমার প্রবলেম আছে, আমার দরকার, আর স্কুলেও সব কিছু রেডি থাকতে লাগে যে সব অ্যাভেলেবেল আছে, কিছু প্রবলেম হলে সবাই এখানে এসে নিয়ে যেতে পারবে,
0: মানে টিচারদের সাথেও মানে
1: শেয়ার করতে হবে। আর ওইটা ভালো করে মানে একটা এই থাকতে লাগে, রিলেশন থাকতে লাগে যে কোনো জিনিস আমি খুলে বলতে পারবে। তো এটা নিয়ে মানে অনেক অনেক জায়গা মানে যে আমি বললে সবাই হাসবে এইগুলো কথা না, কিন্তু আজকাল মানে এটা থিম হলো পিরিয়ড ফ্রেন্ডলি ওয়ার্ল্ড, মানে সবাই যেটা বুঝে যে মেন্সের ঋতুস্রাবের সময় যেটা সবাই যেটা কোঅপারেট করে, কিছু দরকার হলে অন্য কেউ গিয়ে হেল্প করতে পারবে, বা কিছু দরকার হলে যে কেউ এসে এগিয়ে হেল্প করতে পারবে, ওটার জন্য পিরিয়ড ফ্রেন্ডলি ওয়ার্ল্ড, যে এটাকে সবাই খুলে যেটা প্রবলেম বলতে পারবে আর সবাই
0: মন খুলে বলতে হবে,
1: এই এই জিনিসটাই মানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা।
0: মানে এই যে মাসিক, এটা একটা সাধারণ প্রক্রিয়া, শারীরিক প্রক্রিয়া, যেটাকে মানে কোনো লজ্জার বিষয় নয়, এটাই ভাবতে হবে,
1: এটাই মানে সবাইকে বলতে হয় যে এটাই, এটা কোনো লজ্জারই না, এটা নর্মাল যেরকম সিস্টেম ফিমেল সিস্টেম যেটা চলছে ওইটাই হিসাবেই সবার এটা, তো সবাইকে মেনে চলতে লাগে যে এটা একটা নর্মাল জিনিস, এটার সাথে কোনো মানে ওষুধের মতন কিছু ট্রিটমেন্ট বা কোনো লুকিয়ে রাখা বা কিছু বললে কেউ বলবে কিছু বলবে ওইগুলো জিনিস যেটা না হয়,
0: এটা মানে কারো মনে যেতে না আসে। আচ্ছা, এটির সাথে কি মূত্রনালীর সংক্রমণের কোনো যোগাযোগ আছে?
1: কেননা এটা মেয়েদের মধ্যে এটা খুবই মানে ক্লোজলি থাকে, এই জন্য প্যাডও বেশি সময় ইউজ করলে ওখান থেকে ইউরিন ইনফেকশনও হতে পারে, বা স্টুলের কোনো প্রবলেম থাকলে ইনফেকশন হতে পারে, এই জন্য যখন ওয়াশ করা হয় আমরা বলি যে সামনের থেকে পিছনে এক ওয়াশ করতে হয়, মানে কোনো ইনফেকশন যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেটা স্প্রেড না হয়, এটার জন্য
0: মানে এটার একটা বিশেষ নিয়ম আছে?
1: হ্যাঁ, নিয়ম আছে, যখন মানে প্রাইভেট জায়গাটা ওয়াশ করা হয় এটা অ্যাকচুয়ালি সামনের থেকে পিছনেই ওয়াশ করতে হয়,
0: সেটা মানে যাতে মায়েরা বিশেষ করে মেয়েদের এটা বুঝিয়ে দেন, মায়েরা একটু সচেতন হতে হবে বিশেষ করে।
1: হ্যাঁ, মায়েরা সবচেয়ে প্রথমে তো মাই বুঝায়, তারপরে স্কুলে টিচারগুলো আর ফ্রেন্ডস থাকে, বা এরকমই অ্যাওয়ারনেস ক্যাম্পস থাকলে কেউ ডক্টর একজন গিয়ে স্কুলে একটু অ্যাওয়ারনেস করলে এগুলো বেটার বোঝা যায়।
0: আচ্ছা, আপনারা কি এই বিশেষ দিনের জন্য কিছু মানে সরকারিভাবে কিছু করেন, কোনো ক্যাম্প বা স্কুলে গিয়ে মেয়েদের সাথে কথা বলা
1: করা হয়? অনেকবার উমেন্স কলেজে লাস্ট টাইম করা হয়েছিল, এরকমই স্কুলে করা হয় অ্যাওয়ারনেস ক্যাম্প, বা ট্যাম্পুন বা প্যাড ডিস্ট্রিবিউট করা হয়, আর কি কি হতে পারে এগুলো একটু অ্যাওয়ারনেস দেওয়া হয়,
0: মেয়েদের বুঝিয়ে দেওয়া হয় যে এগুলো মানে পরিষ্কার, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হয়।
1: হ্যাঁ, হ্যান্ড হাইজিন প্লাস মানে এটাই মেনস্ট্রুয়াল হাইজিন, মানে ক্লিনলিনেস রাখতে লাগে, আর সব সময় প্যাড চেঞ্জ করতে হবে, হ্যান্ড ওয়াশ করতে হবে আগে আর পরেও, আর কোনো সাথে প্রবলেম থাকলে সবাইকে খুলে বলতে হয় আর কনসাল্ট করতে হবে যদি কোনো প্রবলেম থাকলে।
0: আচ্ছা, অনেকে আর্থিক সমস্যার জন্য হয়তো কাপড়ের ব্যবহার করছে, কিন্তু আজকাল যেটা সরকারিভাবে যে জনঔষধিতে এখানে কিন্তু অনেক সস্তায় এই প্যাডগুলো পাওয়া যাচ্ছে,
1: এগুলো কোয়ালিটি একদম এ ক্লাস কোয়ালিটি না থাকলেও এগুলো মোটামুটি ভালো করে এ করা হয়। অনেকবার এগুলো হ্যান্ডিক্যাপ চিলড্রেন বা কোনো সংস্থা বা কোনো অর্গানাইজেশন থেকে ওরা ডোনেটও করে, তো এটা খুব ভালো একটা মানে এই সব মানে এটা চিন্তা করে দেওয়া হয়েছে, তো এটা ইউজ করা যাবে, আর যারা আর্থিকভাবে এই আছে ওদেরকে, ওদের জন্য তো খুবই ভালো।

0: আচ্ছা, অনেকের যে পেটে ব্যথা হয় এই সময়ে, এটা কি কোনো মানে সমস্যার জন্য?
1: সমস্যা সবসময় নাও হতে পারে। এটা প্রথমে সার্ভিক্স, যেটা জরায় মুখটা একটু টাইট থাকে প্রথম প্রথম, তখন একটু বেশি পেইন হয়। যখন একবার ফ্লোটা আরম্ভ হয়ে যায় বা মোটামুটি কয়েক বছর পরে আস্তে আস্তে এটা কমে যায়, বা অনেকবার এটা অন্য কিছু সিস্টের সাথেও সম্পর্ক থাকে, এই জন্য যদি বেশি থাকে তাহলে আমরা ইনভেস্টিগেট করে একটু দেখতে হবে যে অন্য কোনো প্রবলেম আছে না নর্মালের জন্য।
0: মানে এরকম যদি একটা মেয়ের হতেই থাকে তখন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত,
1: ডক্টরকে কনসাল্ট করতে হবে।
0: মানে অনেকে আবার যে মেয়েদেরকে নিয়ে ডাক্তারের কাছে যেতেও মানে একটু মেয়েদেরকে নিয়ে ডাক্তারের কাছে যাব, হয়তো কিছু ভাববে কেউ, এরকম অনেকের মনে ধারণা থাকে।
1: ধারণা থাকে, এই জন্য তো অ্যাওয়ারনেস, এটার জন্য তো আমরা মেনস্ট্রুয়াল হেলথ ডে করছি, যে এটা সবাইকে যেটা বোঝানো হয় যে এটা কিছু প্রবলেম না, কোনো প্রবলেম থাকলে নিজে খুলে বলতে হয়। আর স্কুল কলেজে যেখানেও মানে সব কিছু ফেসিলিটিস যেটা থাকে, আর ক্লিনলিনেস যেটা, ওই সময় ওই 5 দিন খুব বেশি সাবধানে, মানে হ্যান্ড ওয়াশিং, ক্লিনলিনেস, হাইজিন, প্যাড চেঞ্জ করা, সব কিছু যেটা, এগুলো সব বুঝে।
0: আর যদি প্রয়োজনে ডাক্তারের কাছে যেতে হবে। আচ্ছা, আজকে তো আমরা এই আলোচনার শেষ পর্বে চলে এসেছি। তো বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবসে আপনি বিশেষ করে মায়েদের উদ্দেশ্যে কিছু বলবেন?
1: আমি সবাইকে এটা মেসেজ দিতে চাই যে এই 5 দিন আপনারা বেশি কেয়ার আর নিউট্রিশন আর সাপোর্ট করবে আপনাদের মেয়েদেরকে, আর ওদের কী প্রবলেম আছে একটু খুলে যেটা বলে একটু কেয়ার আর সাপোর্ট দিতে হবে। অন্য মানে ট্যাবু আর মিথগুলো এগুলোর উপরে এই করলে তখন সাইকোলজিক্যাল একটু মেয়েরা একটু প্রবলেম হয়ে যায়। তো আপনারা একটু ফ্রেন্ডলি হিসাবে একটু কেয়ার আর সাপোর্ট দিলে মেন্টাল সাপোর্ট, ফিজিক্যাল সাপোর্ট সব কিছু ভালো হবে।
0: তো এতক্ষণ আমরা মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা করলাম। আশা করি আমাদের এই আলোচনা থেকে অনেক মায়েরাই উপকৃত হবেন। আপনি এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন এবং আপনি যে মূল্যবান সময়টুকু দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ।
2: এতক্ষণ শুনলেন বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে মাসিক স্বাস্থ্যবিধি, এই বিষয়ে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার ছিরিষা রাও চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন মিতা শর্মা। সাক্ষাৎকারটি আমাদের স্টুডিওর বাইরে গৃহীত। তো বন্ধুরা, আপনারা শুনলেন উনি কি বললেন। প্রতি বছরই আজকের এই দিনটা, অর্থাৎ এই যে 28 মে, এই দিনটাতে বিশ্বব্যাপী বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস এটা পালিত হয়। তো আপনারা সবাই জানেন যে আমাদের সমাজে এখনও পর্যন্ত, যদিও আমরা অনেকটাই আধুনিক হয়ে গেছি, তাও কিন্তু এখনও আমাদের সমাজে এই যে ঋতুস্রাব, এটা নিয়ে কিন্তু এখনও সমাজে অনেক ধরনের কুসংস্কার ও লজ্জা কিন্তু এখনও রয়ে গেছে। তো এই যে আজকের যে দিনটি, এটা পালন করার মূল উদ্দেশ্যই হলো এটা যে এই যে সমাজে প্রচলিত কুসংস্কার এবং লজ্জা, সেটা যাতে দূর করা যায়, যে এটা যে আমাদের মেয়েদের শরীরে একটি খুবই সাধারণ একটি মাসিক একটি প্রক্রিয়া, যেটার মধ্যে কোনো লজ্জার কোনো ব্যাপার নেই, কোনো কুসংস্কারেরও কোনো ব্যাপার কিন্তু নেই বন্ধুরা। তো সেটা সম্পর্কে যাতে লোকের মধ্যে সচেতনতা বেড়ে যায় বা বাড়ানো যায়, তার জন্য কিন্তু আজকের এই দিনটি পালন করা হয় এবং এটাই এই দিবসের প্রধান কিন্তু লক্ষ্য। আর এই যে 28 তারিখ, এই দিনটি যে বেছে নেওয়া হয়েছে, এর কারণ সাধারণত সকল নারীদেরই এই যে মাসিক ঋতুচক্র, এটা কিন্তু 28 দিনেরই হয়, আর প্রতি মাসে গড়ে 5 দিন এই ঋতুস্রাব বা এই ব্যাপারটা আমাদের থাকে। তো তাই আজকের যে 28 তারিখ এই দিনটি কিন্তু এই জন্যই বেছে নেওয়া হয়েছে যে প্রতি মাসের এই ব্যাপারটার সঙ্গে মিলিয়েই কিন্তু এটা বেছে নেওয়া হয়েছে। আর এবং এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা, যে এটা কিন্তু কোনো লজ্জার বিষয় নয় বা অন্য কোনো কিছু নয়।

এটা আমাদের শরীরেরই একটি অঙ্গ, এটা একজন নারী যতদিন প্রজনন ক্ষম থাকবেন ততদিনই তার এই ব্যাপারটা হবে, আর এটি একটি নারীর প্রজনন স্বাস্থ্যের একটি সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়া। তো সেটাই যাতে সবাই বুঝতে পারে এবং এই বিষয়ে কোনো লজ্জা বা কোনো কুসংস্কার না রাখে, এবং যদি কোনো অসুবিধা তার হয় তাহলে সেই জন্য সবার সঙ্গে সেটা বলে বা জিজ্ঞেস করে এবং ডাক্তারের কাছেও যায় যদি কোনো অসুবিধা থাকে, যদি যাওয়ার দরকার পড়ে তাহলে। তো সেটা যাতে সবাই বুঝতে পারে, এখনও কিন্তু অনেক লোক আছেন আপনারা দেখবেন গ্রামে বা শহরেও যে এই দিনটিতে মেয়েদেরকে কোথাও যেতে দেবেন না বা নানা ধরনের বিধিনিষেধ ওদের উপরে আরোপ করে রাখা হয়। তো সেগুলো যাতে না হয়, সামান্য স্বাভাবিক একটা ব্যাপার হিসেবে যাতে এটাকে নেওয়া হয়, তো তার জন্যই এই দিনগুলি পালন করা হয় যাতে সবাই বুঝতে পারে। তো আমি আশা করছি আপনারাও বুঝতে পারবেন, এবং এই দিনে যেরকম বললেন ডাক্তার বাবু যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, প্রচুর পরিমাণে ভালো খাওয়া দাওয়া করতে হবে এবং জল যেটা ভালো করে খেতে হবে, তো সেগুলো সবাই যেন মেনে চলেন সেটাই আমরা চাইব। কারণ আপনারা যদি ভালো থাকেন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, আপনারা যদি কোনো কিছু একটু হলেও জানতে পারেন, আমাদের সবারই যদি একটু জ্ঞান বৃদ্ধি হয় তাহলে কিন্তু সেটা আমাদের খুব ভালো লাগে বন্ধুরা, এবং সেটাই আমরা চাই যেন আমরা এইসব অনুষ্ঠান যেগুলো আমরা শুনছি তার মাধ্যমে যেন আমরা আমাদের যে মনের যে অন্ধকার সেটা আমরা দূর করতে পারি। আর যদি আমরা এই যে বিশেষ দিনগুলোতে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি তাহলে কিন্তু আমাদের মধ্যে আমাদের শরীরে নানা ধরনের ইনফেকশন বা প্রজননতন্ত্রের বিভিন্ন সমস্যাও কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। তাই কোনো রকম লজ্জা না রেখে বা কিছু সংস্কার, কোনো বাজে সংস্কার না রেখে স্বাভাবিকভাবে এই দিনগুলোকে গ্রহণ করাটাই শ্রেয় বন্ধুরা। তো আমি চাই আপনারাও সেটাই করুন এবং সবাই মিলে সবাইকে নিয়ে সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, এবং আজকাল তো স্যানিটারি প্যাড যেটা খুবই গুরুত্বপূর্ণ এইসব দিনের জন্য সেটা অবশ্যই ব্যবহার করবেন, এবং যাতে যেসব মেয়েরা প্রথম প্রথম যারা ঋতুমতী হয়েছে তাদেরকে অবশ্যই মায়েরা খেয়াল করে রাখবেন যেন তারা সবকিছু ভালোভাবে করতে পারে এবং নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার যে দরকারটা বা প্রয়োজন যেটা সেটা যেন ওরা বুঝতে পারে সেটাই আপনারা একটু দেখে নেবেন। তো এটুকুই ছিল আমাদের তরফ থেকে বলার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, চেষ্টা করবেন সবাই যাতে ভালো থাকে, সবাইকে ভালো রাখার। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, কারণ ইতিমধ্যেই কিন্তু আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে এগিয়ে গেছে এবং তাই আমাকে এবার অনুষ্ঠান থেকে বিদায় নিতেই হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা জানিয়ে আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি, এবং অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের আরও একবার জানাচ্ছি ঈদ উল আজহার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠানে চাষাবাদের কথা। আকাশবাণী শিলচর।
1: কিরে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতিক ঠিক আছে তো?
2: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
1: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
2: হঠাৎ এই কথা কেন বলছিস?
1: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
2: তাই নাকি? কি হবে সেখানে?
1: এখানে অভিজ্ঞ সব ডাক্তার বাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
2: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
3: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর

আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে প্রথম গানটি শুনবেন কাবিল ছবি থেকে জুবিন নটিয়ালের কণ্ঠে।

গানটি শুনলেন পলক মুছলের কণ্ঠে এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি ছবি থেকে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানে এবারের ছবি জান্নাত, শিল্পী কে কে।

0: গানটি শুনলেন ধড়াক ছবি থেকে অজয় গোগাভ্লে ও শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে। এই সঙ্গে শেষ হল আজকের হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 7:34:55। শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ এবং এর অব্যবহিত পরেই আমাদের কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। এনটিএ চলতি বছরের সিইউইটি ইউজি পরীক্ষার পরিবর্তিত সূচি এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ পালিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদ উল আজহা। এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রে আজ 340 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর একটি জনসভায় শ্রী শাহ জোর দিয়ে বলেন, সরকার দেশের সীমান্ত সুরক্ষিত করতে এবং অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তার ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী এক সপ্তাহের মধ্যে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফকে 600 হেক্টর জমি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অভিনন্দন জানান।
2: और इसके लिए नरेंद्र मोदी जी ने एक डेमोग्राफी चेंज कमीशन कमिटी बनाने का निर्णय किया है। ये हाई पावर कमिटी देश भर में जनसंख्यिकी का जो कृत्रिम बदलाव हुआ है उसके कारणों की भी चिंता करेगी।

0: उसके उपायों की भी चिंता करेगी और इसके लिए कोई कानून बनाने की जरूरत है तो इसकी भी चिंता करेगी।
1: वीर सावरकरের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রী শাহ মাতৃভূমির প্রতি তার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। তিন দিনের গুজরাট সফরে শ্রী শাহ আজ জেদভা গ্রামের একটি হ্রদ, নবনির্মিত গ্রন্থাগার এবং নতুন প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন অলিম্পিক, কমনওয়েলথ এবং বিশ্ব পুলিশ ও ফায়ার গেমসের জন্য পরিকাঠামোগত প্রস্তুতি পর্যালোচনার উদ্দেশ্যে শাহিবাগ সার্কিট হাউসে একটি উচ্চ পর্যায়ের সভায় পৌরোহিত্য করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সাইপ্রাসে সেদেশের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডোলিডেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী জয়শঙ্কর বলেছেন, বৈঠকে উভয় পক্ষ পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং ভূমধ্যসাগরে ভারতের স্বার্থ নিয়ে আলোচনা করেছে। তিনি আরো বলেন, সাইপ্রাসের রাষ্ট্রপতির সাম্প্রতিক ভারত সফর উভয় দেশের অংশীদারিত্বকে আরও দৃঢ় করেছে। ডক্টর জয়শঙ্কর সাইপ্রাসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের একটি বেসরকারি বৈঠক জিমনিকেও অংশ নেন। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পদত্যাগপত্রটি আনুষ্ঠানিকভাবে লোকভবনে রাজ্যপালের সচিবের হাতে তুলে দেওয়ার কথা জানান। ডি কে শিবকুমারকে মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে রাজ্যপালের কাছে অনুরোধ করেছেন তিনি। 136 জনেরও বেশি বিধায়কের সমর্থনে বিধানসভায় তাঁর দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তিনি আরো বলেন, কংগ্রেস হাইকমান্ড তাকে রাজ্যসভা আসনের প্রস্তাব দিলেও তিনি তা বিনীতভাবে প্রত্যাখ্যান করেছেন। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের পর 2023 সালের মে মাসে সিদ্দারামাইয়া দ্বিতীয়বারের জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী হন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ চলতি বছরের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রাজুয়েট সিইউইটি ইউজি 2026 পরীক্ষার সংশোধিত তারিখ এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। এনটিএ জানিয়েছে, পরীক্ষা এখন 31 মে এবং 6 ও 7 জুন অনুষ্ঠিত হবে। ঈদুল আজহার কারণে আজকের নির্ধারিত পরীক্ষাটি স্থগিত করে নতুন এই সূচি ঘোষণা করা হল। এনটিএ জানিয়েছে, অ্যাডমিট কার্ড এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট cuet.nta.nic.in থেকে ডাউনলোড করা যাবে। যেসব পরীক্ষার্থীর পরীক্ষা আগামী মাসের 6 ও 7 তারিখে রয়েছে তাদের অ্যাডমিট কার্ডও শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বলেছেন, আলোচনা, বিতর্ক, ঐক্যমত এবং ভিন্নমতের উপর ভিত্তি করে গণতন্ত্র বিকশিত হয়। দিল্লি বিধানসভায় আজ 1924 থেকে 1930 সাল পর্যন্ত তৎকালীন ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের সংসদের নিম্নকক্ষের 407টি অধিবেশনের কার্যবিবরণীর 89 খণ্ডের সংকলন প্রকাশ করে শ্রী বিড়লা বলেন, এই সংগ্রহটি ভবিষ্যৎ প্রজন্ম এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির জন্য এক অমূল্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। তিনি বলেন, দেশের স্বাধীনতার জন্য সংগ্রামী নেতাদের ইতিহাস, ঐতিহ্য এবং লিপিবদ্ধ বিতর্কগুলো সংরক্ষণ করা সরকারের কর্তব্য। অনুষ্ঠানে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, দিল্লির ক্যাবিনেট মন্ত্রী প্রবেশ সিং সাহেব এবং দিল্লির বিধানসভার অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্তাও উপস্থিত ছিলেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, তেলেঙ্গানার কাজিপেট রেল উৎপাদন ইউনিট আগামী 5 বছরে 200টি আন্তঃশহর ট্রেন তৈরি করবে। এই ট্রেনগুলি স্বল্প দূরত্বের যাত্রার জন্য সারা দেশে চালু করা হবে। শ্রী বৈষ্ণব আজ রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু এবং ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে কাজিপেট রেল উৎপাদন ইউনিটটি চালু করার পরিকল্পনা পর্যালোচনা করেছেন। উর্দু সাহিত্যের প্রখ্যাত কবি ও সাহিত্যিক বশির বদর প্রয়াত, বয়স হয়েছিল 91 বছর। আজ দুপুর 12টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মধ্যপ্রদেশের ভোপাল টকিজের নিকটবর্তী একটি কবরস্থানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি দীর্ঘদিন স্মৃতিভ্রংশ রোগে ভুগছিলেন, স্বাস্থ্যেরও ক্রমাগত অবনতি হচ্ছিল। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরে মিরাট কলেজে উর্দু বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকেই এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সকাল থেকেই ভক্তরা ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজে অংশগ্রহণ করে।

0: নতুন দিল্লির জামা মসজিদ, ফতেহপুরী মসজিদ এবং শাহী ঈদগাহে প্রধান সমাবেশগুলি অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে নামাজে ইমামরা জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং ভ্রাতৃত্বের চেতনায় উৎসবটি উদযাপন করার জন্য আহ্বান জানান। দেশের অন্যান্য অংশ থেকেও ঈদের খবর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি ঈদ উল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। বেশ কয়েক দশক পর পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। ইসলাম ধর্মাবলম্বী কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হন। নাখোদা মসজিদেও দুদফায় পড়া হয় নামাজ। ত্রিপুরায় প্রধান সমাবেশটি অনুষ্ঠিত হয় আগরতলার ঐতিহাসিক গেদু মিয়া ঈদগাহ প্রাঙ্গণে, যেখানে শত শত ভক্ত শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করতে সমবেত হন। বাংলাদেশেও উৎসবের আমেজে ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। ঈদের নামাজের জন্য ভক্তরা ভোর থেকেই মসজিদ ও ঈদগাহে জড়ো হতে শুরু করেন। রাজধানী ঢাকায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 7:30 থেকে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সেদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। দেশের নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে একটি জার্মান সংবাদপত্রের কাছে গোপন তথ্য ফাঁস করার অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক উপদেষ্টার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে বলে ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন। চলতি বছরের শেষে ইসরায়েলের সাধারণ নির্বাচনের আগে এই ঘোষণাটি বিতর্কের সৃষ্টি করেছে। নেতানিয়াহু ইতিমধ্যেই তিনটি পৃথক দুর্নীতির মামলায় অভিযুক্ত। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, 2024 সালে একটি জার্মান সংবাদপত্রের কাছে গোপনীয় নথি ফাঁসের ঘটনায় তারা জোনাটান উরিচের বিরুদ্ধে অভিযোগ আনার পরিকল্পনা করছে। সমালোচকদের অভিযোগ, গাজা যুদ্ধের সময় হামাসের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার দায় এড়াতে নেতানিয়াহুকে সাহায্য করার উদ্দেশ্যেই এই তথ্য ফাঁস করা হয়েছিল। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে উঠেছেন। অন্যদিকে এইচএস প্রণয় আজ সিঙ্গাপুর ওপেন থেকে বিদায় নিয়েছেন। দুবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু দ্বিতীয় রাউন্ডের ম্যাচের শেষে আজ জাপানের রিকো গুঞ্জিকে 21-21 গেমে পরাজিত করেছেন। শেষ আটের পর্বে সিন্ধু কোরিয়ার শীর্ষ বাছাই আন সে ইয়াং এর মুখোমুখি হবেন। দ্বিতীয় বাছাই কুনাল ভূত ভিদিতসান পিঠের সমস্যার কারণে মাত্র 2 পয়েন্ট খেলার পর অবসর নেওয়ায় লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তিনি এরপর জাপানের কোকি ওয়াতানাবের মুখোমুখি হবেন। পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টির জুটিও কোয়ার্টার ফাইনালে উঠেছেন। এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন সাত্বিক চিরাগ জুটি মালয়েশিয়ার খাই জিং কাং এবং অ্যারন থাইয়ের মুখোমুখি হবেন। ভারতীয় মিক্সড ডাবল জুটি ধ্রুব কবিলা ও তানিশা ক্র্যাস্টো কোয়ার্টার ফাইনালে উঠেছেন। অন্যদিকে সিঙ্গাপুরের লো কিন ইউয়ের কাছে হেরে যান এইচএস প্রণয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। এনটিএ চলতি বছরের সিইউইটি ইউজি পরীক্ষার পরিবর্তিত সূচি এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। যথাযথ ধর্মীয় মর্যাদায় আজ পালিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদ উল আজহা। খবর শেষ হল, এরপরের খবর শুনুন 7:50।
1: আকাশবাণী।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হল, 2027 সালের লোকগণনার পূর্বে গৃহ পঞ্জীয়ন প্রক্রিয়া এবং প্রযুক্তি সম্পন্ন করার লক্ষ্যে সমগ্র রাজ্যের সঙ্গে কাছাড় জেলা প্রশাসনেরও যাবতীয় ব্যবস্থা গ্রহণ। পঞ্চায়েতিরাজ মন্ত্রণালয়ের উদ্যোগে আগামীকাল গুয়াহাটিতে পঞ্চায়েত নেতৃত্বাধীন সেবা প্রদান শীর্ষক একটি আঞ্চলিক কর্মশালার আয়োজন। গৌহাটি হাইকোর্টের আগামীকাল শ্যামকানু মহন্তের জামিন আবেদনের রায়দান এবং সমগ্র দেশের সঙ্গে আসাম তথা বরাক উপত্যকা তিন জেলায়ও আজ ঈদ উজ জোহা পালন। এবারে বিস্তারিত খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় অনুষ্ঠেয় 2027 সালের লোকগণনা সম্পর্কে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। লোকগণনার পূর্বে গৃহ পঞ্জীয়ন প্রক্রিয়া সঠিক ও প্রযুক্তিভিত্তিক সম্পন্ন করার লক্ষ্যে সমগ্র রাজ্যের সঙ্গে কাছাড়ের জেলা প্রশাসন সহ সবগুলি জেলা প্রশাসন যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এর পরিপ্রেক্ষিতে আজ কাছাড়ের জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে চার্জ অফিসার, প্রযুক্তিগত সহায়ক এবং ফিল্ড পর্যায়ের কর্মীদের জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কার্যসূচির আরম্ভ করা হয়েছে। শিলচর পৌরসভা, সোনাই পৌরসভা, বদরপুর পৌরসভা সহ বিভিন্ন বিভাগের আধিকারিকগণ এই কার্যসূচিতে অংশগ্রহণ করেছেন। জাতীয় লোকগণনার কার্যসূচির আওতায় গৃহ পঞ্জীয়ন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও ফলপ্রসূ করে তোলার লক্ষ্যে এই প্রশিক্ষণ কার্যসূচির আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ কার্যসূচিতে কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত তথা জেলা লোকগণ

গণনার আধিকারিক রক্তিম বড়ুয়া লোকগণনার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে আয়োজিত অলংকরণ প্যারেডে সিকিম পুলিশকে রাষ্ট্রপতির সম্মানিত পুলিশ ধ্বজা প্রদান করেছেন। ফলে সিকিম এই সম্মান লাভ করা দেশের 15তম এবং উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সিকিম পুলিশকে জনসাধারণ কেন্দ্রিক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি একই সঙ্গে জনসাধারণ, বিশেষ করে মহিলা, দরিদ্র এবং শিশুদের প্রতি সংবেদনশীল হওয়ার আহ্বান জানান। শ্রীমতী মুর্মু বলেন যে পুলিশ বাহিনীকে সাইবার অপরাধ, অনলাইন প্রবঞ্চনা, ডিপ ফেক ইত্যাদি প্রযুক্তিগত অপরাধের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সিকিম পুলিশ অত্যাধুনিক মাধ্যম ব্যবহার করে আগত এই সমস্যাসমূহ দূর করতে সক্ষম হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময় সিকিম পুলিশ বিপর্যয় এবং ক্ষয়ক্ষতি রোধে যে ভূমিকা পালন করে চলেছে তার ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ, রাষ্ট্রপতির পুলিশ ধ্বজা হচ্ছে ব্যতিক্রমী সেবা, দৃঢ় অনুশাসন এবং রাষ্ট্রের প্রতি নিজেদের উৎসর্গ করার স্বীকৃতিস্বরূপ পুলিশ বাহিনীকে প্রদান করা সর্বোচ্চ সম্মান। পঞ্চায়েতরাজ মন্ত্রণালয়ের উদ্যোগে গুয়াহাটিতে আগামীকাল পঞ্চায়েত নেতৃত্বাধীন সেবা প্রদান শীর্ষক একটি আঞ্চলিক কর্মশালার আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় পঞ্চায়েতরাজ প্রতিমন্ত্রী এস পি সিং বাঘেল এবং মন্ত্রী অতুল বরা এই কর্মশালায় উপস্থিত থাকবেন। কর্মশালায় আসাম সহ অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান এবং তেলেঙ্গানার পঞ্চায়েত আধিকারিক, নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি, গ্রাম পঞ্চায়েত সদস্য সহ রাজ্য সরকারের বিভাগীয় উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত থাকবেন। এই রাজ্যগুলির শ্রেষ্ঠ প্রদর্শনকারী গ্রাম পঞ্চায়েত এবং চ্যাম্পিয়ন কমন সার্ভিস সেন্টারগুলিকে এই কর্মশালায় সংবর্ধনা জানানো হবে। ডিজিটাল রূপান্তরের মাধ্যমে পঞ্চায়েত নেতৃত্বাধীন সেবা প্রদান শক্তিশালী করা, নাগরিকের অংশগ্রহণ, উদ্ভাবন, বহুভাষিক প্রশাসন এবং তৃণমূল পর্যায়ে সরকারি সেবা উন্নত করার বিষয় নিয়ে এই কর্মশালায় আলোচনা করা হবে। গৌহাটি হাইকোর্ট শিল্পী জুবিন গার্গ হত্যা মামলায় অভিযুক্ত শ্যামকানু মোহন্তের জামিন আবেদনের রায় আগামীকাল প্রদান করবে। হাইকোর্টের বিচারপতি মিতালী ঠাকুরিয়ার ডিভিশন বেঞ্চ আগামীকাল বেলা দুটোয় এই রায় দান করবে। এর আগে বাক্সা জেলার কারাগারে রুদ্ধ অভিযুক্ত শ্যামকানু মোহন্তের জামিন আবেদন সম্পর্কে গৌহাটি হাইকোর্টে বেশ কয়েকটি শুনানি গ্রহণ করা হয়। শুনানির সময় প্রবীণ আইনজীবী প্রাণ বরা অভিযুক্ত শ্যামকানু মোহন্তের জামিনের সপক্ষে এবং বিপক্ষে রাজ্য সরকারের মহা আইনজীবী দেবজিৎ শইকিয়া যুক্তি প্রদর্শন করেন। উভয় পক্ষের যুক্তি শোনার পর হাইকোর্ট আগামীকাল শ্যামকানু মোহন্তের জামিন আবেদনের রায় প্রদান করবে। এদিকে বিচারপতি শর্মিলা ভুঁইয়ার ফাস্ট ট্র্যাক আদালতও আগামীকাল অভিযুক্ত শেখরজ্যোতি গোস্বামীর জামিন আবেদনের রায় প্রদান করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার আকাশবাণীর প্রচারিত মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে এই অনুষ্ঠানের 134তম পর্ব। জনসাধারণ এই অনুষ্ঠানের জন্য টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে ফোন করে তাদের মনের ভাব প্রকাশ করতে পারবেন এবং পরামর্শ দিতে পারবেন। জনসাধারণ নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাই গভ মুক্ত মঞ্চের মাধ্যমেও তাদের পরামর্শ দিতে পারবেন। এছাড়া 1922 নম্বরে মিসড কল দিয়েও প্রাপ্ত SMS লিঙ্ক ব্যবহার করে জনসাধারণ প্রত্যক্ষভাবে প্রধানমন্ত্রীকে তাদের পরামর্শ দিতে পারবেন। মন কি বাতের এই পর্বের জন্য আগামীকাল পর্যন্ত পরামর্শ প্রদান করা যাবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল IR নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @IRNews_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। দেশের বিভিন্ন অংশের সঙ্গে আসামেও আজ ইসলাম ধর্মাবলম্বী লোকেদের পবিত্র উৎসব ঈদ উদ জোহা পালন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে সুন্দর করে সাজিয়ে তোলা মসজিদ ঈদগাহগুলিতে আজ এই উপলক্ষে ভ্রাতৃত্ববোধ ও বিশ্ব শান্তির জন্য বিশেষ নামাজের আয়োজন করা হয়েছে। বরাক উপত্যকার 3 জেলায় আজ ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং উৎসাহ উদ্দীপনায় ঈদ উদ জোহা পালন করা হয়েছে। কাছাড় জেলার বিভিন্ন মসজিদ এবং ঈদগাহতে আজ সকালে ঈদের বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়। অগণিত ভক্তপ্রাণ মুসলমান এই নামাজে অংশগ্রহণ করেন। শিলচর শহরের ইটখোলা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পাঠ করান শিলচর বড় মসজিদের শাহি ইমাম মৌলানা সাব্বির আহমেদ। নামাজ শেষে সমগ্র দেশ ও জাতির জন্য শান্তি, সুখ ও সমৃদ্ধি এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়। ঈদের নামাজের শেষে সর্বত্র একে অপরকে শুভেচ্ছা বিনিময় করে আলিঙ্গন করতে দেখা গেছে। জেলায় বিশেষ করে শিশু কিশোরদের মধ্যে ঈদ উৎসবকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে
চোখে পড়ার মতো। এদিকে শিলচর শহরের বেরেঙ্গা ঈদগাহ ময়দানে

এদিন বহু মানুষের সমাগম ঘটে। এখানে ঈদের নামাজ পরিচালনা করেন মৌলানা ইমদাদুর রহমান লস্কর। নামাজ শেষে দেশ, রাজ্য তথা সমগ্র বরাক উপত্যকার শান্তি সম্প্রীতি উন্নতির জন্য বিশেষ মোনাজাত করা হয়। এই অনুষ্ঠানে সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর উপস্থিত ছিলেন। পরে ঈদগাহ প্রাঙ্গনে নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা দেওয়া হয়। বিধায়ক শ্রী লস্কর বরাক উপত্যকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে গরু কোরবানি না করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। এদিকে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও শ্রীভূমি জেলা জুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উজ্জোহা পালন করা হয়েছে। জেলার বিভিন্ন ঈদগাহ মসজিদে আজ সকাল থেকেই ভক্তপ্রাণ মুসলমানদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে। শ্রীভূমি শহরের টাউন ঈদগাহতে অসংখ্য লোকের উপস্থিতিতে ঈদের নামাজ আদায়ের পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি এবং ভ্রাতৃত্ববোধের কামনা করে মোনাজাত করা হয়। এখানে ঈদের নামাজ পরিচালনা করেছেন হযরত মৌলানা হাফিজ মুফতি ইমরান হোসেন কাসিমি। শ্রীগৌরী উমরপুর ঈদগাহ ময়দানে আয়োজিত ঈদের নামাজ পরিচালনা করেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়ত ও শায়খুল হাদিস হযরত মৌলানা ইউসুফ আলী। তিনি ঈদ উজ্জোহার তাৎপর্য, ত্যাগের শিক্ষা ও সমাজের সম্প্রীতির বার্তা তুলে ধরেছেন। এছাড়াও রাতাবাড়ি এলাকার সর্ববৃহৎ ঈদের জামাত

মোনাজাত করা হয়। এখানে ঈদের নামাজ পরিচালনা করেছেন হজরত মৌলানা হাফিজ মুফতি ইমরান হোসেন কাসিমি। শ্রীগৌরী উমরপুর ঈদগাহ ময়দানে আয়োজিত ঈদের নামাজ পরিচালনা করেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত ও শায়খুল হাদিস হজরত মৌলানা ইউসুফ আলী। তিনি ঈদুল জোহার তাৎপর্য, ত্যাগের শিক্ষা ও সমাজের সম্প্রীতির বার্তা তুলে ধরেছেন। এছাড়াও রাতাবাড়ি এলাকার সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় টঙ্গিবাড়ি ঈদগাহ ময়দানে। জামাত পরিচালনা করেন হজরত মৌলানা আব্দুল জলিল নিজামী। নামাজ শেষে বিশ্বশান্তির জন্য প্রার্থনা করা হয়। এদিকে শ্রীভূমি জেলার বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও জেলার সর্বত্র শান্তিপূর্ণভাবে ঈদের উৎসব সম্পন্ন হয়েছে বলে আমাদের শ্রীভূমি সংবাদদাতা জানিয়েছেন। হাইলাকান্দি জেলায় ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বী লোকেরা ধর্মীয় ভাব গাম্ভীর্যে পবিত্র ঈদুজ্জোহা পালন করেছেন। জেলার বিভিন্ন প্রান্তে ঈদগাহ ও মসজিদগুলিতে আজ ভোর থেকেই ভক্তপ্রাণ মানুষের ভিড় পরিলক্ষিত হয়। হাইলাকান্দির কাটলিছড়া বাসস্ট্যান্ড ঈদগাহতে ঈদের নামাজ পরিচালনা করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মৌলানা সারিমুল হক। নামাজ শেষে তিনি ইসলাম ধর্মের লোকেদের উদ্দেশ্যে বিশ্ব শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা প্রদান করেন। হাইলাকান্দি টাউন ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পরিচালনা করেছেন মৌলানা তৈয়বুর রহমান লস্কর। তিনিও বিশ্ব শান্তি ও মানবতার কল্যাণের বার্তা দিয়েছেন। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসইর অধীন দ্বাদশ শ্রেণীর পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়ায় কিছু কিছু ক্ষেত্রে অনিয়ম চিহ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে পুনর্মূল্যায়ন প্রক্রিয়া আরম্ভ করা হবে বলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সিবিএসইর আধিকারিকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী প্রধান একথা জানিয়ে বলেন যে বিভাগীয় আধিকারিকরা প্রত্যেক ছাত্রছাত্রীর এই সম্পর্কে দাবি ও আপত্তির নিষ্পত্তি করবেন এবং এই বিষয়ে সব পর্যায়ের স্বচ্ছতা সুনিশ্চিত করবেন। অনিয়ম সংঘটিত হওয়ার দায়িত্ব স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন যে ছাত্রছাত্রীদের দাবি ও আপত্তি নিষ্পত্তি করা হবে এবং এক্ষেত্রে উপযুক্ত সমাধান সূত্র খুঁজে বের করা হবে। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের অধীন হাইস্কুল শিক্ষা কম্পার্টমেন্টাল পরীক্ষা আগামীকাল থেকে আরম্ভ হবে। আগামী 5ই জুন পর্যন্ত অনুষ্ঠেয় এই পরীক্ষা সুচারুভাবে পরিচালনা করার জন্য রাজ্যের বিভিন্ন জেলা প্রশাসন নাগরিক সুরক্ষা সংহিতার 163 নম্বর ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি। 2027 সালে লোকগণনার পূর্বে গৃহপঞ্জীয়ন প্রক্রিয়া এবং প্রযুক্তি সম্পন্ন করার লক্ষ্যে সমগ্র রাজ্যের সঙ্গে কাছাড় জেলা প্রশাসনেরও যাবতীয় ব্যবস্থা গ্রহণ। পঞ্চায়েতীরাজ মন্ত্রণালয়ের উদ্যোগে আগামীকাল গৌহাটিতে পঞ্চায়েত নেতৃত্বাধীন সেবা প্রদান শীর্ষক একটি আঞ্চলিক কর্মশালার আয়োজন। গৌহাটি হাইকোর্টের আগামীকাল শ্যামকানু মহন্তের জামিন আবেদনের রায়দান এবং সমগ্র দেশের সঙ্গে আসাম তথা বরাক উপত্যকার 3 জেলায়ও আজ ঈদুজ্জোহা পালন। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।

আকাশবাণী শিলচর। শ্রোতা বন্ধুরা, এবারে আগামীকাল আমাদের কেন্দ্র থেকে যেসব অনুষ্ঠান প্রচারিত হবে সেগুলির সময়সূচি আপনাদের আরও একবার বলছি। অমৃতবাণী সকাল 6:05, সকাল 6:10 শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা, খেতে খামারে সকাল 6:30, সকাল 6:35 শুনবেন গান্ধী চর্চা, সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশ বন্দনা, রবীন্দ্রসঙ্গীতের শিল্পী বিবেক বন্দ্যোপাধ্যায় সকাল 7:40 ও দুপুর 1টায়, সকাল 8:40 ও দুপুর 1:15 আধুনিক গান শুনবেন হৈমন্তী শুক্লার কণ্ঠে। লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 8:50 ও দুপুর 2টায় শুনবেন দেবরাজ দাসের বাঁশি বাদন, এছাড়া রাত 8:30 শুনবেন পণ্ডিত শিবকুমার শর্মার সন্তুর বাদন, সকাল 9:30 ও রাত 10টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন সুনন্দা পট্টনায়কের কণ্ঠে। খেলার জগৎ অনুষ্ঠানটির পুনঃপ্রচার শুনতে পাবেন সকাল 9টায়। বেলা 10টায় বাংলা ছবির গান, হিন্দি ছবির গান শুনতে পাবেন বেলা 10:30, বেলা 12টা ও রাত 7:15। এছাড়া রাত 9:30 শুনবেন একক শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান।

বেলা ১১টায় গজল শুনবেন নীলম সাহানি ও কল্যাণ রায়ের কণ্ঠে। বেলা ১১:৩০টায় আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন দেবলীনা মৌলিক। এর অব্যবহিত পরে লোকগীতি শুনবেন মমতা চৌধুরী ও সাবিত্রী পালের পরিবেশনায়। এছাড়া দুপুর ১:৪০ লোকগীতি শুনবেন অজিত পাণ্ডের কণ্ঠে। রাত ৮:৩০টায় বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি শুনতে পাবেন মাটির গান অনুষ্ঠানে। দুপুর ২:৩০ শুনবেন গীত শিল্পী রাজশ্রী দত্ত। দুপুর ২:৪৫ শুনবেন ভজন। বিকেল ৫:০৫ মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল ৫:৩৫। সন্ধে ৬:১৫ শুনবেন যুবা বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী, চাষ আবাদের কথা সন্ধে ৬:৪৫। এতে এই মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি নিয়ে শুনবেন আলোচনা। আলোচনায় অংশগ্রহণ করবেন শেখর ভট্টাচার্য। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত ৯:১৫। শ্রোতা বন্ধুরা, আগামীকাল আমাদের কেন্দ্র থেকে যেসব অনুষ্ঠান প্রচারিত হবে সেগুলির সময়সূচি আপনাদের আরও একবার জানিয়ে দিলাম।

0: 25শে মে ছিল তৃতীয় বিশ্ব ফুটবল দিবস। এই দিনে তাৎপর্য ও ফুটবলে ভারতবাসীর প্রত্যাশা ঘিরে আজ এক সাক্ষাৎকারে শিলচর ফুটবল একাডেমির সিইও সুবিমল ধর তাঁর ভাবনা তুলে ধরলেন আকাশবাণীর শ্রোতাদের কাছে।
1: আমরা সবাই জানি 25শে মে ওয়ার্ল্ড ফুটবল ডে। ওয়ার্ল্ডের প্রত্যেক দেশে এই দিনটা সেলিব্রেট করি থাকে এবং ফিফার অ্যাফিলিয়েটেড 211টা কান্ট্রি এই ফুটবল ইভেন্টটা খেলে থাকে, যেটা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। এবং তার মধ্যে ভারত আমাদের দেশ 136 নম্বরে আজকের দিনে আছে। যদিও আমরা ফুটবল প্রেমী মানুষ হিসাবে আশা রাখছি ভারতও একদিন ওয়ার্ল্ড কাপ ফুটবলে খেলবে এবং AIFF মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এটার জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে, যাতে গ্রাসরুট লেভেলে ফুটবল নিয়ে কাজ করে যাতে ওয়ার্ল্ড কাপ ফুটবলে আমাদের দেশ ভারতবর্ষ দেশ পার্টিসিপেট করতে পারে, যেটা আগামী জুন মাসে এবার শুরু হচ্ছে ওয়ার্ল্ড কাপ ফুটবল এবং ফাইনালটা হচ্ছে 19শে জুলাই ওয়ার্ল্ড কাপের। তো সেই অনুসারে ওই ফুটবলের কাজ হিসাবে আমাদের ভারতবর্ষের প্রত্যেক রাজ্যে এবং জেলাতেও কাজ চলছে, সেই অনুসারে আমাদের শিলচর জেলাতেও আমরা একটা ফুটবল শিলচর ফুটবল একাডেমি নামে একটা একাডেমি 1900

0: 97 ইংরেজি দিয়ে আমরা স্থাপিত করেছিলাম এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এখান থেকে ভালো ছেলে বেরিয়ে যাতে আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে পারে এবং এবং একটা দিন যাতে আমাদের দেশ যাতে ওয়ার্ল্ড ফুটবলে যেটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল সেটাতে অংশগ্রহণ করতে পারে।
1: 25 মে বিশ্ব ফুটবল দিবসে হাইলাকান্দিতে আকাশবাণীর সঙ্গে কথা বলেছেন বর্ষিয়ান ক্রীড়াবিদ তথা ফুটবলার বিজয় কুমার ধর। অতীত ফুটবলের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন,
2: আমার যদ্দূর জ্ঞান সেই মতে খুব সম্ভবত গভর্নমেন্ট স্কুল থেকে প্রথম ফুটবল শুরু হয়। এখানে এসডিও ছিলেন জনস্টন বলে একজন, তিনি গভর্নমেন্ট স্কুলে গিয়ে একদিন ওখানকার হেডমাস্টার ক্রিশ্চিয়ান ছিলেন, ওর সাথে আলাপ করে ফুটবল খেলাটা চালু করার ব্যবস্থা করেন। ওইটা 1905 সালে। তবে আমার যেটা ধারণা পরবর্তীকালে কিছু কিছু বক্তব্য শুনে যে তখন বঙ্গভঙ্গ আন্দোলন চলছে, 1905 শিখলাম তো, সমস্ত ভারতবর্ষে বিশেষ করে পূর্ব ভারতে বঙ্গভঙ্গ আন্দোলন নিয়ে যে ইউথ সেকশনটাকে ওটাকে পলিটিক্যাল থেকে মোড় ঘোরানোর জন্য যেন খেলাধুলার জন্য একটা চেষ্টা করা হয়েছিল, এই স্কুলে গিয়ে খেলাধুলা আরম্ভ করলেন আর কি। খুব সম্ভবত এটা আমার ধারণা আর কি, নিয়ে ধারণা না, দু একজনের বক্তব্য এটাই জানা গেছে আর কি। যাই হোক, ওই গভর্নমেন্ট স্কুল থেকেই শুরু হলো আর কি খেলাধুলা এখানে। পরবর্তীকালে এখানে ফুটবল আরম্ভ হয়েছে, ক্রিকেট ফ্রিকেটের কথা জানি না, আমার তো জ্ঞান তো আমি জানি না এখানে ক্রিকেট খেলা হয় কিনা, তো ফুটবলটা আরম্ভ হয়েছে এইভাবে। তো ধীরে ধীরে এটা 1900 খুব সম্ভব 1718 সালে একটা ক্লাব গঠিত হয়, হাইলাকান্দি স্পোর্টিং ক্লাব বলে, স্পোর্টিং ক্লাব বা এরকম হাইলাকান্দি ক্লাব হিসাবে আর কি।
3: আচ্ছা,
2: তখন কোনো ক্লাব ছিল না আর কি। তো এটা পরবর্তীকালে 1932 সালে ওএমএসি ক্লাব, সন্তোষ রায়ের তত্ত্বাবধানে ওএমএসি ক্লাব হয় আর কি। আর 36 সনে হয় মুসলিম স্পোর্টিং নাম দিয়ে একটা, আর 44 ইংরেজিতে হয় টাউন ক্লাব, হাইলাকান্দি টাউন ক্লাব। এই হলো মোটামুটি। আর একটা অ্যাসোসিয়েশন ছিল হাইলাকান্দি ফুটবল অ্যাসোসিয়েশন নাম নিয়ে, এটা সেক্রেটারি ছিল সন্তোষ রায়, তিনি চালনা করতেন আর কি। তো তখন দেখতাম গভর্নমেন্ট স্কুলের টিম ছিল, লিগ খেলা তো আফটার ইন্ডিপেন্ডেন্স, আর ইন্ডিপেন্ডেন্স পরে মুসলিম স্পোর্টিং এর নামটা স্পোর্টিং ইউনিয়ন হয়ে যায় আর কি, মুসলিম শব্দটা উঠে যায় আর কি, হাইলাকান্দি স্পোর্টিং ক্লাব। মেইনলি এই তিনটে ক্লাবই ছিল, হাইলাকান্দি স্পোর্টিং ক্লাব, টাউন ক্লাব আর ওএমএসি ক্লাব। এর মাঝে আরো দু একটা ক্লাব হয়েছে, পাইকের থেকে একটা ক্লাব এসেছিল, বা কালীবাড়ি রোড অ্যাথলেটিক ক্লাব হয়েছে, এরকম দু একটা ছোটো ক্লাব পরবর্তীকালে হয় আর কি। এবং এখানে ফুটবল লিগ হতো, তো একটা টুর্নামেন্ট হতো, এটা খুব সম্ভব সন্তোষ রায় ঠাকুরদা প্রতাপ রায়ের নামে, পিসি রায় মেমোরিয়াল ফুটবল কাপ, এটা একটা প্রতিযোগিতা হতো এখানে। আমাদের ছোটো স্কুলে পড়ার সময় দেখেছি, তখন বাইরের থেকেও টিম আসতো, শিলচর থেকেও তো আসতোই, এমনকি বাংলাদেশে মানে তখনকার পূর্ব পাকিস্তান থেকে হবিগঞ্জের টিমও আসছে এখানে খেলতে, সিলেটের টিমও আসছে, বা শিলচরের টিম এরা আসছে এখানে খেলতো এই এই টুর্নামেন্টটা।
3: এটা খেলার মাঠ কি ওই ডিএসএর বর্তমান মাঠই ছিল?
2: এই এই মাঠেই, এই মাঠে খেলো তখন, এটা খেলার মাঠ না, এটা অ্যাকচুয়ালি 1963 ইংরাজিতে আমি যখন প্রথম হাইলাকান্দি আসি, চাকরি শিলংয়ের চাকরি ছেড়ে হাইলাকান্দি এসে আমি একটু চেষ্টা করলাম যে হাইলাকান্দির যে খেলাধুলার যে অর্গানাইজেশন এগুলোর এফিলিয়েটেড না কেন আসামের সঙ্গে, তখন ইচ্ছা মতো চলতো। তো তখন আমি একটু চেষ্টা করলাম, আর সিদ্ধার যে বলে একজন কন্ট্রাক্টর ছিল, আমরা দুজন একটু চেষ্টা করলাম করে, আর এখানে ইএসি ছিল আশিস দত্ত, ইএসি খুব খেলাধুলার ইয়ে ছিল আর কি, একটু সবাই মিলে চেষ্টা করে আসাম ফুটবলের সঙ্গে যোগাযোগ করলাম। এই প্রথম 1963 সালে আমরা অ্যাফিলিয়েশন পেলাম আসাম ফুটবল অ্যাসোসিয়েশনের, আর এই ডিএসএ গঠিত হলো, ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন। তার আগে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন বলে কিছু ছিল না,
3: হাইলাকান্দি 1963
2: এর আগে ছিল হাইলাকান্দি ফুটবল অ্যাসোসিয়েশন করে সন্তোষ রায় চলতো আর কি, অ্যাফিলিয়েটেড ছিল না কেন।
3: আচ্ছা,
2: মানে তখন কোনো খেলাধুলার আইন কানুন মানা হতো না, কারণ অ্যাফিলিয়েটেড না তো, শিলচরের খেলোয়াড় কর্মজ খেলতো, কর্মজের প্লেয়ার শিলচর খেলতো, শিলচরের হাইলাকান্দি এরকম ছিল আর কি। 1963 সালে আমরা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন আনলাম, তারপরে আমরা ক্রিকেটেরও অ্যাফিলিয়েশন আনলাম, ইন্টার ডিস্ট্রিক্ট খেললো, আমরা হাইলাকান্দি টিম মণিপুরও গেছে, অন্য জায়গায় গেছে, ইন্টার ডিস্ট্রিক্ট খেললো, ক্রিকেটও আরম্ভ হলো তখন ইন্ডিয়ান টাইপ। তার আগে হয়তো ক্রিকেট ছিল, টুর্নামেন্ট ছিল, তখন তো সমস্ত সিলেট টিলেট নিয়ে একটা টুর্নামেন্ট হতো। তো পরবর্তীকালে ইন্ডিপেন্ডেন্সের পরে তো সিলেটটা আলাদা হয়ে গেলো, তখন শিলচরে

0: রাগবিডির একটা টুর্নামেন্ট হইতো, তখন ক্রিকেট চলতো স্কুল টুর্নামেন্টে, দেখি ক্রিকেট ফুটবল ভলিবল এগুলো চলতো আর কি।
1: তখনকার দিনে ফুটবলে কি কোনো দক্ষ খেলোয়াড় ছিলেন হাইলাকান্দিতে আপনার?
0: হাইলাকান্দিতে লোকালি নিজামুদ্দিন চৌধুরী ছিল খুব ভালো প্লেয়ার, বা রেজাক আব্দুল রেজাক ইরফানি লস্করের ছিল আব্দুল রেজাক, সে শিলচর ইন্ডিয়া ক্লাবে খেলতো। আর আমার এক দাদা ছিল অজয় ধর, সে ইন্টার ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করেছে আর কি, জিসি কলেজে। তারও আগে, সেটা ইন্ডিপেন্ডেন্সেরও আগে কিন্তু হাইলাকান্দি টিম, সন্তোষ রায়ের যে ওয়াইএমএসি টিম হয়েছিল সেটা ১৯০০ খুব সম্ভব ৪৩-৪৪ এই সময়টায়, তারা ব্রাহ্মণবাড়িয়াতে একটা বড় বাসন্তী শিল করে একটা খেলা হইতো। হ্যাঁ, সেটাতে ইস্টার্ন ইন্ডিয়ার অনেক টিম আছে, ইভেন ক্যালকাটার ইস্টবেঙ্গল ক্লাবও আসতো এখানে। ওইবার এখানে গেছিল এই হাইলাকান্দি টিমটা, ওই টিম আমার বাবাও ছিল এই দলে, খেলার দলে। আচ্ছা, সন্তোষ রায়ের ওয়াইএমএসি টিমে গেছে। ওদের অনুরায় ছিল, সে তো ক্যালকাটা ইউনিভার্সিটি ব্লু ছিল, সন্তোষ রায়ের ছোটো ভাই, সে খুব ভালো অ্যাথলেট ছিল, ক্যালকাটা ইউনিভার্সিটি ব্লু ছিল আর কি। তারা আগরতলার মহারাজ বীর বিক্রম কি একটা মহারাজ ফুটবল না কি একটা, বেতিয়ায় গেছিল বিহারের ফুটবল খেলতে, এই হাইলাকান্দি টিম। আর ইন্ডিপেন্ডেন্সের পরে ৪৯ ইংরেজি স্পোর্টিং ইউনিয়ন কলকাতার আইএফএ শিল্ডে যোগদান করেছে হাইলাকান্দি স্পোর্টিং ইউনিয়ন। সে বছর টাউন ক্লাবও গেছিল, শিলচর টাউন ক্লাবও আইএফএ শিল্ড খেলতে কলকাতা গেছিল। তো এই এই ৬৩-এর পর থেকেই আরম্ভ হইল আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট খেলা আর কি। আর ১৯৬৮-এ আমি অনেক চেষ্টা করে হাইলাকান্দি ফুটবল এই যে গ্রাউন্ডটা নিলাম আর কি, গভর্নমেন্ট থেকে খাস লেনটাতে গভর্নমেন্ট থেকে নিলাম। মহেন্দ্রমন্ডল চৌধুরী তখনকার ইয়ে ছিল, রেভিনিউ মিনিস্টার ছিল, সে হাইলাকান্দি এসেছিল। তো এখানকার এডিও ছিল পিকে দত্ত, সে আমাকে সাহায্য করেছে। তো ওর সাহিত্যে আমরা এখানে প্রথম ল্যান্ড পাইপ ডিস্ট্রিক্ট স্পোর্টস এসেশন বানাই, যখন ১৮-১৪ কাটা জায়গা গভর্নমেন্ট আমাদেরকে হ্যান্ড ওভার করে দেয় আর কি। তো ওই নিজস্ব মাঠ হল আর কি জিএসএ তখন।
1: তখনকার দিনে ফুটবল কি খুব জনপ্রিয় ছিল?
0: হ্যাঁ, ফুটবলই তো একমাত্র খেলা হাইলাকান্দি ছিল, গ্রামেগঞ্জে কাবাডি সাবাডি অন্যান্য খেলা হইতো কিন্তু ফুটবলটাই ছিল মেইন। এখানে লিগ হইতো, এ ডিভিশন বি ডিভিশন দুইটা গভর্নমেন্ট স্কুল এ টিম বি টিম দেখছি আমরা, বি টিমেও খেলছি আমরা, স্কুল টুর্নামেন্ট হতো। এরপরে তো আমাদের লিগগুলো ইন্টার ডিস্ট্রিক্ট খেলা, আমরা বাইরে বাইরে যেতাম হাইলাকান্দি টিম। আর ১৯৬৮-এ প্রথম হাইলাকান্দিতে আমরা আসাম ইন্টার ডিস্ট্রিক্ট জুনিয়র ফুটবল অ্যারেঞ্জমেন্ট করি এখানে। আর ৬৪-এ একবার, ৭৪-এ জোনাল ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবল হয়েছে এখানে, জোনাল খেলাটা আর কি। তখন আইজল মিজোরামও আমরা এই আসাম ফুটবলের আন্ডারে ছিল আর কি, মণিপুর টণিপুর সব আসাম ফুটবলের আন্ডার ছিল, এখন তো সব আলাদা হয়ে গেছে। তখন একত্র ছিল আসাম ফুটবলের বা আসাম ক্রিকেটের আন্ডারে ছিল আর কি, শিলং টিলং সবই ছিল।
1: বর্তমান দিনের ফুটবলের সঙ্গে আগের ফুটবলের কি কোনো তফাৎ পড়লো?
0: তফাৎ হলো টেকনিক্যাল তফাৎ, কিন্তু মানে পৃথিবীর বিভিন্ন দেশে ফুটবলটা মেইনলি হলো ইউরোপিয়ান খেলা, ইউরোপীয় ক্রিকেটের খেলা নাই কিন্তু, মাত্র ইউরোপিয়ান হইলো ফুটবলটাই হলো মেইন ইউরোপীয়। এখন পর্যন্ত ক্রিকেটে ইউরোপের কোনো টিম নেই জাম্বিয়া ছাড়া, জাম্বিয়া না এটা কি বলে আর একটা টিম ছাড়া, বাকি ক্রিকেটের যে টিম আছে একটাও কিন্তু ইউরোপিয়ান না। ইউরোপের হইলো মেইনলি ফুটবলটা। টেকনিক্যালি আমাদের সময় থেকে এখনের যেটা ফুটবল, এখন হল্যান্ডের একটা ক্রাইফ নয় একটা আর কি, সে একটা ফুটবলে একটা আমূল পরিবর্তন আনে, এটাকে বলে টোটাল ফুটবল বলে। অর্থাৎ আগে যেমন আছিল ব্যাকে ব্যাকেই খেলে সেন্টার ফোয়ার্ড, যে সেন্টার ফোয়ার্ড এখন তাই না, সে বলছে সেন্টার ফোয়ার্ড দূরে এসে ব্যাকে আসতে পারে, ব্যাক গিয়ে সেন্টার ফোয়ার্ডে গোল করতে পারে, টোটাল ফুটবল আর কি। যেমন এখন সিস্টেম, আগে যেমন আছিল দুজন ব্যাক, তিনজন হাফ, পাঁচজন ফরওয়ার্ড, সেটা এখন এখন হয়েছে গিয়ে ৪-৩-৩, ৪-২-১, এরকম নানা রকম ফরমেশন হয়েছে আর কি। এই ফরমেশনগুলো টেকনিক্যালি খুব চেঞ্জ হইতেছে বর্তমান কালে আর কি। আর এখন রয়েছে কি, ডিফেন্সিভ হয়ে গেছে, আগে ৪-৫-৬ এরকম করে গোল হইতো, এখন ১-২টার বেশি গোল হয় না, কারণ ডিফেন্সিভ হয়ে গেছে খেলাটা। এখন চার ব্যাক, সব টিমে চার ব্যাক খেলে, আগে যেটা দুই ব্যাক ছিল এখন চারজন ব্যাক থাকে, তারপরে ৩-৩, ১১ জন, তো ১০ জন গোলকিপার ছাড়া ১০ জন, ৪-৩-৩, ৪-৩-২ এরকম করে খেলে আর কি, ৪ জন রাখে কিন্তু ডিফেন্সে, ফলে গোলের সংখ্যাটা এখন কম হয় আর কি। ওই টেকনিক্যাল চেঞ্জ হচ্ছে আর কি খেলার।
2: ২৫ মে ছিল তৃতীয় বিশ্ব ফুটবল দিবস। আজ এই নিয়ে এক সাক্ষাৎকারে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সচিব মৃণাল কান্তি রায় আকাশবাণীকে জানালেন,
3: আমরা ২৫ মে ওয়ার্ল্ড ফুটবল ডে

0: আমরা পালন করি থাকি। প্রতিবারের ন্যায় এইবারও আমরা 25শে মে ওয়ার্ল্ড ফুটবল ডে পালন করি। ডিএসএর পক্ষ থেকে, ডিস্ট্রিক্ট ফেডারেশনের পক্ষ থেকে আমরা দুটো টিম বানিয়ে জুনিয়র এবং সিনিয়রের মধ্যে এক্সিবিশন ম্যাচের আয়োজন করি। এতে আমি নিজেও খেলেছি এক্সিবিশন ম্যাচে। আমরা সিনিয়ররা 2-3-1 গোলে জয়লাভ করি। ওই দিন আমাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় অজয়নন্দী মহাশয়, ওনাকে আমরা বরণ করে সুপ্রাপ্ত উপহার তুলে স্মারণপত্র দিই এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ চক্রবর্তী মহাশয়, ফুটবল শাখার চেয়ারম্যান অজয় কুমার দাস মহাশয়, আমি নিজে উপসচিব মৃণাল কান্তি দাস এবং ডেপুটি সেক্রেটারি কিশোর দাস সহ প্রাক্তন খেলোয়াড় বন্ধুবর পৃথ্বীরাজ দে, উদয়শঙ্কর মজুমদার, সুবীর দত্ত, যিশু দাস, জয় দাস অনেকেই ছিলেন সিনিয়রের মধ্যে। জুনিয়রের মধ্যে তো ছিলেনই সবাই, অনেকেই অনেক কথা বলেন ওয়ার্ল্ড ফুটবল ব্যাপারে। তো আমরা এইবার ঠিক করেছি এই সামনের ওয়ার্ল্ড ফুটবল ডে মানে 25 মে আসার আগে আমরা ফুটবল একাডেমি একটা খুলবো ডিএসএর তরফ থেকে। এবার আমরা ক্লাব লিগ এ ডিভিশন হতে এবার সুপার ডিভিশন শুরু হবে, এটা আমরা ঠিক করে নিয়েছি। এবং আর্কেজন টুর্নামেন্ট আমরা যে অনেক 26 বছর পর আমরা করতে যাচ্ছি এবার হবেই, এবার আগে পরে টুর্নামেন্টটা হবে। আমি টিমগুলোর সাথে কথা অলরেডি হয়ে গেছে। আর এই জুন মাসের ঠিক করে নিয়েছি, সম্ভবত 7 তারিখ ঈদ আছে, আমরা 8 তারিখ থেকে শুরু করব। আজ কালকের মধ্যে ফিক্সচার হয়ে যাবে। স্কুল লিগ আন্ডার 13 আন্ডার 15 করব, স্কুল লিগ শুরু হবে, তারপরে একাডেমিটা শুরু করব। এরপরে তো কলেজ লিগ, ওমেন লিগ সব আছে, সব করবো আমরা করবই। তাছাড়া দেখুন মাঠের জন্য আমরা মাঠ, আমাদের একটি মাঠ গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল প্লেগ্রাউন্ড, এটার মধ্যে সব ফুটবলও হবে, ক্রিকেটও হবে, অ্যাথলেটিক্স হবে, সরকারি স্কুল যেহেতু মাঠ আমরা দেখভাল করছি ডিএসএ, সরকারি স্কুল মাঠে সরকার থেকে কোনো কিছু কেউ আসলো খেলা বন্ধ করেও পর্যন্ত হেলিকপ্টার নামা হয়, এই এতে দুঃখ কিছু আছে বলুন, খেলা আধা খেলে বন্ধ করতে হয় হেলিকপ্টার নামে বলে। এটা কখনো কোথায় আছে কি না আমরা তো জানা নেই, কিন্তু আমাদের এখানে আছে, এসছে দুঃখ মানে আর কি বলবো। সবচেয়ে বড় কথা হলো মাঠের অভাব, মাঠে নেই। একটু নিম্ন স্কুল মাঠ নেওয়া হলো, দেখুন সরকারি প্রোগ্রাম দুদিন পরপর থাকে, কলেজের মাঠে তো বলেই আপনি 12 মাসই থাকে প্রোগ্রাম, পাবলিক স্কুলের মাঠও খেলার উপযোগী নয়, আমাদের কোথায় মাঠ বলুন। আমাদের আগের যারা ডিএসএর কর্মকর্তারা ছিলেন, যারা আমরা দেখে আসছি, আগে একটু সুযোগ ছিল খালি জায়গা নেওয়ার, অনেক তখন তো অনেক কঠিন হয়ে গেছে খালি সরকারি খালি কাশ ল্যান্ড পাওয়া। আগে যদি ওনারা ডোনেশন নিয়ে একটা জায়গা নিয়ে রাখতেন, আজকে কী উপকৃত হতাম আমরা বা ছোটো ছোটো ছেলেমেয়েরা, সেইটা কাকে বলবো আর বলার নেই, এই দুঃখটা রয়ে গেল আর কি।
1: তার মানে ফুটবলের মাঠ যদি তৈরি হয় তাহলে আমাদের জেলা থেকে অতীতে যেরকম প্লেয়ার বেরিয়েছিলেন ফুটবলে, আজও বেরোবেন বলে আপনি মনে করছেন?
0: হ্যাঁ, আর বেশি বাড়বে। আমাদের শিবভূমি জেলাতে স্কুলের বাচ্চারা অনেক ট্যালেন্ট আছে। আপনি দেখবেন স্কুল লিগে খেলা হবে আন্ডার 13-15, 8 তারিখ থেকে শুরু হবে, দেখবেন অনেকগুলো বাচ্চা কী সুন্দর খেলে, আমি দেখেছি ওদের খেলা, সেই জন্য বলছি। আমরা মাঠের অভাবে আমরা মাঠ প্র্যাকটিসও করতে পারি না, মাঠ খালি মাঠেই নাই, কোথায় খেলবে বাচ্চারা? আজকাল কোনো স্কুলের মাঠ নেই, নিজের নিজের

0: গুরুত্বপূর্ণ মাঠ নেই, কোথায় খেলবে? আসে গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট স্কুল আসে তো ওরা খেলতে পারে না, নিষেধ করা হয়, কীভাবে সেটা মানে আমরা কবে জানি হবে, আমরা দেখে যেতে পারবো কি না এই মাঠের অভাবটা, সেটা স্বপ্নে রয়ে যাবে আর কি।
1: তো ফুটবলের চর্চা যদি বাড়ানো যায় এবং ফুটবলকে যদি ক্রিকেটের মতো জনপ্রিয়তায় আনতে হয় বা ওই যে বিশ্বকাপে ফুটবল অংশগ্রহণ করবে ভারতবর্ষ, সেই ধরনের প্রয়াস কী মানে কী পদক্ষেপ নিলে আপনি মনে করেন সেটা আমাদের সাকসেস হবে?
0: দেখুন, জনপ্রিয় কিন্তু ফুটবলেরই, ওয়ার্ল্ড স্পোর্টসে সবচেয়ে ফুটবলই জনপ্রিয়। আপনি দেখে নেবেন, আপনি দেখুন এই সবগুলো উন্নত দেশ, আপনি দেখুন না উন্নত দেশের মধ্যে আমেরিকা বলুন উন্নত ফুটবল টিম আছে, ওয়ার্ল্ড ফুটবলে আছে, রাশিয়া বলুন দুই নম্বর আছে ওর ফুটবল টিম আছে, চীন বলুন, চায়না বলুন ফুটবল টিম আছে, ফ্রান্স বলুন, জাপান বলুন, জার্মান বলুন, সব যারা ওয়ার্ল্ড যারা ই করছে ডোমেগিট করছে ওদের ফুটবল টিমই আছে, যাই হোক সেটা সেটা বড়ো কথা না, বড়ো কথা ওয়ার্ল্ড আমরা এই এই সামনে লাস্ট নেক্সট আমরা এই 26 যে ওয়ার্ল্ড কাপ হবে, ফিফা ওয়ার্ল্ড কাপ 48 টিম হবে, লাস্ট 32 ছিল, 48 টিম নিশ্চয়ই আপনি শুনেছেন, 48 টিম দিয়ে ওয়ার্ল্ড কাপ আরও বেড়ে গেছে। কোন কোন দেশ ফুটবল খেলে না, জনপ্রিয় সবচেয়ে ফুটবলই আমি মনে করি এবং সবাই মনে করি। এতে আমাদের এখানে ব্যাপার হয়েছে, আমাদের বাচ্চারা বা গার্জিয়ানরা ফুটবল খেলতে দেওয়া হয় না, একটা কারণ আছে। আজকাল আমরা যে সময় ছোটো ছিলাম, আমরা যে ছিলাম আমাদের ভাই বোন, ধরুন আমার ভাই বোন ছয় ভাই ছয় বোন ছিলাম, আমি সবার ছোটো, 12 নম্বর আমি। তে আমার মা বাবা সবাইকে তো এক হাতে ই হয় না, সে কেউ ডাক্তার, আমার ঘরে দেখুন আমার দিদি ডাক্তার, আমার দাদা ইঞ্জিনিয়ার, আমার দাদা অফিসার, আমি অল্প খেলাধুলা করেছি, এরকম ছিল মানে যে যেদিকে যেদিকে লাইনে গেছে, কোনো মানে অত রেস্ট্রিকশন ছিল না, এখন দেখুন ঘরে যে কোনো ছেলে বা এই ফ্যামিলিতে একটু দুটো সন্তান, এটা একটা আমি মনে করি এটা বিগ একটা মানে সমস্যা, একটা দুটো সন্তান, ধরুন আমারও একটা মেয়ে, আমি আমার আমাকে নিয়ে বলছি, আমি ওকে কোথায় দেবো, ওকে পড়াশোনা করবো, ইঞ্জিনিয়ার বানাবো, ডক্টর বানাবো, উকিল বানাবো, ব্যারিস্টার বানাবো, অফিসার বানাবো, না খেলতে দেবো, না ফুটবল দেবো, না ক্রিকেট দেবো। আজকালকার বাচ্চারা তো মাটিতে পাড়া দিতে দেয় না, দেখুন দেখবেন আপনারা মাটি, অনেকের বাড়িতে তো মাটি, মাটিতে যে কত মাটিতে পা রাখা মানে আর্থিকের প্রয়োজন। তো এই এই নানা সময় যখন ফুটবলে যে দেবে আমাদের এখানে তো বিশ্বাস করে, আমাদের এখানে বিশেষ করে বড়ো বড়ো জায়গায় কিন্তু সেরকম না, ওই মারা নিয়ে যাচ্ছে স্কুলে, যেরকম নিয়ে যায় কাঁধে ব্যাগ নিয়ে মারা কোচিং সেন্টার নিয়ে যায়, কিন্তু আমাদের এখানে মনে করে ফুটবল খেললে হাত পা ভেঙে যাবে, পরিশ্রম হয়ে যাবে, পড়তে পড়াশোনা করতে পারবে না, ঘুমিয়ে থাকবে, এটা মনে করে। ক্রিকেটে অত পরিশ্রম লাগে না, আমাদের এখানের কথা বলছি, মনে করে আমি এখানে এখানে করাও হয় এইরকমই আমি দেখেছি, আমাদের এখানে শেখানো হয় সেরকমই শেখানো হয়, মানে নমিষ্ণু করে। তে ওইটা একটা মানে মনে করে, হ্যাঁ মনে করে ফুটবল খেললে যেমন হাত পাটা ভেঙে যেতে পারে বা কিছু হয়ে যেতে পারে, ইনজোর হতে পারবে বা পরিশ্রম বেশি হয়ে যাবে, ও বাচ্চারা এসে ঘুমিয়ে থাকবে, পরিশ্রম এটা আমি কারণ আমি মনে করি আমার নিজের ফিলিংয়ে বুঝছি, আমি আমার এক্সপিরিয়েন্সে বুঝছি, এই আমাদের এলাকায় এই এটা একটা বিগ প্রবলেম। আর মাঠে তো বললামই আপনাকে, আমাদের সমস্যা হলো মাঠ, আর এইরকম এই সিচুয়েশন হলো এই বাচ্চাদের গার্জিয়ানদের, সেই জন্য একটা
1: সমস্যা,
0: খুব বিগ সমস্যা।
1: তা আপনি কি আশা করছেন আগামীতে একাডেমি খুললে, ফুটবল একাডেমি খুললে মানে এই ওই এই বাধাগুলো দূর হবে?
0: আমি দৃঢ় বিশ্বাস, আমি দৃঢ় বিশ্বাস এবং স্কুলে আমি নিজে গিয়ে আমি ফর্মগুলো দিয়ে আসছি, এডমিশন ফর্ম, আর তাছাড়া আমি কিছু ইয়ে আছে, কিছু গার্জিয়ান আছে, আমি অনেকে আমাকে কন্ট্যাক্ট করেছে, আমি ওদের সাথে পার্সোনালি দেখা করছি, ফোনে কথা হচ্ছে, উপকৃত হবেন, প্লেয়ার বেরোবেন 100%।

0: এবং আগামীতে করিমগঞ্জ জেলাতে ফুটবল জনপ্রিয় হলে এই ফুটবল দিবসগুলো পালন সার্থক হয়ে উঠবে মনে করছে?
1: মনে করছি, তখনই এই আমাদের এই ওয়ার্ল্ড ফুটবল ডে তখনই মানে সার্থক হবে যখন আমরা আমাদের থেকে প্লেয়ার বেরোবে, প্লেয়ার জাতীয় পর্যায়ে রাজ্য পর্যায়ে খেলবে, তখনই আমাদের এই সার্থক হবে।
0: এবং আপনি আশা করছেন আগামীতে ভারতবর্ষ বিশ্ব ফুটবলে মানে অংশগ্রহণ করবে?
1: নিশ্চয়ই আশা করছি। এখন এখন অনেক আগের থেকে দেখুন অনেক র্যাঙ্কিং উঠে গেছে ইন্ডিয়া, ইন্ডিয়া লাস্ট কইনি আমরা এই আন্ডার 17 সাব গেমসে জিতেছে কয়েকদিন আগে, আপনি নিশ্চয়ই দেখেছেন বাংলাদেশের হাতে টাইব্রেকারে জিতেছে। তো আমরা ইন্ডিয়া খেলছে, ভালো খেলছে, র্যাঙ্কিং অনেক এগিয়ে আছে।
0: অতীতের মতো আমাদের এই এলাকা থেকেও প্লেয়ার বেরিয়ে যায়?
1: একদম একদম একদম, অতীতের মতো আমাদের দেবাশিস রায়, মতিলাল দাস, অনুপ ভট্টাচার্য, বিশ্বজিৎ দত্ত, গোপাল দাস, যারা এই বিগ বলার সুব্রত দাস, নিত্য দাস, অনেকেই আমরা ওদের সাথে আমি ছোটো থেকে দেখেছি, ওদের খেলা দেখেছি, খেলা থেকে বড় হয়েছি। আমরা যে সময় খেলতে প্র্যাকটিসে যেতাম ওরা একদম ভোর 5টা থেকে মাঠে চলে যেতাম, আমরা তখন ছোটো, আমরা যখন মাঠে যেতাম আমরা এই একদম মানে কে কার আগে কে যাবে, কে আগে যাবে কার ফার্স্ট পেপারে ফার্স্ট টার্ম ফার্স্ট সার্ভিসের মতন আর কি। আমরা গেলে অনেক অনেক সময় আমরা যেতাম, হ্যাঁ আমরা টাইম নিয়ে যেতাম, আমরা পেয়ে যেতাম সুযোগ খেলার, ওদের সাথে খেলার, ওদের সাথে খেলার জন্য আমরা মুখিয়ে থাকতাম। তাই আমরা কোনোদিন হয়তো দেরি হয়ে গেলো, হয়ে গেছে মানে টিম হয়ে গেছে, দু টিম বাটা হয়ে গেছে, বলে যেত মতিটা বলে যেত তোমরা বাইরে খেলো আজকে, তোমরা বাইরে পুশ পাস করে চলে যাও, এই সেম এই বাসায়। মানে তখন আমরা মানে কীভাবে মানে আমরা কালকে আজকে মিস করলাম ধরুন, কালকে কীভাবে আসবো, ঘুম হতো না, বিশ্বাস করুন, ঘুম দুবার তিনবার করে ভেঙে যেত, ঘুরে দেখতাম মানে ভুল হয়েছে কিনা। আমরা তো রাত্রিবেলা 2টার সময় 3টার সময় উঠে যেতাম ভুল হয়েছে কিনা, এর মানে আমি কী বলবো, এটা মনের কথা আমি কী বলবো, সত্যি কথা বলছি। 2টার সময় কতদিন উঠেছি, 2টার সময় উঠে দেখি তারপর ধরি রাত্র পুরো রয়েছে আর ঘড়ি দেখি 2টো বাজে, তার একটু ঘুমাই, ওই তো ঘুম হতো না টেনশনে, মানে কীভাবে গিয়ে খেলবো প্র্যাকটিস করবো।
0: তখন তো আপনার কোনো ফুটবল একাডেমি ছিল না?
1: কোনো একাডেমি ছিল না,
0: কিন্তু তারা তখন খেলে রাজ্যের থেকে জাতীয় টিমে অংশগ্রহণ করছেন, আজ কেন হচ্ছে না এটা মনে হয়?
1: ওই যে বললাম দাদা, আপনি সব ফ্যামিলিতে ছিল তখন 10টা 12টা 14টা
0: ছেলে
1: ভাই বোন, এর মধ্যে ওই আমার ফ্যামিলির কথা বলছে, ওই তখন অত রেসিডেন্স ছিল না, কে কোন দিকে খেলা, আপনার ভাই বোন ওরা খেলতে যাচ্ছে, কোনো বাধা
0: ছিল
1: বিদ্যা ছিল না। এখন এইরকম পারবেন না, আপনি ঘর থেকে বের হবেন, আপনার বাচ্চাকে ছেড়ে দেবেন, আপনি ছাড়বেন না, ওই ওই ওই একটাই আপনার বাচ্চা, ওইটাকে আপনি নিয়ে যাবেন, ওখানে দেবেন, স্কুলে যাবেন সকালবেলা না, তখন ছিল 10টার সময় স্কুল, কোনো অসুবিধা হলো আমরা প্র্যাকটিস করে আরামসে চান করে ভাত খেয়ে যেতে পারতাম।
0: তো ওই সমস্যাগুলো দূর হলে আগামীতে ফুটবল এখান থেকে বেরিয়ে যাবে?
1: নিশ্চয়ই বেরিয়ে যাবে, মানে একাডেমি দৃঢ় বিশ্বাস, একাডেমিটা আমরা খুলবো আর এটার থেকে আমরা প্লেয়ার বার করে আমরা দৃঢ় বিশ্বাস আমরা। আর আমি আপনি বলেছিলেন যে শেখানোর জন্য যে একাডেমি, আমাদের এখানে আগে যে আমরা ধরো আমরা যখন আমরা যে সময় ফুটবল খেলতাম তখন এক্স প্লেয়াররাই, যারা বড় বড় এক্স প্লেয়াররা আমাদের শেখাত, এখন টেকনিক্যালি অনেক চেঞ্জ হয়েছে, এক্স প্লেয়ারে শেখাতে পারবে কিন্তু অতটা ই করতে পারবে না। তাই কোচিংয়ের এখন তো কোচিংয়ের খুব প্রয়োজন, কোচ বনা খুব প্রয়োজন, ই একাডেমি আপডেট করতে হলে কোচের দরকার। তাই আমাদের এখানে অনেক 7-8 জন আমরা ডি লাইসেন্স করেছি গত বছরের আগের বছর আপনি হয়তো দেখেছেন ডি লাইসেন্স করেছি, আমরা 6টা ছেলে পাস করেছে, এর আগেরও পাস করা আছে, আর আমি আছি নিজে সি লাইসেন্স কোচ, এশিয়ান ফুটবল কনফেডারেশন সি লাইসেন্স কোচ করা আছি আমি করেছি। তো আমরা এই কোচরে মিলেই আমরা কোচিংটা দেবো, আমরা সবাই মিলে দেবো রোটেশনলি, কারণ রোজ হয়তো আপনি জমাইতে পারবেন না, আমার অসুবিধা হবে থাকতে পারবেন, আমরা কয়েকজনে মিলে এটা আমরা রোটেশন করবো, আমি ঠিক করে রেখেছি সব।
0: এবং এই একাডেমি ফুটবল
1: 12 মাস কন্টিনিউ করে
0: আছে, এই ফুটবল একাডেমির মধ্যেই দিয়েই একদিন সার্থক হবে,
1: সার্থক হবে একদম, এই আশায় আছি আমরা, দেখে যেতে পারি যেন আমরা নেক্সট জেনারেশন মানে আগের মতন যেন ঘুরে আসে, সেটা আমরা দৃঢ় বিশ্বাস আসবে।

একটু সুস্থ থাকবেন, এবারে বিদায় নিচ্ছি। তবে তার আগে জানিয়ে দেব, শব্দগ্রহণ ও উপস্থাপনে ছিলাম অনির্বাণ জ্যোতি গুপ্ত, এছাড়াও শব্দগ্রহণ করেছেন জসীমউদ্দিন লস্কর, নবেন্দু দাস, অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।

0: কি রে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
1: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
0: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
1: হঠাৎ এই কথা কেন বলছিস?
0: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
1: তাই নাকি? কি হবে সেখানে?
0: এখানে অভিজ্ঞ সব ডাক্তারবাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
1: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
2: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান, ডাক্তারের দরবারে।
3: আকাশবাণী শিলচর লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন টপ্পা শুনবেন মায়া রায়ের কণ্ঠে।

লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ টপ্পা শুনলেন মায়া রায়ের কণ্ঠে। আকাশবাণী শিলচর, আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনবেন দিল্লি কেন্দ্র থেকে।

0: এই অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। প্রচারিত হচ্ছে 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্জে।
1: এক জমানে সে কাহানি হ্যায় সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যায় বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।

0: সাহিত্যের অনুষ্ঠান সৃজনে এখন গল্প পাঠ ও আলাপচারিতায় থাকছেন প্রয়াত গল্পকার মিথিলেশ ভট্টাচার্য।
1: বরাক উপত্যকা তথা উত্তর পূর্বাঞ্চলের বাংলা সাহিত্যের অন্যতম কথাকার মিথিলেশ ভট্টাচার্য সাহিত্যের অনুষ্ঠান সৃজনে আজকে আমাদের অতিথি। অনুষ্ঠানে প্রথমেই তাকে স্বাগত জানাচ্ছি। এই অঞ্চলে বাংলা ছোট গল্প চর্চার ক্ষেত্রে মিথিলেশ ভট্টাচার্য বহু পরিচিত একটি নাম। এই উপত্যকাসহ উত্তর পূর্বের বিভিন্ন লিটল ম্যাগাজিন ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন কাগজেও তার বহু ছোট গল্প প্রকাশিত হয়েছে। তার গদ্য ভাষা, আঙ্গিক ও প্রকাশভঙ্গি একান্ত নিজস্বতায় অনন্য। এই অঞ্চলের সমাজ জীবন ও মানুষের সম্পর্কের টানাপোড়েন, বঞ্চনা, ক্ষোভ, প্রাপ্তি ও প্রাপ্তি, অস্তিত্বের সংকটসহ বিভিন্ন বিষয়ে তার গল্পে উঠে আসে। লেখালেখির সুদীর্ঘ জীবনে মিথিলেশ ভট্টাচার্যের অনেক ছোট গল্প সংকলন প্রকাশিত হয়েছে, যা পাঠকদের কাছে আজও বহু সমাদৃত। আজকের অনুষ্ঠানের প্রথমেই আমরা তার একখানি ছোট গল্প শুনব, তারপর তার সুদীর্ঘ সাহিত্য চর্চার নানান দিকের কথাও শুনব। তো আপনাকে অনুরোধ করছি প্রথমেই আমাদের একখানি ছোট গল্প শোনানোর জন্য।
2: অতনুজের বাড়ি। প্রথম অঘ্রাণীর এক রৌদ্রোজ্জ্বল দুপুরে করিমগঞ্জের নানা শ্রীভূমির ব্যস্ততম এলাকা স্টেশন রোডের ওপর বিশাল চারতলা হোটেলের ডাইনিং হলে বেশ কজন পরিচিত বন্ধুজনের সঙ্গে পশ্চিমমুখ হয়ে বসেছিল অতনু। ওদের সাথে হালকা চালে এটা সেটা কথার ফাঁকে মাঝে মাঝেই তার দৃষ্টি চলে যাচ্ছিল বিশাল কাচের জানালা ভেদ করে রোদ ছলমল শহরের শীর্ষদেশ উত্তরে দিকচক্রবালে ধূসর নীলে আচ্ছাদিত পাহাড় সারির দিকে। দূর উধাও আকাশের নীল আর পাহাড়ের নীল, অতনুকে ভিতরে কেমন মুক্তবিহঙ্গের অনুভূতি এনে দিচ্ছিল সে মুহূর্তে। এই পাহাড়ের নাম কি? কৌতূহলী সুরে পাশের চেয়ারে বসা চিন্ময়ের দিকে তাকিয়ে, যার নাতির মুখে ভাতের অনুষ্ঠানে হোটেলে এসেছে সকলে, জানতে চেয়েছিল অতনু। বড়াইল, এক শব্দে বলেছিল চিন্ময়।

তাই বেশ বিস্মিত হয়েছিল অতনু। তার নিজের শহর 55-60 কিলোমিটার দূরত্বের শিলচর থেকেও তো নিত্যদিনই এই একই বড়াইল পাহাড়কে বিস্তৃত জনপদের শিওরে দাঁড়িয়ে থাকতে দেখে সে। একই পাহাড় ঢেউ খেলা মালার মতো গড়ায়ে পড়ে আছে এই সুবিশাল উপত্যকা, এবং উপত্যকা পেরিয়ে চলে গেছে নীল নীল ধূসরতায় বিলীন দিগন্তের পানে। অবশ্য কোনো কালে শহর শিলচরের বাসিন্দা না অতনু। শহর সংলগ্ন ভিআইপি রোডের ধারে দুর্গেশনগর গ্রামের বাসিন্দা। বেশ বর্ধিষ্ণু গ্রাম এই দুর্গেশনগর। ওখানের হাই স্কুলের শিক্ষা শেষ করে বাকি পড়াশোনা ও চাকরির প্রথম ভাগ শহর শিলচরেই অতনুর। আর বর্তমানে তো অতনু না শিলচরের না তার জন্মমাটি দুর্গেশনগর গ্রামের বাসিন্দা। চাকরির সূত্রে কত যে দেশ খুলেছে অতনু। শেষমেশ বাসা বেঁধেছিল বলতে গিয়ে এক মল শহরে। সে বাড়িও এখন বন্ধ, প্রায় পরিত্যক্ত। যারা ছেলেবেলায় মোহন সিরিজের রোমহর্ষক সব বই পড়েছেন তারা দস্যুমোহনের নাম নিশ্চয়ই জানেন। অতনুর স্ত্রীর নাম যেমন রমা, দস্যুমোহনের স্ত্রীর নামও ছিল রমা। দস্যুমোহনের স্রষ্টা রমাহারা মোহন নামে একখানি বইও লিখেছিলেন। এখন অতনুকে দেখলে তার অতি ঘনিষ্ঠ কারো কারো রমাহারা মোহন মোহনের কথা নিভৃত পলকে মনে পড়ে। দুর্গেশনগরে ভিআইপি রোডের পাশেই অতনুদের বিশাল বাড়ি, কয়েকখানা আসাম টাইপ ঘর ও দুটি বড় বড় পুকুর নিয়ে প্রায় 3 বিঘা টানা জমির উপর অতনুদের বাড়ি। বাড়ির এক পাশে প্রশস্ত পিচ রাস্তা সোজা চলে গেছে এয়ারপোর্টের দিকে, অন্য পাশে কুলু কুলু স্রোতের পাহাড়ি নদী মধুরা। বর্ষাকালে তো মধুরার উপচানো খোলা জলে কখনো অতনুদের ভিতরবাগের পুকুর উঠান অসব ভাসিয়ে দেয়, তবে জল দাঁড়ায় না বেশিক্ষণ, নিচের দিকে তলিতে নেমে যায়। আমজাম কাঁঠাল সুপারিয়া নানাবিধ ফুলের গাছে ঝেপে আছে অতনুদের গ্রামের বাড়ি। বাড়ির যে কত টান আকর্ষণ, যেখানেই যখন থাকে অতনু বাড়িটাকে এক অমোঘ আকর্ষণের টানে। এই এত বয়সেও শহরের বাড়ি আজ বহুদিন হল বন্ধ। রোমা যাবার পর থেকে ওই বাড়িতে গিয়ে আর থাকা যায় না। দু একবার গিয়েছে অতনু পুত্রকন্যা সমীপরে, তালাবদ্ধ দরজা খুললেই ভিতর থেকে খা হা নেই নেই অস্ফুট ধ্বনি যেন তাকে তাড়িয়ে ফিরেছে। ওই রোমাহীন ঘরে একা বাস করা অসম্ভব বুঝতে পেরে অতনু এখন আর অমুক হয় না। অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাকে বলেছে ওই শহরের বাড়িতে ওর সঙ্গে গিয়ে থাকবে, সঙ্গ দেবে, তবু অতনুর দুর্বল হৃদয় মন আর সাড়া দেয় না, থাক পড়ে ওখানা যেমন তেমন। সে ঘুরবে এখানে ওখানে, একবার ছেলের বাড়ি আরবার মেয়ের বাড়ি, তারপর কোনো ঘনিষ্ঠের বাড়ি, কিন্তু এই করে করে ভিতরে বেশ ক্লান্ত হয়ে গেছে অতনু। এভাবে আর কতদিন, ভাল লাগে না এভাবে ছোড়াছুড়ি করতে, একদম পছন্দ হয় না অতনুর। এখন কোনো জায়গায় থিতু হয়ে বসতে বড্ড ইচ্ছা করে, আর তখনই বাড়ির কথা বড্ড মনে পড়ে। গোটা বাড়িটা তার মনের পর্দায় সমূহ মায়া নিয়ে মুহূর্তে কেমন যেন ছলমল করে ওঠে। একটা সময় গেছে বাড়িটা ছিল ভীষণ জমজমাট, দক্ষিণের ভিটে উত্তরের ভিটে আর পূবের ঠাকুরগড় নারায়ণশিলা, পালা পার্বণ অসব নিয়ে বাড়িটা। গোটা বাড়িটা যেন সারা সময় ঝমঝম করত, আর এখন কি নীরব নির্জন। দিনের বেলাও গাছগাছালি আর লতা গুল্মের আগাছার ভিড় থেকে একটানা ঝিঝির শব্দ ওঠে। অন্যমনস্কতায় ডুবে থাকা অতনু বন্ধুদের আহ্বানে খাবারের জন্য হাত মুখ ধুতে গেল অনেকটা

স্বপ্নাচ্ছন্নের মতো। আজকাল এমনটা প্রায়ই হচ্ছে, কোনো কিছুতেই ঠিক মন নেই যেন তার, কথায় কোন স্মৃতির অতলে শুধু ডুবে ডুবে চলে তার উদাস চঞ্চল মন। শার্টের হাত খানিকটা ভাঁজ করে বন্ধুদের সাথে খেতে বসল তনু। খাবার টেবিলে সাথে আসা দীপায়ন তাকে প্রস্তাব দিল, খেয়ে দিয়ে ছোট মনের বাসাতে একবার ঘুরতে যাবে। এতদূর এসে বোনকে না দেখে যেতে তার মন একেবারে সায় দিচ্ছে না। বোনের বাসাও খুব দূর না, আজাদ সাগর রোড। গাড়িতে চড়ে এক টানে চলে যাবে, খুব বেশি দেরি করবে না, না হলে আবার পাঁচগ্রাম বা শ্রীকোনা থেকে নদীর টাটকা মাছ কেনা যাবে না। এদিক পানে এলে ওই দু জায়গা থেকে বোরাকের সুস্বাদু বাঁশপাতা বাঁচা বা ঘোলা ট্যাংরা পাওয়া যায়, সেসবের স্বাদের কোনো তুলনা হয় না। এদিক ওদিক ঘোরা বা মাছ কেনা এসবে অতনুর এখন আর কোনো ইচ্ছেও নেই, স্বাদও নেই। তার শুধু কথাও বেশিক্ষণ বসতে ভালো লাগে না, অর্থহীন কথার বিনিময়ও ভালো লাগে না, চুপ করে বসে থাকতে ইচ্ছে করে। আমার খুব বেশিক্ষণ চুপ থাকতেও ভাল লাগে না। শিলচর থেকে এসেছিল দুজন, যাবার বেলা আরও দুজনকে পেয়ে গেল তারা। খুব ভালোই হলো, গল্প গুজব করে একসাথে ফেরা যাবে। ওরা বাসে ফিরতে যেতে চেয়েছিল, অতনু আর দীপায়ন হা হা করে উঠল। এক পথের যাত্রী আবার আলাদা কেন, চলো সবাই একসাথে যাই। শিলিগুড়িতে যত ভিড় স্টেশন রোডেই, রাজ্যের ছোট বড় গাড়ি পথচারী সব মিলিয়ে উপচে পড়া ঠাসা অবস্থা। সন্তর বাজারের ওখানে গিয়ে তাদের অল্টো গাড়ি বাদিকে বাঁক নিতেই ভিড় যেন উদাও হয়ে গেল। ও রাস্তায় গাড়ি ঘোড়া লোক লস্কর আছে, তবে সহনীয় মাত্রায়, দিব্যি চলতে পারছে সকলে, কোনো হুড়োহুড়ি দমবন্ধ অবস্থা নেই। শহর শিলচরের একেবারে বিপরীত। বেশ খানিকটা পথ এগিয়ে গিয়ে ডান দিকের একটা প্রশস্ত রাস্তার দিকে চোখ গেল সামনের সিটে হেলান দিয়ে বসে অতনুর। এই তো বনমালী রোড, সতৃষ্ণ চোখে ওদিকে তাকিয়ে থাকলো সে। সোজা পথ ধরে বেশ কিছু দূর যাবার পরই তো বাদিকের একটি আঁকাবাঁকা গলিপথ ধরে সামান্যক্ষণ হাঁটলেই তো মাসিমণির সুন্দর শান্ত নীরব বাসগৃহ। পথের পাশের ছোট বড় দোকান বাসগৃহ স্কুলঘর, তারপর এইসব উত্তরায়ে ওইখানে মাঠের ভিতর, মাঠের ভিতর নয় কবি, গলির ভিতর ঘুমাতেছেন মাসিমণি, কেমন নিবিড়। আহা, মাসিমণির কথা ভাবতে গিয়ে বুকটা ব্যথায় মচড়ে উঠল যেন যেন দুঃখ সুখের দোলায় চশমা আচ্ছাদিত দুচোখের কোল ফলে উঠল অকারও নস্তু শরীরে। ওরকম নির্ভীক শিক্ষিত মার্জিত নারী বৈবাহিক সূত্রে অতনুর মাসি শাশুড়ি দ্বিতীয় আর দেখেনি সে। একটি কঠিন আবরণের আড়ালে মাসিমণির মন বলো, হৃদয় বলো, এত করুণ ও কমল ছিল যে তার স্নেহচ্ছায় দুদণ্ড এসে না দাঁড়িয়েছে সে কখনোই বুঝতে পারবে না। ছোট্ট গাড়ির পিছনের সিটে বসা তিনজন দীপায়ন আর তার একদার দুই ঘনিষ্ঠ সহকর্মী, যাদের বিলক্ষণ চেনে অতনু, সকলে মিলে তুমুল কথাবার্তা চলছিল। বিশেষ করে তুলনামূলক আলোচনা, শিবনির রূপ স্বকীয়তা এবং মানসিকতার সঙ্গে শহর শিলচরের পার্থক্য। ওদের কথা শুনতে শুনতে পথের দুপাশে তাকিয়ে বিকেলের আলোয় অতনু দেখছিল শ্রীভূমির শান্ত সুন্দর রূপ, পথের দুপাশে দোচালা চারচলা করগাটের টিনের কালো রক্তবর্ণের ছাদের একতলা দোতলা বাড়ির সারি, হাইরাইজ দালানকোটার বড় বারান্তহীন, তবু কি শান্ত সুস্থির বনমি এক জীবন বয়ে চলেছে সব কানে। শিলচর শহর হচ্ছে সিডনি। দীপায়নের গা ঘেঁষে বসা সহকর্মী সজীব মন্তব্য করে, তাই হবে,
শহরটা তো ভিতরে বাইরে

নিদারুণভাবে বদলে গেছে। পুরনো প্রাচীন ঐতিহ্য নিয়ে কটা পরিবার এখন অতীতে গৌরব নিয়ে থাকতে পারছে শহরে। এককালের সুন্দর ছিমছাম শহরটা এখন ধনী দরিদ্র মিলে যথেচ্ছ ব্যবহার করে করে ছিবড়ে করে দিয়েছে। খুব সত্যি বলছিস দীপায়ন, সামনের সিটে চুপ করে বসে থাকা অতনু এবার একটু নড়ে বসে ওদের কথায় যোগ দেবার প্রয়াস করে। যেন ক্রমে আজাদ সাগর রোড এসে পড়ে, খানিকটা দূর এগোনোর পর গাড়িটা ডান হাতি একটা অপ্রশস্ত গলির ভিতরে ঢুকে পড়ে দীপায়নের নির্দেশ অনুসারে। অতনু লক্ষ্য করে শ্রীভূমির রাস্তাগুলি সব কেমন অপ্রশস্ত, তবে বড্ড নিরিবিলি। গাড়ি সাইকেল রিক্সা বাইক বা স্কুটির চলাচল খুব কম। পথঘাট কেমন যেন নীরব হয়ে শহরের বুকে একা একা পড়ে আছে। গলির ভিতর বলতে গেলে লোক চলাচল নেই, কুকুর বিড়াল পর্যন্ত কম। আর পথের দুধারের বাড়িগুলোর দরজা জানলা সব বন্ধ, নীরব নিশ্চুপ। যে আসাম টাইপ বাড়িটার সামনে এসে ওরা চারজন দাঁড়ায়, সে বাড়িটিও একই রকম নীরব আর নিশ্চুপ। হেমন্তবেলার অল্পপ্রাণ দিন দ্রুত ফুরিয়ে আসার আগেই চারদিক জুড়ে যেন সন্ধ্যার আবছায়া তার শীতলতা নিয়ে ছেপে এসেছে। ওদের থেকে একটু পিছনে দাঁড়িয়ে চারদিকে নজর বোলায় অতনু। শহরে সন্ধ্যা নামার যে প্রস্তুতি, আকাশ জনপদ জুড়ে তা যেন ঠিক মিলে না তাদের গ্রামের বাড়ির সঙ্গে। ওখানে যেমন ঝুপ করে আধার নেমে আসে গা ঘুরে, কিন্তু ওরকম না। অনেক দূর থেকে খুব মন্থর ভাবে ক্ষেত মাঠ নদী নালা প্রান্তর পেরিয়ে একটু একটু করে দিনের গোটা আলো স্তিমিত হতে হতে ক্রমশ নেমে যায়। আজাদ সাগর রোডের এক নিশ্চুপ নিঝুম জনহীন গলিপথে দাঁড়িয়ে হঠাৎ করে পিছনে ফেলে আসা বাড়ির কথা বড্ড মনে পড়ে যায় অতনুর। যদিও দীর্ঘ বছর হল গা ঘোরের সঙ্গে বিশেষ পালা পার্বণ বা রোগসুখ ছাড়া কোনো সংযোগ নেই তার, তবু জন্মমিঠে মনে কথা ওখানের মাটিতে জল হাওয়ায় তার অস্তিত্বের শেকড় গাড়া কিনা, তাতে একটু টান পড়লেই মন প্রাণ কেমন হাহাকার করে ওঠে। এখন বাড়ির পরিবেশ পরিস্থিতি হয়তো অনেকটাই পরিত্যক্ত নিঝুম পাশানপুরীর মতো। একমাত্র বৃদ্ধ বড় ভাই স্ত্রী পুত্র নাতি নাতনি সহ এক কোনায় নীরবে পড়ে আছেন। কিন্তু এই কিছুদিন আগেও তো এমন বুক ছমছম পরিবেশ ছিল না বাড়ির। চার ভাই একত্রে একান্নবর্তী পরিবারেরই হয়েছিলেন, কিন্তু বদলে যাওয়ার সময় যেন নিষ্ঠুর হাতে সবকিছু কেড়ে নিয়ে এক এক ভাই ভাই বউকে তাদের পুত্রকন্যাকে এক এক দিকে ছিটকে দিয়েছে। কেউ চলে গেছে শহরের সুতীব্র আকর্ষণে ফ্ল্যাট বাড়ির খুবশি আশ্রয়ে, কোনো ভাই উদাহ হয়ে গেল ছেলে মেয়ে বউয়ের পিছনে মাল্টিনেশনাল সিটির প্রবল জোয়ারের টানে। অতনু নিজেও তো একদা জোয়ারের টানে ফেঁসে গিয়ে এক মরু শহরকে স্থায়ী আশ্রয় করে নিয়েছিল। ভাটায় পড়ে রইলেন শুধু বড় ভাই, তার শক্তি সামর্থ্য বড্ড কম। তাই বাড়ির কত টুকরো টুকরো স্মৃতি যে লোহময় মনের চোখে ছবি হয়ে দেখা দেয়। কত কত দিন যে কেটে গেল পুকুরের জলে ছিপ ফেলে মাছ ধরা বা তাস খেলা, এখন আর সেসব নেই। শুধু গল্প গুজব করে কোনো কোনো দিন আমজাম কাঁঠালের পিছনে ছুটেও কেটে যেত সময়। এই তো দুবছর আগে যখন বাড়িতে গিয়েছিল তখনই তো ভিতরবাগের পুকুর পাড়ে অস্ট্রেলিয়ান গাইটা কেমন বাচ্চা বিয়েছিল, এমন দৃশ্য গাগর ছাড়া কোথাও দেখা কি সম্ভব। বা সামনের জলাশয় বিক্রির জন্য যখন ছোট ভাই মাটি ভরাট করছিল তখন একদিন বিকেলে জার্মানি পেনার ক্ষণ আড়াল থেকে

0: লাগাতার ডেকে যাচ্ছিল একটি ডাহুক পাখি। বড় ভাইয়ের ছেলে বিমল বলেছিল, জানো কাকু, ও তো বাচ্চা দিয়েছে, তাই ভয় মাটি চাপা দিয়ে ওর বাচ্চাকে না মেরে ফেলে। মস্ত বড় উঠানের পাশে পেঁপে গাছে পেঁপে ধরে আছে, শিম ঝাড়ে ঝেপে বেগুনি আর সাদা রঙের ফুল এসেছে। দাদা গল্প করছিল শিমের জাত নিয়ে, কত কত রকমের শিম, বোয়াল গাদা, কামরাঙা, সাদা লাল মুখো সাহেব শিম, কালচে রঙের দেশি শিম। এবার দিগন্তের দিকে চোখ তুলে তাকালো অতনু, আসন্ন সন্ধ্যার অন্ধকারে পাহাড় কেমন রং ফেরায়, কিন্তু কোথায় কি, ধূসরতায় আচ্ছন্ন পশ্চিম দিগন্ত, পাহাড়ের নাম গন্ধ নেই ওখানে, বড্ড হতাশ বোধ করল অতনু। অথচ তাদের বাড়ির উঠান থেকে সামনের খোলা মাঠ পেরিয়ে বড় রাস্তার ওপারে দিগন্ত ব্যাপী সবুজ ধানক্ষেতের প্রান্তে কালচে সবুজ ঘন বনের মাথায় নীলবর্ণের অপূর্ব সুন্দর বড়াইল পাহাড় সবসময় কেমন যেন হাত ছেড়ে দিয়ে ডাকে। সত্যি ওই প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনা হয় না। কত কত সময় যে ওই দিগন্তের পাহাড় শ্রেণীর ভিতরে নিজেকে হারিয়ে ফেলেছে অতনু। শহরের মাথার উপরে ছিল বলেই ওরকম পরিষ্কার করে দিগন্তের পাহাড় শ্রেণীর মাইল মাইল বিস্তার দেখতে পেয়েছিল সে। এবার সামান্য হতাশ অতনু মাথার উপর উপুর হয়ে থাকা আকাশের দিকে চোখ মেলে তাকায়। আজাদ সাগর রোডের গলির উপরকার আকাশও যেন কেমন ছোট হয়ে আছে, দিগন্তে মিশে যাওয়া ব্যপ্ত আকাশের ঠিকানা এখানে পায় না অতনু। অথচ বাড়িতে মাথার উপর চারদিক খোলা বিশাল আকাশ, রোজ রোজ প্রত্যক্ষ করত সে, শুধু একটা আকাশ নয়, যেন গ্রাম ক্ষেত ও প্রান্তর মিলিয়ে অনেক আকাশ, আকাশে আকাশে ছয়লাভ, আকাশের ওপারে আকাশ, বাতাসের ওপারে বাতাস। রাতের বেলা কত কত নক্ষত্রের রূপালী আগুনে উজ্জ্বল হয়ে থাকে গাগেরাম গঞ্জের পথ। শুধু কি তাই, ওই দূর আকাশের ঝিকমিকে নক্ষত্রের দল চুপি চুপি নেমে আসে বাড়ির উঠানে, খড় বা টিনের চালে, খোলা জানালা পথে খড়ের ভিতরে। নক্ষত্রদের সম্মিলিত আহ্বানে কেউ কেউ কেমন নিজের ক্ষুদ্র গণ্ডি পেরিয়ে অজানার সন্ধানে বেরিয়েও পড়ে। অসব কথা ভাবতে ভাবতে কখন আনমনে নির্জন গলিপথে চুপ করে দাঁড়িয়ে পড়ে অতনু, যেন তার পা জোড়া আর সামনে চলে না। বাকি তিন সহযাত্রী তার লক্ষ্য করে হাঁক পাড়ে, দাঁড়িয়ে পড়লি যে বড়, আসবি না আমাদের সঙ্গে? ওদের সম্মিলিত আওয়াজ তাকে মোটেই সজাগ করে না, তা কেমন আসন্ন সন্ধ্যার বাতাসে উদ্দেশ্যহীন শব্দ হয়ে ভেসে বেড়ায় থমদরা শূন্যতার বুক চিরে চিরে।
1: বাহ, দারুণ একখানা গল্প আমরা শুনলাম। মানে এই গল্পে আমার যা মনে হয়েছে সেটা, আমরা আমাদের শহুরে জীবনের যে জড়িয়ে যাই মানে পুরোপুরি সেই জীবনে থেকে আমরা যখন আমাদের পুরনো জীবন, আমাদের গ্রামে, আমাদের বাড়ি, আমাদের যে প্রকৃতির সঙ্গে আমাদের যন্ত্রের যে যোগ, সেটা যে আমরা মানে সেই যোগটা যে আমরা ভুলে যাই বা সেটাকে সেই অভাবটা আমরা বোধ করি, সেটাই এই গল্পে বলা হয়েছে, তাই নয় কি?
0: সেটাই বলতে চেয়েছি আমি, কারণ এটা আমার খুব প্রত্যক্ষ অভিজ্ঞতা, অভিজ্ঞতা না হলে আমার এগুলো লেখা যায় না,
1: সেটাই
0: এই জন্য আর কি।
1: আচ্ছা, তো আমরা কিছু প্রশ্নে যাব এবারে। তো যেটা আমি প্রথমে আপনার কাছে জানতে যাব সেটা হচ্ছে যে, সত্তর দশকে শিলচর থেকে প্রকাশিত গল্পের কাগজ শতক্রতুর মধ্য দিয়ে সম্ভবত আপনার এই যে গল্প চর্চা এটার সূচনা, তো সেই সূচনা লগ্নের কথা যদি আমাদের একটু বলেন, মানে কি করে এই শুরু হলো এই লেখালেখিটা?
0: শুরু হলো প্রথমে কিন্তু শতক্রত নয়, সমলেন্দু চক্রবর্তীর প্রধানত উনিশ পত্রিকা ছিল গদ্যের পত্রিকা, সেখানেই কিন্তু আমি, এরপরে রণবীর প্রকাশ, তপোধীর ভট্টাচার্য, সবাই একে একে লিখতে শুরু করি। আমি এবং রণবীর প্রকাশ গল্প, তপোধীর কবিতা এবং প্রবন্ধ। আচ্ছা, যাই হোক, আর্থিক কারণে তখন

সমরেন্দ্র চক্রবর্তী উনিশ চালাতে পারলেন না, ততদিন আমি মালগ্রামে তবদিন ভট্টাচার্যের পাড়াতে চলে গেছি বাড়ি ভাড়া করে। সেখানে গিয়ে তবদিন আমি ঠিক করলাম যে আমরা নিজেরা একটা গদ্য পত্রিকা করব, কারণ এই উপত্যকায় বিচ্ছিন্নভাবে গল্প টল্প লেখা হচ্ছে ঠিকই, কিন্তু কোনো গদ্য আন্দোলনের কোনো ব্যাপার ছিল না। তাহলে আমাদের শতক্রতই হলো তখনকার দিনে প্রথম গদ্য গল্পের পত্রিকা, যদিও আমরা কবিতা ছাপিয়েছি কিন্তু সবচেয়ে

0: একত্রিত হয়েছিল এবং অনেক শক্তিশালী লেখককে আমরা পেয়েছিলাম। তখনকার দিনে শেখর দাস, রণবীরপুর কায়স্থ, দিলীপ পাল, অমলেন্দু ভট্টাচার্য, এরকম অনুশ্রী সেন, অনেকেই তখন আমাদের কাগজে লিখেছেন। এভাবেই আমাদের শুরু হয় মানে গদ্য আন্দোলন, এখানকার গল্প আন্দোলন বলা যায়, যেটা বরাক উপত্যকায় অতন্দ্র করেছিল কবিতার আন্দোলন, আধুনিক আবহ সৃষ্টি করেছিল। আমরা শুরু করেছিলাম
1: গল্পের
0: আন্দোলন।
1: আচ্ছা আচ্ছা, তো ওই সময় আমি আরো একটা ব্যাপার জানতে চাইব যে, বা এর পরবর্তী সময়ে মানে আর কি কি ছোট গল্পের কাগজ বের হতো আমাদের বরাক উপত্যকাকে, সেই নামগুলো যদি।
0: ছোট গল্পের কাগজের মধ্যে ছিল অনেক কাগজ, ছিল আমাদের প্রতিশ্রুত বেশ সাধারণ ভাবে এগিয়ে এসেছিল, এখনো প্রকাশিত হচ্ছে। করিমগঞ্জ থেকে অক্ষর বৃত্ত, হাইলাকান্দি থেকে তো সাহিত্য পত্রিকা বিখ্যাত, সাহিত্য প্রথমে কবিতায় ছাপানো হতো, এরপর সাহিত্য গল্প পত্রিকা গল্প ছাপানো শুরু করেছে। এবারে বিচ্ছিন্নভাবে প্রচুর পত্রিকা উঠে এলো যেখানে গল্প ছাপা হতো বেশি করে, মানে একটা গল্পের একটা আবহ তৈরি, গল্প লেখার একটা এই জিনিসটা। কিন্তু আমাদের শতক্রতু পত্রিকা না হলে কিন্তু এই জিনিসটা হতো না,
1: শুরু হতো না, সেটা মানে শুরু হয়েছে তখন থেকে।
0: তখন থেকে, এবং আমরা বেশ অনেকজন শক্তিশালী বাংলা সাহিত্যের গল্পকার পেয়েছি। আজকে কিন্তু এরা শুধু উত্তর পূর্বের নয় বা বরাক উপত্যকার নয়, এরা বাংলা সাহিত্যের গল্পকার।
1: হ্যাঁ অবশ্যই,
0: যেটা আমি বহু জায়গায় বলি যে আমরা কিন্তু বাংলা সাহিত্যের প্রতিস্পর্ধী। আমরাও কিন্তু বাংলা এরকম কলকাতা তে বাংলা সাহিত্য যেটা ইয়ে হয়েছে, আমাদের সাংঘাতিক একটা প্রধান কেন্দ্র হয়েছে, কিন্তু সেই কেন্দ্রতে কেন্দ্রকে রেখেও আমরা কিন্তু সাংঘাতিকভাবে গল্প লিখে এগিয়ে গেছি।
1: হুম হুম, নিশ্চয়। তো আমি যেটা আরও একটা ব্যাপার জানতে চাইব সেটা, আপনি তো শতক্রতু সম্পাদনার সঙ্গেও যুক্ত ছিলেন দীর্ঘদিন, তো তারপর আমরা দেখলাম যে আপনি বেশ কয়েক বছর থেকে পরম্পরা একটা লিটল ম্যাগাজিন, সেটার প্রকাশ আপনি করছেন। তো তিন চার বছর বিরতির পর সম্প্রতি আপনি পরম্পরার জীবনানন্দ দাস সংখ্যা প্রকাশ করেছেন, তো এই পরম্পরা লিটল ম্যাগাজিন প্রকাশের প্রেক্ষিতটা আমরা একটু জানতে চাই।
0: প্রেক্ষিত হলো গিয়ে পরম্পরা যখন শতক্রতু দীর্ঘ দিন বন্ধ হয়েছিল, তো তখনই আমারই একজন খুব আত্মীয় হাইলাকান্দিবাসী, উনি আমাকে অনুরোধ করলেন আমার মার নামে একটা গদ্য কাগজের জন্য।
1: আচ্ছা,
0: বললেন আপনি যদি করেন। তখন এই পরম্পরা সৃষ্টি হলো। হ্যাঁ, আর এতদিন মাত্র ছয়টা কবি বেরিয়েছে পরম্পরা।
1: আচ্ছা আচ্ছা, কত মানে সেটা কোন সাল ছিল?
0: সাল তো বলতে পারবো না, এখন ভুলেই গেছি, অনেকদিন হয়ে গেল।
1: আচ্ছা,
0: আর ওই জীবনানন্দ সেটা আমার অনুদিন, আমি তো কবিতার ক্ষেত্রে তো জীবনানন্দকে আমার অসম্ভব প্রিয় একজন কবি বলে ভাবি, মানে আমার তো উঠতে পড়তেই বসতেই জীবনানন্দ, অনেকদিন ধরেই ছিল ইচ্ছা, ছিল মনের ভিতর জীবনানন্দকে একটা কাজ করবো, ও এই জন্যই পরম্পরাটা আমি করলাম। এই করার পিছনে একমাত্র কারণ হলো জীবনানন্দ নিয়ে তো সবাই আর খুব সাংঘাতিক ভাবে ভাবতে পারে না, মানে খুব মৌলিক ভাবনা জীবনানন্দকে নিয়ে আমরা কিভাবে ভাবি এই জিনিসটা, এবং তার অনেক প্রকাশিত অপ্রকাশিত অগ্রন্থিত কবিতা, এমনকি তার একটা ছোট গল্প আমি প্রকাশ করেছি আমার ওই পত্রিকায়। হ্যাঁ, এবং ওই জীবনানন্দ সংখ্যাটার খোঁজ এখন কলকাতা থেকে আজকে সকালে একজন করেছেন, ওনার নাকি লাগবে বইটা, মানে এটা খুব প্রচারিত হয়েছে ওইদিকে ফেসবুকের দৌলতেই অনেকেই করেছে। এবং জীবনানন্দ পত্রিকাটাও কিন্তু খুব সিরিয়াসলি আমি করার চেষ্টা করেছি, এখন জানি না পাঠকের কি অভিমত আসবে আর কি।
1: না, নিশ্চয়ই ভালোই মানে অভিমত আসবে, আশা তো করছি, সবসময় সেটাই আশা করে যাব। তো সময় বলছে আমাদের হাতে আর খুব বেশি সময় নেই, আমাদের এখানেই আসরটা গুটিয়ে ফেলতে হচ্ছে। তো আপনার এই যে সাহিত্য চর্চা, আপনার গল্প চর্চা, এই জীবনের আরো অনেক অনেক সাফল্য কামনা করছি, এবং সেই সঙ্গে আপনার সুস্থ এবং সুদীর্ঘ জীবন কামনা করে আজ আমরা আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। অশেষ ধন্যবাদ আপনাকে। সাহিত্যের অনুষ্ঠান সৃজনী এতক্ষণ গল্প পাঠ ও আলাপচারিতায় ছিলেন প্রয়াত গল্পকার মিথিলেশ ভট্টাচার্য।

আকাশবাণী শিলচর। ঈদুল আজহা উপলক্ষে এবারে শুনবেন সঙ্গীতালেখ্য ঈদের আনন্দ ধারায়।

আষাঢ়ের ঘন কালো মেঘে ঢাকা পশ্চিম আকাশে শুক্লা দশমীর এক টুকরো রূপলে চাঁদ মাটির পৃথিবীতে বয়ে নিয়ে এসেছে খুশির ঈদের খোশ আমদেদ। নবযৌবনা চাঁদের রোশনাই ধরার বুকে ছড়িয়ে দিয়েছে ত্যাগ তিতিক্ষা প্রেম প্রীতির বারতা, পরম স্রষ্টার কাছে সৃষ্টির নিঃশর্ত আত্মসমর্পণ, তার একান্ত নিবিড় সান্নিধ্য ও সন্তুষ্টির উদ্দেশ্যে পিতাপুত্রের তুলনাহীন চরম আত্মোৎসর্গের এক মহিমাময় পুণ্যস্মৃতিকে স্মরণ করিয়ে দিতে ফিরে এসেছে ত্যাগের মহিমায় চিরসমুজ্জ্বল ঈদুল আজহা।

0: ওগো রূপালী চাঁদ, তোমার প্রকাশে আজ ডেকেছে আনন্দের বান। তুমি এনেছো প্রেম প্রীতি ভরা স্বর্গীয় উপহার, প্রাণে প্রাণে বইয়ে দিয়েছো খুশির স্রোতস্বিনী। স্বাগত জানাই ওগো রূপালী চাঁদ।
1: ঈদ উজ্জোহার চাঁদ হাসে ওই, এলো আবার দোসরা ঈদ, কোরবানি দে কোরবানি দে, শোন খোদার ফরমান তাকিদ।
0: বিশ্বপালকের চরম আদেশকে দ্বিধাহীন চিত্তে অবলীলায় মেনে নিয়ে জীবন মরণের মালিক এক ও অদ্বিতীয় আল্লাহর সান্নিধ্য ও সন্তুষ্টির মোহনায় পৌঁছুতে ঐশী।

ইসলামের মহান সাধক ইব্রাহিমের আত্মত্যাগের আদর্শে আজ প্রতিটি ভক্ত হৃদয় উদ্বেলিত। পার্থিব জীবনের ভোগ লালসা ভুলে হৃদয় মন আজ একই লক্ষ্যে কেন্দ্রীভূত। ভক্ত প্রাণ প্রতিটি হৃদয় আজ সুদূর মক্কা মদিনার পথে প্রান্তরে আকুল হয়ে খুঁজে মরছে তার পরম বান্ধবকে।

0: বাৎসল্য প্রেমকে ঐশী প্রেমের সাথে হৃদয়ের তুলাদণ্ডে নিরীখ করার জন্য লীলাময় প্রভুর কাছ থেকে ইব্রাহিমের ওপর এলো সুকঠোর নির্দেশ।
1: হে ইব্রাহিম, তোমার প্রাণের চাইতে প্রিয় বস্তুকে আমার নামে উৎসর্গ করো।
0: চিরন্তন পিতৃহৃদয় ক্ষণিকের তরে কেঁপে উঠল, কিন্তু

অজন্ম খোদা প্রেমে যে মাতোয়ারা, তার আদেশ পালনে কোনো দুর্বলতা কি প্রেমিকের কাছে শোভা পায়? নির্মম হয়ে কঠোর সত্যকে মেনে নিয়ে আল্লাহর পথে উৎসর্গ করলেন নয়নের মণি, প্রাণের পুত্তলি শিশু ইসমাইলকে।

0: শত হাজার বছর পার হয়ে গেছে, কিন্তু সৃষ্টির কাছে স্রষ্টার সেই চরম অগ্নি পরীক্ষায় বিজয়ী দুই পিতা পুত্রের আত্মত্যাগের কাহিনী আজও অমর। ঈশ্বর প্রেমের কাছে হার মেনে যায় বাৎসল্য প্রেম, তুচ্ছ হয়ে যায় পার্থিব সব কামনা বাসনা ভোগ লালসা। প্রকৃত ভক্ত হৃদয় আকুল হয়ে ওঠে সেই অনাদি অনন্ত শেষ বিচারের বিচারক আল্লাহ ও তার প্রিয়তম সখা হযরত মুহাম্মদের সামান্যতম অনুকম্পা লাভের আশে। মদিনার রাখাল বেশি বিশ্বমানবের মুক্তিদাতা শেষ নবী হযরত মুহাম্মদের কাছে পাপি তাপি ভীরু মন যাচে মুক্তির পথ।
1: মদিনার শাহানশাহ কোহে তোর বিহারে, মদিনার শাহানশাহ।

0: কোরবানির এই উৎসব মুসলিম জাহানের কাছে নিছক পশুবধের উৎসব নয়। এই পশু কোরবানির মূল উদ্দেশ্য হল এর মধ্য দিয়ে মনের সমস্ত পশু সত্তাকে বলিদান দেয়া। আল্লাহ তাই তো বলেছেন,
1: কোরবানির মাংস বা রক্ত কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না, আমার কাছে যা পৌঁছায় তা হল তোমাদের ধর্ম ভয়।
0: আলোকিত এই খুশির দিনেও এমনকি ছোট্ট শিশুটিও কোনো নূতন বসন চায় না।

0: প্রাণী কোরবানির সাথে আমাদের মনের গভীরে কামনা বাসনা, লোভ লালসা, মদ মাৎসর্যের যে পশুকে অহরহ আমরা প্রতিপালন করে চলেছি, আজকে হোক তারই কোরবানি। আজকের এই মহিমাময় দিনটিতে আমাদের শপথ হোক, হৃদয়ের শানিত কৃপান দিয়ে মনের মীনা প্রান্তরে আমাদের ইন্দ্রিয় পশু সত্তাকে হত্যা করার। শপথ হোক পরম পিতার কাছে নিজেকে নিঃশর্ত আত্মসমর্পণের পূর্ণ আলোক ছটায় আমাদের কালিমালিপ্ত হৃদয়কে উদ্ভাসিত এবং কলুষমুক্ত করার।
1: আত্মত্যাগ প্রেম ও কল্যাণের শিবে এমনি ভাবে মাটির ধরায় স্বর্গের সুষমা মেখে বারবার ফিরে আসুক ত্যাগের উৎসব ঈদ উল আজহা।

আকাশবাণী শিলচর, আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30। শুভরাত্রি।